এখানে আমরা আসি নিজেদের সবল করে তুলতে। একটি চারাগাছকে বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব, একটি শিশুকে শিক্ষা দেওয়াও তোমার পক্ষে ততটুকু সম্ভব, তার বেশি নয়। তুমি যেটুকু করতে পারো তার সবটাই নীতির দিকে। তুমি শুধু তাকে সাহায্য করতে পারো। শিক্ষা ভেতর হতে হয়, নিজের প্রকৃতিকে শিশু বিকশিত করতে থাকে। তুমি কেবল বাধাগুলি অপসারিত করতে পারো। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতিটা বলে আমরা সব জানতা, সেই জাতির অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধনকে বলে শিক্ষা। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকে বলে ধর্ম। সম্প্রদায় গঠনের সঙ্গে সঙ্গে বিশ্বপ্রেমের বিরোধিতা করা হয়। যাদের অন্তরে সত্যই বিশ্বপ্রেমের অনুভূতি জেগেছে তাঁরা বেশি কথা বলেন না, কিন্তু তাঁদের কাজগুলি উচ্চকণ্ঠে ঘোষণা করে। সত্যকে হাজার রকম বাক্যে প্রকাশ করা যায় এবং প্রতিটি বাক্য সত্য। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বন্ধের মতো হাতড়ানো নয়। মানুষ কখনো মরে না বা কখনো জন্মায় না। মৃত্যু হয় দেহের, কিন্তু আত্মা কোনো দিন মরে না। যদি এখানে এবং এই মুহূর্তেই পূর্ণত্ব লাভ করা সম্ভব না হয়, তবে অন্য কোনো জীবনে আমরা পূর্ণত্ব লাভ করতে পারব, তার কোনো প্রমাণ নেই। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো বা না করো, তুমি জ্ঞানবাদী হও বা বেদান্তবাদী হও, তুমি খ্রিস্টান হও বা মুসলমান হও, তোমার সর্বপ্রথম শিক্ষা হবে নিজেকে ভুলে যাওয়া। আমি নিজে যা কিছু হয়েছি, ভবিষ্যতে পৃথিবী যা হবে, তার সব কিছুরই মূলে আছেন আমাদের গুরুদেব।

অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া সুরঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য।

0: সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে।
1: রমদিনী মশক রান কুরুক বসক আবরক তো গানা গিনি ও মানো ফিয়াবা রমদিতা বুক ও গাইরিং বুড়া সামনি ইয়ারং হনমারি রক হিনকে লেংটুমা হুমারক ও মখরা আতা হুমারক তো সঙ্গে চিনি বড় আং সাক সাক সে ও মখরা আতা নো কাহাম কেসিরি আকো আও বেলাইনো হামবাই তাকুক নন কুরুক মানি বাকে বেলাইনো হামবাই খনাই তনাই রাং সাকনি তাকু বুকুক তাবুক সঙ্গ দাদাক সিদাক খনালায়ুনাই দিরিনি হায়ুনি খরাং পান্দা।

ফুঙ্কাহাম আকাশবাণী আগরতলা লামসগতে খাকাহাম ইয়াফার আবৈক্ষক নাইতনাই যত লোক রকম তিনি হাইনি খরং পান্ডব তিনি ককতি সাল তালিউং তালনি সাল নেচিচার সালমারি জিবরিরা থামচে বা দিব্রা বিশি জলাইতালনি সাল চিচুকো সালমারি নৈসাই নেচিদ ইংরাজি বিশি খানার জায়গায় দঙ্গ মিটার নেরা থামচে দক পয়েন্ট ব্রী মেগাহার্স এবার সাসাইনেরা দক চিচুকো কিলোহার্স তাই সারসা পয়েন্ট ব্রী মেগাহার্স বাক্সা খেলায় ই হাইনু খরাং আওয়াই খেলায় জায়গায় দঙ্গ

0: भनेको चाहिँ हाइन खरङ पुल्यान खनाइन हाइन ककाहाम सान देहाके नरकमा नाइ नाइतुक देहाके नरक नुक नाइ दोगारबुदि हाके नरक फ्योगे रेचक नाइ तामने हिनके सानाइ बरक बमान नाइतुक नाइ बरक बनुग दोगारबु नाइ बरक ब फ्योगे रेचक बसला रुति सानखे हलंग सिकिन र नाइ आबतै बफा नरकनि बिसिंग साबतं एवाखे आ सानखे जिबुग्रु नाइ साबतं नरगा सिग हामिया तैसे नरकनि बुसारकन मानिका हामन रना सिउ दङ हाके चोकना हानि नरकनि फानि थानि सान्नाय रक ब मानिका हाम रनाय अकक बुसेक सेको बुइ नरक बुइबाय ख्लाइजाकना मुसुं तैन नरक ब बुइन ख्लाइदि अकक के मुसिनि के रं बाय दियार रकनि फोरोंमा ककसे दोगार केसे तै हाबदि दामनि हिनखे मरके लामानि दोगारन खाकुआ लामा बकतर हाखे बरक गोबांमा न आबतै हिम थांनानै लामानि दुगार ओंखा केसे लामा बकुतुक हाखे किसा बरक न आबन असहयमान दियारि फातर रक बाय हुसके तंदि बरक साखा साखा मेरा हाखे नरकनि थानि फायो फिया खाबिसिंग ले बरक थामसिकुतुं गेगुमा हाइसे बरकनि सुमसक बाय नरक बरक न' सिनिवानो बुसुल दङ आंगुर थाया रायसक लुङब खेसें थाया बुफां काहाम बोथाय काहाम थायो बुफां हामियाबो बोथाय हामिया न' थायो बुफां काहामखे बोथाय हामिया थायमानिया बुफां हामियाबो बोथाय काहाम थायमानिया बोथाय काहाम थाया बुफांखे तानै हर' खिख्लायसकजागो हाखे आबोनि बागै न' नरकब' दियारि फाथार रक्न बरकनि सामुं बायन' सिनिवानो फादें गासुक जराचों खानायना हालायखा ककाहाम ककाहाम परिउ खोनार जाखा गोथार बाइबेलनि
1: दाबुक जों खोनालायनाय दिनैनि सालनि मैत्यु सदनमानि पातिमुंनि मारिर' दिनै साल चिचुकु जुलाइ दिनैनि सालो चिचारा চার্চি চার খ্রিস্ট বিশু সেনাকা ফলস কনভেনশন পুইলা চেকমারি আপনকারিব চিচুকুরা থাম খ্রিস্ট বিশু টুর ডি ফ্রান্স নি পাইমু অংমানি তৈব মৃত্যু সদন জাকনি রকনি বিশঙ্গ তঙ্গ নৈসাই স্নি খ্রিস্ট বিশু তিনি তৈ সালানো চিনি ভারত হাক্তরনি পুইলা রাষ্ট্রবক্রক প্রতিভা পাতিলনি পুইলা রাষ্ট্রবক্রক অংমানি সাল আপনো কারিবো মৃত্যু সতন জাকনি রকনি বিশঙ্গ তঙ্গ তিনি সাল সাল চিচুকু জুলাই মিয়ানমার নি শহীদ দিবস নি পালাই যাক তেই নিকা রাগুয়ানি মুক্তি নি সাল নিব পালাই যাক মৃত্যু সতন জাকনি রকনি বিশঙ্গ তঙ্গ তৈব ড্রম দি মার্কিন যুক্তরাষ্ট্র নি তিনিতেই সাল নো জাতীয় আইসক্রিম নি সাল নি সাজাক জাতীয় ডাইকরি দিবস নিব পালাই যাক মৃত্যু সতন জাকনে রকনি বিশৃঙ্গ অবজারভার ডয়েস আবো ভারতনি যে ঋতুক খুতুক কারিমুং আ বেচেপনি আপনি সাল নিব তিনি সাল নো পালাই যাক জাতীয় দিবস ক্যালেন্ডার নিব তিনি সাল নো পালাই যাক আপন কারিব তিনি তেই সালো চিচুকুরা খ্রিস্ট বিশুও প্যারিস নি মেট্রো ওপেন অংমানি তাই আপনো কারিব চিচাররা স্নিচি খ্রিস্ট বিশুও ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ার্ড স্টার্ট অংমানি এবা চবা চেংমানি খনাইতনাই রাংসাকনি তাকু বুকুক তিনি তেই সালো বুমুং গনাং আচাইনি রকনি বিশঙ্গ তঙ্গ চিচুকুরা নৈচেনি খ্রিস্ট বিশুও জর্জ ম্যাক গবার্ন তাই চিচুকুরা নৈচিসা খ্রিস্ট বিশুও হ্যারল্ড ক্যাম্পেইন তাই চিচাররা নৈচি স্নি খ্রিস্ট বিশুও মঙ্গল পান্ডে আচাইমানি সাল থৈনাই বুমুং গনাং রকনি বিশঙ্গ তঙ্গ নৈসাই চিনই খ্রিস্ট বিশুও তিনিতেই সালো উমর সুলেমান অব ইজিপ্ট নি ভাইস প্রেসিডেন্ট তঙ্গ নৈশাই নৈ খ্রিস্ট বিশুও অ্যালান লোমাক্স তাই চিচুকুরা চার্চে খ্রিস্ট বিশুও হ্যান্স মর্গানথু বব থুইমানি সাল আসুকচরা যেন খালাইখা লাই থাকাই সালও তিনিতেই লাই থাকাই বিশিনী তিনিতেই সালও পাতি থাকমনি পাতিমুংনি মৈতু সতন মানিনও

0: পুরাপুরি মকল নগিয়াফান এঙ্গাই থাঙিমান অবেমন জরানী বিশৃঙ্গ ডক্টর বাই মালাই নাইজাগিয়া নাইজাখে হামই থাকাই বাইকে হামনাই অব ডক্টর বাই নাইজাকনা নাই তমুং অপারেশন খাইন মতে কে সঙ্গে অপারেশন খাই মা হামরিনাই অবেমার কিয়রুঙ্গ জেফ্রো ডক্টর নিথানী ফনুজাগৈ নাইজাখে ফাদেকা চেঙাস জরা সাক হামগারী কক মকল আফগফমানি ককতাইজা থাইনি খেনালাইখ্যা
1: খনাইদনাই রংসাকনি দাখুবুখু ফাইদি দাবুসং খনালায়ন তিনি হুকবার কগ কুয়াইফল কাইনানি নকি কক থাইসা থাইনি চিনি হাও কুয়াইফল কাইসা বেলাইন নাঙ্কুকমানি কাহাম মানে হাক্তর ভারত তৈ চিনি হাস্তে ত্রিপ্রাও গবাং জাগাওনো কুয়াইফল কাইমানো তৈ মাবো মানথকুগু নক থাইনি এবার নকনি নকলানি গানাগিনি তাই মৈখতং কাইমানি বাড়ি রগো কুয়াইফল কায়ে মানো যে সামল ফানো কুয়াইফলনো সামুঙ্গ নাঙ্কুগো কুয়াইফলও আইরন ক্যালসিয়াম তাই ফসফরাস গবাংখে মানথগো কুয়াইফলও পেপেন হই কাইসা মানই দঙ্গ আবোবাই বহকনি হজম এবা গেলেরেনাই বিথি সামজাগো গথং ফুরুখে চ মুই সঙ্গী চাও তাই মন খাহানকে আহাইন বথাই রাউই চা খাহানকে বেলাইন থগো বহকন গচাং তন্দিনানি তাই দান্দাপুরাও গেলেরানি তৈব সানানি থাকাহানকে বকল তৈ প্লিহার বেড়ামরকনি ইয়াকনি কাতিরি তন্নানি বাকি কুয়াইফল চা খাহানকে বেলাইন কাহাম জাত কাহাম কুয়াইফল হুনকে আবহাই উংনানাংনাই রমদি বুফাং গবাং চুকথাইয়া বথাই ডাক্তিনো তরনাই কাইসা বথাই বাই তেকেসা বথাই চালমানি আবো সমান বাকসা তৈ বথাইনি বিশৃঙ্গ বুচলি কিসা মিশা তংনাই তৈ বাকুমা কী ইয়ং রকরি বলাই কখরাং ডাক ডাক অংনানি নাংনাই কাইসা বথাই আবো তরমানি রমদি কেজি কাইসানি সিমি দের কেজি তাই কেজি কাইনই আমতিহাই কাইনি খাকসা আমতিহাই রকবো অঙ্গী মানো গবাং থাইনাই আবরকনো জং জাত কাহাম কুয়াইফল হই সাও এবা রমৈনাহারী মানো কাহামখে নাইখানি নাইকানি খাইনানি তৈ কাহামখে মাননানি বাকি কুয়াইফলনো কিসামিসা নাইকানি রক খাইনানি নাংনাই তৈ গানাগিনি মানথকমানি বিথিরকবো কিসাসং রেখা হনকে বেলাইনো চাকুগো বখ্রি নুকজাকফ্রু বুফাং গুড়িউই হাও কেজি কাইসা অ্যামোনিয়াম ফসফেট তাই কেজি কাইসা মিউরেট অফ পটাস রেখাহানকে বেলাইন চাকুগো ওয়াইসা আবো তাবুকনিহাই জুলাই তালো তৈ তৈ ওয়াইসা হংকে সেপ্টেম্বর তালো রেখাহানকে বেলাইন চাকুগো আবো বুফাং গুড়িউই রুনানি নাংনাই কিসা সাপ খাই কুয়াইফল বুফাঙ্গো গবাং মা বেড়ামরক নুকজাকো মোজেক ওংখাহানকে মেলাথিয়ন নৈনি সিমি বা মিলিমিটার রুই কাইসা তুইয় রুইগুলগুই আবনো সাহারি রুনানি নাংনাই ইয়াফাং সকসামানি তুমুন নুকজাকাহানকে বুডু পেস্টনো বা ইস্টু বা খ্লাই রেখাহানকে আবো অ বেড়ামনি ইয়াকনি কাতিউই দঙ্গই মানো আন্ট্রাকলেস আবো বুথাইনি বেমার আবো তুমুং নকশা খাহানকে ডিথাইন M45 নো লিটার কাইসা তুইও কাইথাম গ্রাম গুলগুই রুই আবনো স্প্রে খাই রেখাহানকে বথাই সকসামানি ইয়াকনি কাতিউই দঙ্গই মাননাই আশুক জরা যেন খাবাইখ্যা কুয়াইফল কাইনানি নরগী তিনি হোকবারনি পান্ডাও যেন কুয়াইফল বাহিকে কাইনাই তে বাহিকে নাইকানি খাইনাই আবনরগী কক থাইসা থাইনাই
0: আফাইনগে চাবো ককথম খালাইমা বুকা থাকলাইন ককথম চলেন খাইন হালাইন আবুংখা বারো থাফংবাই গসেজাক এ আই সি টি ই হায়খাবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর टेक्निकल एडुकेशन नि बखाखदै जे कलेज रग रिंस्रिं टंनाय रकनि बागै स्कलारशिप नि बागै कायसा स्किम टंगो आरोबो स्किम टंगो कायनै कायसा हिनके सरस्वती स्कलारशिप अबो हिनके बुरि रकनि बागै सिनि जे बीबीए बीसीए इबा बीएमसी नाकादि बीएमएस रिंस्रिं टंनाय रकनि बागै फियाबा बरकनि नखुंनि इनकाम बिसिबानि आजिमु रांखक जारासाय हाइकाबा 8 lakhs नि बिसिंग' नांना नांनाय दायखासे हानखे यशस्वि स्कलारशिप अबहिनखे बोरै तै चेला रोंसोरों थांनाय रकनि बागैनो जे टेक्निकेल इडुकेसनाव फार्स्ट इयार डिप्ल'मा एबा डिग्रि रोंसोरों थांनाय रक तै सेकेन्ड इयार एबा थार्ड इयाराव इन्जिनियारिंनि जुदा जुदा बेदेगो रोंसोरों थांनाय हायाखाबा डाइरेक्ट एडमिसन नाहारनाय रकबो अ स्कलारशिपनो नाहारै मानबायानो आबनि बागै बरकनि वेबसाइट रजाखा आबंखा https://sarasvati.aicte.ac.in/ sarasvati.aicte.gov.in अ वेबसाइट कयलाय रुइ मानबायनाय आबनि बागै पाइथाक सालमारि रजाखा अ जलाइतालनि न सालथामसिसा सालमारिनि बिसिंग अबायख्लायनो बसकां आगस्तालनि पुला सालमारिनि दिसिमि हाक्टरनि गुबुन हास्तेरावै बागसानो त्रिपुरा हास्तेयाव हायन सेन्सासनि सामुं जेंजागोन असामुंग असामुं अ नैसायनि चिदक इंराजि बिसिनि आगस्तालनि सालथामजि सालमारिनि दिसिमि थांजागोन आबनि सायसेगां अजलाइतालनि सालथामसिसा सालमारि जरांगोन सागबायथां लेखामो अजरव अनलाइन पर्टालनि बिसिंतै बो सागबायथां नो नखंग खरग बसुक दं आबरक बक्सावै एबा दिसावै मानबायानो अजररग नग जे सेन्सास ख्लायनाय रक थांगेसिनि सेकांनो सागबायथां बो मुंतिसा सगै दङै मानानो आबन बगै पर्टाल रजाखा आबुंखा he.census.gov.in अबजतन स्मल लेटर बै अ पर्टाल हाबै नखुंनि मुंतिसा सगै दङै मानानो
1: बिसकां आगस्तालनि साल नैथि सानिसिमि आगस्तालनि साल नैथि थाम सालमारि जरा डिस्ट्रिक लिगेल सार्भिस अथरिटिनि बखाक्दै खुवाय हांकरनि लुवाजिमानि बाय लोक आदालत संसा जागानो आबुनि बागै अनलाइन तै अफलाइन तै बाबायनानि न आबुनि बागै आबुनि सेब नाहारनानि बागै कयमुं याफारै मानानो अ लोक आदालत संसा जाखमानि ककबथमांखा लाइटे साखे गोजां ददर ख्लायि हाबारनो फानदुवै नांमानि मानथायनो मानदोनानि अ लोक आदालतनि जुदा जुदा बेदेरकनो दै मामला नाहार जागानो

0: খুৱাই হাংকটনি কুটব গরঙ্গী মানানো আপনি পাকই ওয়েবসাইট বো রাজাখা ওয়েবসাইট খা https://:// খুৱাই trp.dcurts.gov.in আ জাগাও দাদাক সিদাক হাবই নাই মানানো
1: অবাই ক্লাইনো একাডেমিক ইয়ারনি ফাইনান্সিয়াল ইয়ার নৈসাই নিচিদক তাই নৈসাই নিচিসিনি বিচিন রেকসাউই ন্যাশনাল স্কলারশিপনি বেখাকতে স্কলারশিপ রেজাকনাই পোর্টাল নংখা https://scholarship.gov.in অ ওয়েবসাইটনি বিসিংতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি বেখাকতে অ সাকলাইমংন সাকলাই রেজাকা এপ্লিকেশন রেজিস্ট্রেশন তে কিসাসক চায়া তংমানি এপ্লিকেশন এবার ডিফেক্টিভ এপ্লিকেশন রকনি রিসাবমিশন খাইনা বাকি সাজাখা অ নৈসাই নিচিদ ইংরাজি বিসিনি বস্কাং আগস্তালনি সালথামচিসা সালমারনি বিসঙ্গ কয়লাইরেনা নাংনাই তাই লগিও বরকনি বরকনি এস টি সার্টিফিকেট তাই এস ডি এম হায়াকাবা ডি সি এম হায়াকাবা এস ডি ডাব্লিউ হায়াকাবা ডি সি নি ইনকাম সার্টিফিকেট রেনাই লগিও একাডেমিক পাইথাক ইয়ারনি মার্সি তাই স্কুল ইনস্টিটিউশন রংসরং টংমানি সার্টিফিকেট বো রেনাই তাই যে হোস্টেল টংনাই রক বরক বো ইনস্টিটিউশন নি বেখাকতে হোস্টেলারনি এপ্রুভেল খাইজাক সার্টিফিকেট বো রেনানি নাংনাই
0: অ জুলাই তালনি সাল নেচিনি সালমারিনি সিমি ত্রিপুরা হাস্তিনি সিরি সিতিনি রুকজা খারচি তের সংসার জাগানখানে ককথুমতেই হুকুমো দাগিখুংনি বখাকতেই ককমংকাংসাও সাকলাই জাখা আসুক জরা জং খনালাইখা ককথুমর তাবু খনালাইনে নকপার্তিবারনি ককতমা আগুলি বিরখুং হলাতে গানাগিনি আমসাইনি নকপার্তিবারনি ককতমাও সাকলাই জাখা নখা চমুই গনাং তংনাই ফেরাং ককই ওয়াতে ফাই পানো মানো তুংকুকমানি মারিও তুংসামারিও নুকজাগানো থামচিউনি ডিগ্রি সেলসিয়াস তে তুংখলাই মারিও নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নবারো দুই হকুনি মারি সাকাও নুকজাগানো চুকুচিদক পার্সেন্ট তে খামাও নুকজাগানো চুকুচিব্রী পার্সেন্ট হজাকমঙ্গ সাকলাই জাখা সিপাহীজলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট গুমতি তেই সাউথ ডিস্ট্রিক্টনি গবাং মা আমচাই আমচাই রক ওয়াতে গবাংখে ফাই মানো তেই ফেরাং ককি ওয়াতে ফাই ফানো মানো হই হজাক দংনানি বাকি ককমংকাংসাও গজার জাখা
1: তাব খানানো হালায়ানো সেবগাও বরক তালামানিক পুরানো চেন খানালায়ানো অবংখা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ত্রিপুরা অবনি বেখাকতেই কম্পিউটার প্রোগ্রামার কো কাম এটেন্ডেন্ট হোস্টেল সুইপার তাই সুইপার রকনি বাকি আরও বুকস আসতাই তঙ্গ কাই জিব্রী আবনি বাকি রেংমা রেংনা নাই রংরেমচার পাস খাইজাক হায়াকা রংরেমচার সিমিং চেঙ্গি বিই বি টেক পাস খাইজাক পর্যন্ত অ কয়লায় জমা রেমানো অবনে বাকি উমরুনা নামায় নখা বেশি চিচারে সিমিং নখা বেশি ব্রিজিনী বিসঙ্গ খাতিজাক রকনের বাকি অমর কিসেসক হলিরমুং তঙ্গানো আবনে বাকি অনলাইন তৈ কয়লা রেনে পাইথাক সালমারি রেজাকা অজলাই তালিন সাল নৈচিনী সালমারিনি বিসঙ্গ অবাইক্লাইন কর্পোরেট সেক্টরনি বেখাকতেই কিসাসক বুকসা আসুকথাইন সুপনা বাকি কয়লাই আসা জাগি দঙ্গ আসুকথানী মঙ্কা ম্যানেজমেন্ট ট্রেনি তাই জুনিয়র এসিস্টেন্ট আবনে বাকি বুকসা আসুকথাই দঙ্গ কাই সারা ব্রেজিচার রংমারি না নাংনাই বিএ বিকম বিএসসি বিসিএ বিই বিটেক আবহায় গ্রেজুয়েট একেবারে ডিগ্রি পাস খাইজাক আবার বাকি অমরনা নাই নখা বিসি জিজানে সিমি নখা বিসি থামচিনী বিসঙ্গ খাতিজাক রকমের বাকি

অমর কি শেষক হলের মুখ দঙ্গানে অবন বাকি কয়লারে পাইথাক সালমারি রাজা খা অজলাই তালে ন সাল নিচিব্রী সালমারিনী বিশুঙ্গ আসু জরা যেন খানা লাগে সেব গ বরক তালা মানে কক তাবক রাজা মং খানা লাগে রাজা পঙ্গ খরং রানো বিকাশ রায় দেববর্মা

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান হায়ুনি খাড়াং আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান সূচি। সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7:40। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45

ইউনিটের শিল্পী সাধনা সরগম। সমাচার প্রভাত সকাল আটটায়, 8:15 যা দেখলাম এই জীবনে অনুষ্ঠানে বলবেন নূপুরলাল বোস, এসবিসি নগর বিলোনিয়া থেকে। এরপরে শুনবেন গানের ভুবনে অনুষ্ঠান, পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান সকাল 8:30। আজকের বিষয় বিনতার দাসত্ব মোচন এবং গরুর ও সর্পের দ্বন্দ্ব, পরিবেশনায় প্রীতমশীল শর্মা এবং তার দল। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 গানে গানে অনুষ্ঠান। সকাল 10:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান সকাল 10:05। 10:30 শুনবেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান শিল্পী জয়তী। 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা কেন্দ্র থেকে শুনবেন ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্তর। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও শুনবেন FM উজ্জয়ন্তের অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে। 2:00 দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ, 2:15 আমার চোখে আকাশবাণী, এ অনুষ্ঠানে বলবেন রাজু ভৌমিক সাহিত্যিক এবং ভাইস প্রিন্সিপাল সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আগরতলার। এরপরে শুনবেন সুরভি অনুষ্ঠানে আধুনিক গান। 2:30 শুনবেন অন্যরূপা এই অনুষ্ঠান, 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের এবং 3:05 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 এবং 5:05 শুনবেন যথাক্রমে দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ, 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান, লোকসঙ্গীতের অনুষ্ঠান 5:45, সন্ধে 6:00 ককবরক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে, 7:05 পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান বিষয় সতীর দেহত্যাগ, পরিবেশনায় ঝিন্টু শীল নন্দী এবং তার দল। 8:05 রবিবারের আড্ডা, 9:00 বাংলা নাটক চন্দ্রগুপ্ত পরিচালনায় শৈলেন চৌধুরী। 10:00 হারানো দিনের গানের অনুষ্ঠান। এছাড়াও নির্ধারিত সময় অনুযায়ী আগরতলা কলকাতা কেন্দ্রের সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান শুনছেন 103.7 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুদের, শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। প্রতিদিনের মতোই প্রথমেই চোখ রাখব ইতিহাসের পাতায়, জানব আজকের দিনের ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা সম্পর্কে। আজ 19শে জুলাই। আজকের এই দিনে 1940 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাদেশ 112 দ্বারা ব্রিটিশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ গঠিত হয়। 1943 সালের এই দিনে 500-রও বেশি মিত্র বাহিনীর বিমান দ্বারা রোমে ব্যাপক বোমা বর্ষণ করা হয়। এতে হাজার হাজার মানুষ হতাহত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। 1947 সালের এদিনে কোরীয় রাজনীতিবিদ লিউ উন হিউং গুপ্ত হত্যার শিকার হন। 1952 সালের আজকের দিনে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন হয়। ১৯৬১ সাল তিউনিশিয়া বিরজাতে অবস্থিত ফরাসি নৌঘাটির উপর অবরোধ আরোপ করা হয় এবং 4 দিন পর ফরাসিরা পুরো শহরটি দখল করে নেয়। 1964 সালের এই দিনে ভিয়েতনাম যুদ্ধের সময় সাইগানে এক সমাবেশে দক্ষিণ ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন খান উত্তর ভিয়েতনামে যুদ্ধ সম্প্রসারণের আহ্বান জানান। 1976 সালের আজকের দিনে নেপালে সাগরমাথা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। 1977 সাল বিশ্বের প্রথম গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস সংকেত নেভিগেশন টেকনোলজি স্যাটেলাইট NTS-2 থেকে প্রেরণ করা হয়েছিল এবং আইওয়ার সিডার র্যাপিডসকে রকওয়েল কালিংসে পূর্ব সময় অর্থাৎ ইটি রাত 12:41 গৃহীত হয়েছিল। 1979 সালের এই দিনে সান্ডিনিস্তা বিদ্রোহীরা নিকারাগুয়ার সোমোজা পরিবারের সরকারকে উৎখাত করে। 1980 সালের এই দিনে মস্কোতে গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন হয়। 1992 সাল আজকের দিনে এক গাড়ি বোমা হামলায় বিচারক পাওলো বোর্সেলোনি এবং তার দেহরক্ষী দলের 5 সদস্য সহ নিহত হন। উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে 25 বছরের আধার সামরিক অভিযানের সমাপ্তি টানতে প্রভিশনাল আইরিশ রিপাবলিকান আর্মি পুনরায় যুদ্ধবিরতি শুরু করে 1997 সালের আজকের এই দিনে। 2011 সালের এই দিনে গিনি রাষ্ট্রপতি আলফা কোদে কোনাকৃতে তার বাসভবনে একটি হত্যা চেষ্টা অভ্যুত্থান থেকে বেঁচে যান। 2018 সালের এই দিনে নেসেট বিতর্কিত জাতীয়তা বিল পাস করে যা ইসরায়েল রাষ্ট্রকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করে। 2024 সালের এই দিনে আমেরিকান সাইবার নিরাপত্তা কোম্পানি ক্রাউডস্ট্রাইকের একটি ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেটের কারণে বিশ্বব্যাপী কম্পিউটার বিভ্রাট ঘটে। 2025 সালের আজকের দিনে ভিয়েতনামের হা লং উপসাগরে বজ্র ঝড়ের সময় পর্যটকবাহী নৌকা ওয়ান্ডার সি ডুবে যায়। এতে অন্তত 36 জন নিহত হয়। শুনলেন আজকের দিনের কিছু বিশেষ ঘটনা ইতিহাসের পাতা থেকে।

এ সপ্তাহের যোগাসন এর পর্বে আজ বলছি বজ্রাসন সম্পর্কে। প্রথমেই এই আসন করার পদ্ধতি নিয়ে বলছি। প্রথমে মেঝেতে পা সোজা করে বসতে হবে। ধীরে ধীরে দুই হাঁটু ভাঁজ করে পা দুটো শরীরের নিচে আনুন। গোড়ালির ওপর নিতম্ব রেখে বসতে হবে। দু হাঁটু একসঙ্গে রাখুন। দুই হাত হাঁটুর উপর রাখবেন এবং তালু নিচের দিকে রাখবেন। মেরুদণ্ড ঘাড় এবং মাথা সোজা রাখতে হবে। স্বাভাবিকভাবে শ্বাস নিন এবং 5 থেকে 10 মিনিট বা যতক্ষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন ততক্ষণ এই অবস্থায় থাকুন। আসন থেকে উঠতে হলে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে উঠবেন এবং পা সোজা করবেন। তারপর এই আসনের উপকারিতা, হজম শক্তি উন্নত করে এবং অম্বল ও গ্যাস কমাতে সাহায্য করে। খাবার খাবার পরও এ আসন করা যায়, যা হজমে সাহায্য করে। পা, হাঁটু ও গোড়ালির পেশি শক্তিশালী করে। মেরুদণ্ড সোজা রেখে সঠিক শরীরের ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। বজ্রাসন পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন উন্নত করে, মনকে শান্ত করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। বজ্রাসন একাগ্রতা বৃদ্ধি করে এবং ধ্যান ও প্রাণায়ামের জন্য এটি একটি উৎকৃষ্ট আসন। সঠিক ভঙ্গিতে বসার অভ্যেস গড়ে তুলে হালকা কোমর ব্যথা কমাতেও বজ্রাসন সাহায্য করে। এই আসনের কিছু সতর্কতাও রয়েছে। হাঁটু, গোড়ালি বা পায়ে গুরুতর আঘাত থাকলে এই আসন করবেন না। যাদের তীব্র আর্থ্রাইটিস বা সম্প্রতি পায়ে অস্ত্রোপচার হয়েছে, তারা চিকিৎসক বা প্রশিক্ষিত যোগ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে আসন করবেন। আসন করার সময় তীব্র ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন। শুনলেন এই সপ্তাহের যোগাসনের পর্বে বজ্রাসনের উপকারিতা, সতর্কতা এবং এর প্রক্রিয়া সম্পর্কে।

শুনলেন দেশাত্মবোধক গান। আজ সকালে অনুষ্ঠানে এবার স্বাস্থ্য নিয়ে কিছু কথা। বর্ষাকালে কি খাবেন, কিভাবে সুস্থ থাকবেন এ নিয়ে আজ বলছি। বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যাওয়ায় সংক্রমণ, খাদ্যে বিষক্রিয়া ও হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই সব সময় টাটকা, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। মৌসুমি ফল, আপেল, নাশপাতি, কলা, পেঁপে ইত্যাদি ভালো করে ধুয়ে খাবেন। রান্না করা শাকসবজি যেমন লাউ, ঝিঙে, কুমড়ো, গাজর, শিম, পালং শাক বাড়িতে ভালো করে রান্না করে খাবেন। বাইরের খাবার থেকে বিরত থাকবেন। সম্পূর্ণ শস্যজাতীয় খাবার যেমন ব্রাউন রাইস, ওটস, আটা, রুটি বা মিলেট খেতে পারেন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল, ছোলা, রান্না করা অঙ্কুরিত শস্য, ডিম, মাছ, মুরগির মাংস, পনির ইত্যাদি। টাটকা দই ও ঘোল যদি আপনার হজমে সমস্যা না হয় তাহলে খাবেন। মশলা ও ভেষজ যেমন আদা, রসুন, হলুদ, গোলমরিচ, দারুচিনি ও তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গরম স্যুপ বা ভেষজ চা শরীর গরম রাখে এবং পর্যাপ্ত জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যেসব খাবার এড়িয়ে চলবেন, রাস্তার খোলা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশের কাঁচা স্যালাড, বাইরে কেটে রাখা ফল, বাসি বা অনেকক্ষণ ধরে রাখা খাবার, অতিরিক্ত তেল ভাজা ও ঝাল খাবার এই সময় বর্জন করবেন। অতিরিক্ত মিষ্টি ও কোমল পানীয় এড়িয়ে চলবেন। বর্ষাকালে সবসময় গরম ও টাটকা রান্না করা খাবার খান। ফল শাকসবজি ভালো করে ধুয়ে নিন। বিশুদ্ধ ফুটনো বা ফিল্টার করা জল পান করুন। নিয়মিত সময়ে খাবার খান এবং অতিরিক্ত খাবেন না। খাবার সঠিকভাবে সংরক্ষণ করুন। খাবার আগে ও রান্নার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করুন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং কোথাও যাতে জল জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। নিয়মিত হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করুন। প্রতিদিন 6-7 ঘন্টা ঘুমুন। বর্ষাকালে সুস্থ থাকার জন্য এই কথাগুলি অবশ্যই মেনে চলতে হবে। আর অতি অবশ্যই মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন। দীর্ঘদিন জ্বর, বমি, ডায়রিয়া বা জলশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে বর্ষাকালে খাদ্যে বিষক্রিয়া, পেটের সংক্রমণ, সর্দি কাশি, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই কমানো যায়।

কিছু খবরের দিকে এবার নজর রাখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানার জিন্দ থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করেছেন। এটি পরিবেশ বান্ধব গণপরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 19 জুলাই থেকে মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফরে যাচ্ছেন। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ভারতীয় আবহাওয়া দপ্তর 5 দিনের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইন শৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা ও উন্নয়নমূলক বিষয় পর্যালোচনা করছেন। নীতি আয়োগের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস সূচকে গুজরাট প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয় এবং তামিলনাড়ু তৃতীয় স্থান অর্জন করেছে। এটিএমএ জুলাই 2026 পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা আজ মুখোমুখি হচ্ছে। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। শুনলেন কিছু খবরাখবর।

শুনলেন একটি দেশাত্মবোধক গান। আজ সকালে অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আগামী সকালে। আমরা আসব আরও নানান তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের, ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য 2টি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15 মে থেকে 21 মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত। সিবিএসই জানিয়েছে এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআই এর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370

শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠীকে, তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমীরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়াযাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 370,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে IMD-র দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধেই ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ, পড়ছি নবনীতা বণিক। তেলিয়ামুড়ায় 77তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, রাজ্য বন দপ্তরের পিসিসিএফ আর কে শ্যামল সহ জনপ্রতিনিধিরা। রাজ্যভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে তিনি পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আর কে নগরস্থিত এ চন্দ্ররামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে 92তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাইবার অপরাধ দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মতো বিষয়গুলিকেও অগ্রাধিকার দিচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে নবনিযুক্ত মোট 470 জন পুলিশ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, মাদক সমাজকে অন্ধকার, ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে, যা ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি বলেন, কিছু অপশক্তি মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের যুব সমাজকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তরুণ তরুণীদের নেশার ফাঁদে ফেলে তাদের স্বাস্থ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধিকে বিস্তার লাভের আগে নির্মূল করা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শারদ উৎসবের আগেই রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি গতকাল বিদুরকর্তা চৌমুহনি থেকে পূর্বাশা, আশ্রম চৌমুহনি, মঠ চৌমুহনি, লালবাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনি এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ। রাজধানীতে প্রকাশ্যে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রিতে অভিযুক্ত মাদক কারবারিকে 8 বছরের সশ্রম কারাদণ্ড দিল পশ্চিম ত্রিপুরার বিশেষ এনডিপিএস আদালত। গতকাল বিচারক আশুতোষ পাণ্ডে এই রায় দেন। দোষী ব্যক্তির নাম সুমন দাস। সরকারি আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, 2021 সালের 22শে নভেম্বর বারতলার হাওড়া মার্কেট এলাকায় একটি স্কুটিতে করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করেছিল। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান শুরু হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস গতকাল জানিয়েছেন, চলতি সপ্তাহে বকেয়া 2 মাসের ভাতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে ইংল্যান্ড তৃতীয় স্থান দখল করেছে। গত রাতে মায়ামিতে স্থান নির্ধারণের খেলায় ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে পরাজিত করে। ইংল্যান্ডের বোকাও সাকা হ্যাট্রিক করেছেন। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে 2টি গোল করে এই আসরে মোট 10টি গোল নিয়ে শীর্ষে রয়েছেন। 8টি গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ মধ্যরাতে 12:30টায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের 4টি জেলাতে ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরেও কিশোর জমাতিয়া হাস্তেফা ইন্দ্র সেনারে দিনাল্লো সাকা ফেকচাকনাই মানে কারজাক বার নি বাকি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ইমাং হাকতর সিকলা দফানি থিনাং নিমুথাংনানি বাকি কাইসা নাংসুকমানি ইয়াপ্রি ফেকজাকনাই মানে কারজাক ত্রিপুরা তৈয়ী মিয়া আগরতলানি এমবিবি কলেজ হাস্তে বেরেমনি লয়খ্লাইমা পান্ডাও কক নারক্রু হাস্তেফা অ কক শাখা মন্ত্রী বক্রকি মন কি বাত পান্ডনের গৈ ব শাখা ফেকজাকনাই মানে হদানো মোনাকনি ফাইসিং খিখ্লাইতাই হদানো দেরারু আব খরকসা বরক বিনি নুখুংতাই যত্ত দফানো দেরারু মিয়া সারিগ তেলিয়ামরানি চিত্রাঙ্গদা কলা কেন্দ্র হাস্তে বেরেমনি বলং তেরকতর্ন সেঙ্গিরকা হাস্তে নি বলং নাইকুনি মন্ত্রী অনিমেশ দেববর্মা বুফাং বসা কাইমানী বিশিংতে অ পান্ডন সেঙ্গিরে জাখা পান্ড কুবুনি বিশিং মানজাখা এমএলএ কল্যাণী রায় এমএলএ পিনাকি দাস চৌধুরী খয়হাংকর নাইকলপাং রজত পন্থ বলং নাইকুনি পিসিসিএফ আর কে শ্যামল সিসিএফ ডক্টর কে শশীকুমার এসডিএফ অশোক কুমার তেলিয়ামরা আউলি নাইমঠানী চেয়ারম্যান রূপক সরকার তাই কুবুন লোক আদংরক হাস্তে বেরেমনি বলং তের কতর পান্ড বুফাং বসা কাইনানী সাকা আলাইদা ফান বক্সিনজাটখা ব বলং কমিয়া খে খাতেও না রেকানী কক ব খুরসাখা বটে ব সাকা হাস্তেও কলমমানি বাঙ্গই তাই ব মান আপনি বাকি মজম গবাং বুফাং কাইনানী সাকা ফান বক্সিনখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসকাং অসাতেয়ারনি সেকাং ন রাজাখর আগরতলা স্মার্ট সিটি তাংবুতাং ন সামং পাইসুগ্রানী সাকা ফান বক্সিনখা মিয়া মন্ত্রী অক্রা বিদুরকতা লাম্প্রানী সিমিপুরবাসা আশ্রম চমনি মৎচমনি লালবাহাদুর ক্লাব উজান অভয়নগর প্যারাডাইস চমনি আমচাইয় তাংজাগৈ তংনাই স্মার্ট সিটি তাংবুতাংনি সামুং বেড়াই নাইখা বেড়াই নাইফ্রু বিনি লগি তংবাইখা আগরতলা আলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত পুর কমিশনার সাজু ওয়াহিদা কসং মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাফাং পুলিশ বাহিনী রকন তাইব কতালকুক গরং তাং সেপ রাজাক তাই লুকুরকনি কিসিং সামনানি থাকিয়াও সামং তাঙ্গই তঙ্গু মিয়া আর কে নগরনি এস চন্দ্র রামারাও টি এস আর ফেরংমা থাইয় ফিল চকুচিনী বেসনি কতাল সিটকজাক পুলিশ কনস্টেবল রকনি পাসিং আউট প্যারেডনি মেল অ কক শাখা মন্ত্রকরা সাকা তঙ্ক সং লুকুরকনি নক ব্রুম ব্রুম ডাকতি নতাই নাংমানী ছয় বিচার তুনই রান হারে কতাল ফুসদারি ক্যারং রকন তৈ হাস্তিনি যত পুলিশ রকন রেম বাই রেম খেপ ফেরংজাগৈ দঙ্গু মিশন আগমননি বিশিংতৈ ভারতনি পুইলা হাফাং ফাতারনি সামজাক রকেট বিক্রম ওয়ান কাহাম ক্রেংখে গুড়ি লামো থাং সগৈখা অন্ধ্রপ্রদেশ নি শ্রীহরিকোটাও টংনাই সতীশ ধাওয়ান নখালুং ঠাইনি মিয়াদীপর দামচি নৈতামৈ সতী বাও নখায়ুং ফাইচিং কক্সাজাকা অ সামুংনি বিশিংতৈ ভারত হাফাং ফাতারনি ইয়াকতৈ নখায়ুং গুড়ি লামো আচগ্রৈ মানসলাবাই হায়ংনি উল্থাম হাকতর হই গসিমুং মানখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ সামুং কাহামনি বাকি স্কাইরুট এয়ার স্পেস ন হামবাই ইয়াফারখা তালবরী মথাকজাক টংমা উল অ হাতিনি সিমি চেংফির খা ন্যাশনেল ওল্ড এজ পেনশন স্কিম ও সেপমানাই রকনি ব্যাংক একাউন্ট ভাতানি রং হাবমুং মিয়া হদা হামখ্রাইতাই হদং নাইখুনি তাংরা তপন কুমার দাস অ হাতি ও তাল নৈনি মানথাই রং সেপমানাই রকনি ব্যাংক একাউন্ট রহর জাকা নই সাকা তাইব মানথাই টংমানি রং উল রহর জাগান বসাকা কিসা সক জঞ্জাল টংমা বাকি বাতায়া ফারথানি কেবেংমুং নুকজাখা বসাকা হাস্তে বেবাগৈ খরকসা রাসাই ব্রিসি ব্রিসাই চাকরা রক ন্যাশনেল ওল্ড এজ পেনশন মানই টংবায়ু আগরতলানি হাওরে মার্কেট আমচাই হাইরনটাই ইয়াবা টেবলেট ফালমানি ককশিল সাজাক সুমন দাস ন সালথাং ত্রিপুরানি আলাইদা এনডিপিএস দরবারনক বিচিসারনি বাকি সামুং তাংরৈ আলঙ্ক সপনানি দাগিমুং রেখা মিয়া দরবার ফাং আশুতোষ পান্ডে অ ককচরমুং রেখা ফিফা হায়ুংকাপ ফুটবলনি বাতাইমুঙ্গ ইংল্যান্ড ফিল্ডামনি থাইমানখা মিয়া হর মায়ামিয়াও সংসারজাক থমুঙ্গ ইংল্যান্ড গুলকাইদ কাইব্রীনি ফেরবাই ফ্রান্সন মেচেনৈ অ থাইমানখা ইংল্যান্ডনি বুকাও

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাধনা সরগম।

গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন সাধনা সরগম। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

0: এতক্ষণ শুনলেন সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে, আকাশবাণী বিলোনিয়া। শুনবেন অনুষ্ঠান যা দেখলাম এই জীবনে, বলবেন নূপুরলাল বোস, ব্যবসায়ী, এসবিসি নগর বিলোনিয়া থেকে।
1: আমার নাম নূপুরলাল বোস।

0: পিতা স্বর্গীয় রমণী মোহন বোস, গ্রাম দক্ষিণ ভারতচন্দ্রনগর, থানা বিলোনিয়া, জেলা দক্ষিণ ত্রিপুরা। জীবনে যা দেখলাম বলতে গেলে অনেক ইতিহাস, স্বল্প পরিসরে বলছি। 1961 ইংরেজিতে পূর্ব পাকিস্তান থেকে এই বিলোনিয়াতে আসি, এসে আর্থিক অনটনে অনেক কষ্টে জীবন অতিবাহিত হয়। 1963 ইংরেজিতে বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হই, কিন্তু আর্থিক অনটনের কারণে সব দিন দুবেলা আহার জুটত না। অত কষ্ট সত্ত্বেও 1971 সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। তারপর বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ভর্তি হই, কিন্তু আর্থিক সংকটের কারণে স্নাতক ডিগ্রি লাভ করা সম্ভব হয়নি। তারপর বহু ডিপার্টমেন্টে বহু ইন্টারভিউ দিয়েও ভাগ্যে কোনো চাকরি জুটল না। শেষ পর্যন্ত চাকরি পাওয়ার আশা ছেড়েই দিলাম। তারপর প্রাইভেট কোম্পানিতে অনেক দিন কাজ করি। তারপর 1985 ইংরেজিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগপত্র পাই। সেই বছরে আমার চাকরি পাওয়ার বয়স শেষ। তারপর সংসারের ছেলে মেয়েদের লেখাপড়া ও বিয়ে শাদীর খরচ যোগাতে গিয়ে অনেক, এখন আবার রিক্ত হস্ত প্রায়। এখন বাকি জীবনটা কোনো প্রকারে কেটে গেলেই হয়। এখন বার্ধক্য জীবনে শারীরিক কষ্টে জীবনের গতি মন্থর হয়ে গেছে। বাকি জীবনটা দুবেলা দুমুঠো খেয়ে অন্তিম শ্বাস নিতে পারলেই আমি খুশি। অধ্যকার এই আসরে আমাকে আমার জীবনের কথাগুলি বলার সুযোগ করে দেওয়ার জন্য আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের যা দেখলাম এই জীবনে অনুষ্ঠানে আমার মতামত প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। নমস্কার।
1: শুনলেন যা দেখলাম এই জীবনে, বললেন নূপুরলাল বোস। শ্রোতা বন্ধুরা, এখন গানের ভুবনে অনুষ্ঠানে শুনবেন বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গান শুনুন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: Hijos.
1: শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা আধুনিক গান গানের ভুবনে অনুষ্ঠানে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া এখন পদ্মাপুরাণ অনুষ্ঠানে শুনবেন মনসামঙ্গলের গান। আজকের বিষয় বিনতার দাসিত্ব মোচন এবং গরুর ও সর্পের দ্বন্দ্ব। পরিবেশনায় প্রীতম শীল শর্মা এবং তাঁর দল।

উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের

0: শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু, মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909, এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেখানে একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরো ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটা।

0: সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
1: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতে এই হিন্দু কালচার এবং যোগা একাডেমি কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দু কালচার এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুরে ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
2: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, পরিবেশনায় প্রীতম শীল শর্মা এবং তার দল। আজ শুনলেন বিনতার দাসিত্ব মোচন ও গরুর এবং সর্পের দ্বন্দ্ব, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠান।

গানে গানে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন। দাগ দ্য ফায়ার ছবি থেকে গেয়েছেন দ্বৈতকণ্ঠে কুমার শানু এবং অনুরাধা পারওয়াল।

শুনলেন হাম আপকে হে কন ছবির গান। শিল্পী ছিলেন এসপি বালসুব্রমণিয়াম। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন হাম তুম ছবি থেকে।

শুনলেন হাম তুম ছবির গান আলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে। এবারের গানটি শুনুন জব উই মেট ছবি থেকে, গেয়েছেন মোহিত চৌহান।

অভিজিতের কণ্ঠে শুনলেন জোশ ছবির এই গানটি। গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন কই মিল গয়া ছবি থেকে।

শুনলেন কই মিল গেয়া ছবির গান অলকা এবং উদিত নারায়ণের কণ্ঠে। এবারের গানটি শুনুন, মে প্রেম কি দিবানি হু ছবি থেকে।

শুনলেন সুনিধি চৌহানের কণ্ঠে মেয়ে প্রেম কি দিবানি হু ছবির গান। এবারের গানটি শুনুন প্যার তো হোনা হি থা ছবি থেকে।

গানে গানে অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন প্যার তো হো না হি থা ছবি থেকে কুমার শানুর কণ্ঠে। অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণ মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান সুরভি। অনুষ্ঠানে আজকের শিল্পী জয়তী।

সুরভি অনুষ্ঠানে শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন জয়তী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

모자도 신이들 항상이 하고 나실라도 말래 그래도 모자도 모자도 경과가 선명해 나도 신이들 항상이 하고 모자도 모자도

د دعا تمال مسنگ مسنگ کنا جادو شنی رنگ سنگ ہمو

जादो जादो हाबले रेम कैसे नंबर दो गनू

baksa yasılı, baksa kımın başı kıbalı, zınkayı dibu.

দীপর কাহাম যতন আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি দীপর জরানী ককবরক আওয়াই পান্ডা পুইলানো খাবাইদি সিরাইরকি পান্ডা বক্রাই বদল তে বরংখা চাচুপাড়া কামিনি হাইকবা চাচুপাড়া নি তেও পান্ডানো কম্পেয়ার হাইকবা কম থেকে সালিম দেববর্মা

0: হেঙ্কাই তিনি তো ককটি সাল খমতিংই ফাইবু কাবা ফাদিকে চিং তাবুক চিনি বুখরি বদল পান্ডান চেংনা থাংলাই চিনি বুখরি বদল পান্ডা চেংনা সকাংন খরসাতে খরসা সিনমুংনা লাইগেনা আং পুজো সকাংন সিনমুংনা নাই আনি ইয়াগরা বখাক বাসিং গখা সুতমাই নিনি মুংতা মুংকা সালা
1: সাগর দেব্রুমা
0: সাগনে গানা তাওনাই
1: খাহাম দেব্রুমা
0: খাহামনি গানানি নি মুংকাইতা মুংকা সালা
2: বুজিরাম দেব্রুমা
0: বুদিরাম গানা তাওনাই খাই
2: সাদিন দেব্রুমা
0: সাদিননি গানা তংনাই আং বাই গানাখাই তংনাই খাই
2: রিপন দেব্রুমা
0: অংকাই তাবো খানা হাই আং সিনে মুংনানাই আনি ইয়াং ইয়াকসি গালা আয়ং বাসিংও খাসু তংনাই মুংতা মুংখা
2: রূপালী দেব্রুমা
0: রূপালী গানা তংনাই খাই
2: সিয়া দেব্রুমা
0: সিয়ারিনি গানা আং বাই গানা খাসুক যা
2: বুদু
0: লক্ষ্মী দেব্রুমা কেনরনা বেলাইনা হামাই মারে ও নং সিনে মুংরিমা বাগৈ ফাইকে সিং তাবো সিনে পান্ডা ন চেংনা থাংলা জেনে নক বাহাইকে পূজা সাং ন পান্ডা চেংনা হানাই ন ন কোনসলাই ফালিকা নং নেপাল খেলে সামন বিশিং তৈ দ নং পানান চেংলা জাসা।

0: चिनेर सम गरम पाक्या
1: गे नौने क थाम कर सामं बेला कि खना तका नरना बेला कि हामै मारिव नर साब साब सियारी बुदुलक्ष्मी तै रोपालिना हेंके नौने र सामं कै सियारी न लब साबु नर साब लाखेना हेंके नरक सियारी कालाय मारन न नुगैसे लब सायर साब खनारी मामा मागै नरन बेला कि हामै मारिव फाटिके सिं ताबुक सिन पाना बटांग हाय हाय खना लाने थांपिनाय सिं ताम खना लायमा नायन ताबुक हेंके आं ताबुक हाय हाय सिन पांडा बटांग आं रूपाली न सिन पांडा बटांग तामरक साना आं सारिना बागे बन कने न रूपाली न ताम साय खनारी ना
0: कोक्ता
1: दनि कोक्ता खनात्र क साय खनारी लसा
0: आनि कोक्ता न मके हमजक दिए ओ हानि बर र खावा हमजंग मा तनि दे जे बर नि खावा हमजंग मा करि के बोले मुसा माना करे नि ने हमजंग मा नि नि तखंग रे दे नि ने बुखंग रे दे हमजंग मा बुसु कतार आसु सिने करे हमजंग मा करि के मुसा माना करे आन कोक्तांग अन पक्या
1: हंगे आइ बिनि कोक्तांग बेला कि खाना तगा ताम सिंग नि कोक्तांग मो हमजाक दि नरा हमजाक दि हिमान अर साइ जमा हमजाक ना नि खरसा ते खरसा न बुजिखा हमजाक मा करे हिंगे से मुसा ब माने मेया নরক তিনি অর ফাইমানে নরক কাইসাতে কেছে হামজাগলা ইয়াওয়ালা লেজাং ন ফাইজামাং গাম মানজা আমবাগন সং যত বরক বাই বরক হামজাগলা নিয়া নাঙ্গো বুঝিখা কাইসাতে কেছে ন তা নাছিলে দিন নরক ফালিকে সং তাবুক সিনি পান্ডা পটাঙ্গ হাঞ্জ হাই খানা লানিয়া থাংপেনাই আং কন্যাই তাবুক বুদ্ধ লক্ষ্মী দেবরমান বুদ্ধ লক্ষ্মী নংতাম রখনারে যাবুক হিংকাই বুদ্ধ লক্ষ্মী নংতাবু ককটাং সাইখানারে নাই দনি ককটাং মুং রক সাইখানা তো কই সাইখানারে লাসা
0: আনি কক্তা মো রংসাক টিপরা রংসাক টিপরা হা মাইফাং খুলপাং হা বুফাং ওয়াফাং বলাই পেঠাই বুবানে হা টিপরা হাওয়া হামিয়া করে মুসা মানাই ফানা রংজাক রাঙ্গলা হাওয়া টিপরা হা রংজাক রাঙ্গলা হা হাচক বরমরা হাটাই খুচুগ রংসাক রাঙ্গলা সং সাউই টং আনি কক্তাং রং পাকি
1: ইংকে বিনি কক্তাং বেলাই কে খানা তকা নি কক্তা মুং তাম সিংগাম
0: রংসাক
1: টিপরা হ্যাঁ চিনি তিনি ত্রিপুরা আংখা চিনি হা বেলাই রংসাক হিনজাগ বুঝিখা চিনি হা ত্রিপুরা হা বেলাই কে রংসাক বাকসা কে সৌসা যাগ চিনো হাও মূসাফন কাই ফলিয়া গরে আমাগ রংসাক ত্রিপুরা হা হিনজাগ ব অবন সে লব সাই ককটানো সামবই খানারি মাংখা বন বেলাকে হামাই মারিও ফাটিকে চিনতাবো হাই হাই খানা লাইনে থাকায় চিনি পান্ডা বটাঙ্গ নরক আং কক সঙ্গ হেঁকে নরক সাইমান কাবা সাদি বুমা কাবর বুসা কাবর মাবো তাম হিনর সাইজমান দশালাচা
0: জখাবাই খতৈ
1: জখাবাই খতৈ সাব সাকা বুদিরাম না হেঁকে বিনা মশাখা বুমা খাই কাবর বুসা খাই কাবর আবো সং সখাঙ্কাই বুমা হেঞ্জাকা খতৈ হিংকে বুসা হেঞ্জাকা বুঝিখা হেঁকে তৈ খেসে হাই হাই আং সিং পিনাই ত্রিপুরানি যতনি সাই হাতাই কুসুক আবোকে তাম না হিন
0: বেতলেংশিপ
1: এই আবো বসাখা আবো বুদিরাম সাকা না এনকে আং হাই হাই তাবুক তাবুক আং হাই হাই সঙ্গী যাবো নাই হা বিশৃঙ্গ বরিমা মাসা কর্ম খাই আসুগুই দো আবার খাই তাম সাই জামান সাবু সাকা সাগর দা এ সাগর না আমবো সাকা এনকে হাই হাই আং তাই সাই সঙ্গী নাই যাবুক সারই রেখাই কানিসা থমুই রগুই মচম সা অঙ্গু আবার খাই তাম না হিনর সাই জামান দশালা চা জাল সাবু সাকা বরিপন এ সাকা আবো ব এনকে আং হাই হাই তৈ কে সঙ্গী যাবো নাই বা কাতাম হিনর আবো সাই জামান এ আবো সাকা আবো বরিপন সাকা বেলাকে হামাই মারিও এনকে আং তৈ খেছে হাই হাই তাক সঙ্গী যাবো নাই রেদু অন খাইছি নি কক বড় কইতাম হিনর সাই জামান দশালাচা সাদে আওয়াই খক সাকা আবো ব সাবু সাকা সিয়ারি না ওই বেলাকে হামবাই মারিব আইন হাই আং তাই সাইজে সঙ্গীজাব নাই তাবো সিনি বরক দ ফারংনি সামুং নি বিসিং সংমুং তামো তামো রক দং আবো সাবো সাইজামা দশালাচা
0: গুদ সাকৈ মুইতুরো মসদেং
1: তাই তাই তামর গবং মা তং চিন্ত পদে প ছংগুই চিং সাম বেলাকে হামাই মারিব রোপালি ন ব থাজে থানি সাই খানাই মাবগে হেঙ্কে তাই সাইজে হানা আং সিং নাই তাবো নক বিশিং রংসক গু মার কা আবো তাম হিন সাই জমান সালা এ সাকা আবো বে আবো রূপালিং সাকা না হাই হাই তাই সঙ্গে যাবো ত্রিপুরানি রাজা

0: সর্ণ হংকাই সাবস নাম কাবো না সাইজা মান
1: আং সাইমেন
0: দশালা
1: বুবাগরা রাধা কিশোর মানিক
0: বুবাগরা রাধা কিশোর মানিক আবো সাখা বেলাকে হামাইমা রেও সব সাকাবো বুদলক্ষ্মী না ইংকা হাই না হাই তাবুক সুবি যাও নাই চিনি বরক তো ফারাওনি রি সুমরক জন তিসামানি মানে আবো তাম দং নর সাইজা মান সাইমি আবো খা সাইমিয়া কাবো খাং সাইখনাই রো আবো অংকাই নরক আবো তাবুক নুগলি আবো নর আস সাইমানাল কে হাইফানো সাইমান তন্দি আবো অংকাই চিনি ফুতরুপ জাপা আর রকম জং আগে ইংকাই চিনি বরক তো ফারক জং রীতি সালাইবো জিখা তাবুক সে জং তাবুক জং কবংমা আলমারি রক নি গোদরেজ রক সুকেজ কবংমা অংকর বাইকা আগে খাই চিনি ওয়ারুক নি সনামজাক ওয়াউই ফুতরুপ তাই জাপা আর চিনি রি বেলাই নাচক নাচক বেটে বেটে খাই থেবিতি সাইচন লাইও তাই আং নরং থাকে থানি সংকা নরং সাইমাঙ্কা নরং বেলাকে হামাই মারি ইংকে ফাটিকে সঙ্গে পান্ডাবো টাঙ্গ থাই যাবো নাই তামর খাই মানালেন সঙ্গে পান্ডাবো টাঙ্গ হাই হাই খান থাই খাহামনি খুবটি হয়েছে খান লাইজাম না যাবো খাহাম নাই তাম খারে নাই
2: আসে মাহা ত্রিপুরানি আসে মাহা বেলাই নি চৌখা পুংখাতাই বুবর বথাই যত বরক সব অকক তেসা ব্লাই মা তেসা ইহা আনি তকের তকলাই মায়ুং করাই মশালাই তং থমানি কুম্পুই খেলাং হিঙের লামসং মনাই লিয়া সুমুই ছাকা সুমুই খরাং মরি মরি হুজক লাই হুগ্র জন লিং সিং সাপুঙ্গ চেসে মা জগ বান্দা আরাই খলাই বেরাই পুঙ্গ নখা লিং গাম জ কান কক্তাং গর বেকা
0: জবি কক্তাং বেলাই খানা তকানি কক্তাং মুতাম সিং কামা
2: আসে মাহা
0: আসাই মাহা আসাই মাহা গাই জিনি তিপরা হা বুঝিখা জিন তিরপরা হা ও যে কবংমা বাই রক বুফাং বাফাং রক কাহাম কাহাম নাচক নাচক নগৈ বহাইকে লাফসারি ককটান খানারি মাংখা বনম বেলাকে হামাই মারি ও হেঙ্কাই তাবু খাহামনি খক্তৈ খানামানি ইয়াগল খানানা থাংলাই যাবো না যাবো সাদিননি খক্তৈ বাইছে খানামানো সাদিন নাই তামানো খানানো নাই যাবো ককটান দখানি ককটান সাইখানালাসা
3: যতনলে যতন থানা চুং যতন বারনি বুসা যত চুং খা বাকসা চুংলে যতন থানা হর মুগলি টঙ্গ টঙ্গ ওয়ান জুই টঙ্গ থুকসা তাই হালাম চিনে তাই বঙ্গ আসামি পাঞ্জাবি গুজরাটি মারাঠি চুং যতন বারনি বর ইনি মুং জুদা জুদা কক জুদা জুদা ইনি মুখ তমুং চা মুং মুখাং সাকব জুদা জুদা ন জুদা চিনি মতাই মানি মু
0: কক্তাং দনি কক্তাং সাইখানারে লাসা
4: আন কক্তাং মুং শিশা দি তাকুক সং বাসা দি বুক সং ইয়াগো দা বরক তিজে চাঙ্গরি বরক হাদি দুটি তাক বর মুখাম খোলসা দফা সং শিশামা মুখাম সামা মাতু লো সুন মাসা নাই পজা খাকু লো তুঞাই চিনু কুঙ্গ নারুয়াই ফাগে বুখে বাবু লোক তংনাই তংনাই অগলা লাসা নাই পেতালা বুকে ফানগানাং সলা আন কক্তাং অন ফাকা
0: গে বিং কক্তাং বেলাই খানা তোকা নি কক্তাং মুংতাম সিংকা ম হিংকাই চিনি পান্ডাব টাঙ্গ টং কবংমা পদির পট খানা লাইকা ককটাং কথমা কলক রক আং নাবো কিসা কক হাম সাই খানানি খানাদি দ অ কক হাম কাং নরক নং টংনানি বাহাইকে নাং আবনো সাই খানানাই নরক তাবুক যতন বখ্রৈ নরক যতন চেরাই মানে বখ্রৈ গিয়া দিকে নরক তাবুক বাহাইকে টংনানি নরক তাবুক জং ফুঙাই কেঙ্কা নরক তাম খাইনে সাইজামান মোখাং সুদি একাই মোখাং সবাই কেঙ্কা নিয় পরিনা রাগ আসুক দি হিংকে তাই নক কিচিমিয়ে সামু হুমরক নংখাই নরক সামুরক সুবাদি চিনি আমা বাবু ন বুঝিখা নরক বাবু হাইকে দাগ্রম নিশালা সারক হংকাইব নখলা ফাদি বরীব সারক হংকাইব মাইচং মৈচু খুদি কাটি থাংদি মসু পুন্ড খাকলাই খাকলা দিশালাবো সারক হংকাইব বাবু হাইকে সামুং চিকন চিকন যে মান মানো মাসু বালাই আবু নিউল ইয়াকং ইয়াক সুদি মোখাং সুদি পরি দি হংকাইন রংনক থানানি জরাং হংকাই সঙ্গ মা থাংলাই হিংকাইন এং ফাইকে কানো সঙ্গ কিছু মিছে থাকবো নামাই কিসা সাল কসাং রগা আবুন বাকি সাতং কুতং রগ বেশি তা বেড়াজি দুই রগ বেশি দুই রগ ইয়া গৈতা টুকলাজি হিংকাই চিনি মকল হামিয়া রং নাই সাক হামিয়া রং নাই বুঝিখা

0: आसिक जरा खनाबाई क्या सरायरोग ने पांडा बकरे बदल देवरोग ने कामिंग क्या चाचू पारा ते ओ पांडा नो कॉम थिंग ने इनका शालिम देवरमा आकस्बनी आगर तला अबुने लगी हन्यो हाय अबुने यागलो तब खनाबाई खानी मारी पांडा वो खनाबाई शुक्राम देवरमा ने खरंग बाई रिसाप्सक रिसा मुंगरोग देव पांडा नो कॉम थिंग ने इनका उषा देवरमा
1: কেবু কেবুনি সাইলাই থাংমাইয়া যতন জানি যে যাবাই গরু কেবু বাই কেবুন সুজাউই মাইয়া কেবুনি খেবা বেলাই খরাং খনাত কেবুনি খে ককথাই খনাত কেবুনি কেবুনি খাইবা রাগিনি বেলাই খনাত আং তা মুখাইনে আং সাক সাক নু সাইমাইয়া বুনি ককনি বজর ইয়া সিরিখাই ইয়াক মনগো ইয়াকুং রেখাই ইয়াকুঙ্গো কাউ হুনমাহাই যত রুচামু গরু রকনি ব্যবহার রুচামু নন খনানানি মুচুঙ্গো তাই নরকনো খানি মারিনি বিশিংতু ইয়াফার না মুচুঙ্গু ফিয়া তামু খাইনাই জরানি হাববো ইয়াগুল খিলিব বলে ইয়াগুল সুলাংয়া আবুনি বাগাইন যত তুমি সুলাই খনাত খনাত রুজাব মুন নরকনি থানি তুবুই ফাইখা তিনি ই সাজলাং তাংবলাং জরাও তাকুক সুকুরাম দেববর্মানি রুজাব মু বিনি ককথাই বুসুকৈ গথকা ফাইদি নাইলাইয়ানু গাতি খামানি মুইবালি ফাঙ্গো তকসা জনি জং পুঙ্গু বিশি কিফিলি ফাইমানি শিউ কুঙ্কিলা কুহ পুঙ্গু বিশি কুতালনি নকবার মান্তিরি খুমুং বুছিনিয়া বারো বরকনো নুগুই আনিব খাবো তাবুলে উদিলা যাও

0: তিনি আখনা খনাইয়া শনি হন্তে হন্তে ফাইয়ানো হনই সাথে সাথে আসুক দেন নংবা দেখতেলাম বখাও কিসা ফানো খাকচামা মানলিয়া খানি দগলাম নিনি বাগৈন তাবুক সাও ফিয়গৈ তনখো ফাইসিদি আং নিনি উংনানি বাগৈ তাবুকও সরিউইন তংখো
1: ফাইয়া।

0: হাই নহাই লামসক ফিরো সঙ্গ অজরাও সরাই রোগ নিপান্দা বকরি বদল খানামানি ইয়াগুল আহ তো নরক বাই জিকাশমি হাই নহাই মারে কিছু সব নরক আং বকরি মানে তিনি দিন নারবাই পান্দা অজরাও 0381232623 ও কক নম্বর আহে নরক ন আং সানানি মুচুঙ্গ অজরা আনি আরও ফাইসক বাজাক নারুয়ায় চিনু স্টুডিও বেলাই খেন লামসগ অজরাও ফাইসক বাজাক চিনি বেলাই খেন চিনি মুগান ফিয়াবা নরক রমি মায়াং তখনা সাব উই টংখা আও সঙ্গ সানি থাকা হাঙ্কে অবহাই যে পান্ডা নরক সাইমানো সঙ্গ ককটি সাল ব্রুম ব্রুম কেন সঙ্গ চিনি পান্ডা ও খরকসে একেতে খরকসানো সঙ্গ চিনি বরম গনার রকম নারোয় তুবইন ফাইও ফিয়াবা আঙ্গি তিনি কিসা বেলাইনম স্পেশাল লাইবা জুদা আও দেখে বয়া বেলাই খেন চিনি ত্রিপুরা হাস্তানি চিনি মু মানজাক চিনি স্যার উদয় দেব বর্মা আও গে বঙ্কাই তো টি সি এ ও তাবুক হে বকলাই তঙ রেফারি তে জুনিয়র স্পোর্টার তে আগেও হে তো সানা থাকায় আগেও বেলাই কেন থর ক্রিকেটার চিনি ত্রিপুরা হাসেনি আও কে বেলাই কেন লামসগ স্যার ন আও আও গাকাই অজরাও বেলাই কেন হামবাই নং বাই কক সানাই হই ননতিনি সঙ্গ চিনু স্টুডিও অজরাও নুহনই মা তুবুকা গাই চিনি যে সানা থাকে যেন চিনি স্টুডিও বহাই নবু বহাইকে যেন চিনি গতাল জেনারেশন দো ইউথস রং থমুগ এনকারেজ খাইমানায় অবহাই নবনি বাকে নবু মানিবা নরক গর হরদি বহাইকে যেন চিনি ইউথস রকন এনকারেজ খাইনায় অবহাই অবহাই ফিয়াবা পুইলেন সারনি সিনেমু কিসে আং খুবই খালানি মুসুক মানে নিনি ন কামি বজাগাও তে নজরানি সিমিন থমুগ হাবখা তে নি বহাই যে থমুবাই বহুর সিমে নদালখা কে সাইখানি বেলাই জানে
1: একচুয়ালি আনি নক তো আগরতলা নতাবু আগরতলা বনমালিপুর আনি নক আর থমা স্টার্ট খাইমাকে একচুয়ালি আং জুনিয়র লেভেল তিন স্টার্ট খাইকা
0: আচ্ছা
1: একটু 94 না আপুরো কাছা এজ লেভেল টুর্নামেন্ট কাছা কোচিং সেন্টার তিন স্টার্ট খাই আমি ক্রিকেট
0: ক্যারিয়ার
1: অনেক জুনিয়র তো মানে অ্যাকচুয়ালি তো যে সেন্টার অ্যাকচুয়ালি যে সেন্টার আনো কাছা বড় খাই নারং থাকা আনো নুক খাবো আগে থাকার আনো চাজা খাই কেবা আনো তারং থাকা থাকমাকে যেদিন জয়েন খাইকা সেন্টার নেক্সট দিন একচুয়ালি ম্যাচ দমনি নেক্সট দিন ম্যাচ তো আর প্র্যাকটিস খাই ফুরু আনো যে ওর যে কোচ রক তমানি আনো পয়লা নগুই নরক চাজা খা আনো বরক যোগ সংখ্যা নগ্নি পাড়া বড় নগ বড়
0: জায়গা থাকমানি পয়লা ক্লাব নিশিমিনে থাকামো
1: কাছা কোচিং
0: সেন্টার জায়গাও নিনি দল রকনি সিমিলে থাক না কি সাইসং নাম বুঝি থাকমানি বমাহাই
1: একচুয়ালি ক্রিকেট তো আনি সিমিন ক্রিকেট অনেক বেলা হামজাগো ক্রিকেট হাই ন পাড়া রগো গলি রগো আমি থাকি তো অব কেসা সিনি দাদা নারানি নুগিয়ানো খাবো কাম থাকি তারং থাকা কাজা কোচিং দাদ তো থাকমাসে জাস্ট একদিন নেক্সট দিনকে ম্যাচ তো মানে আমি সাইমে আবুলো বলো সাইমান খা যে প্র্যাকটিস খাই পুরো আনো প্র্যাকটিস নুগি ন যে কোচ তো মানে বড় কম বেলা এখানে নুগু চাজা খা আনি নগ ভাই গার্জেন সব আনি মা বাবু সঙ্গ বাই কক সাকা যে নিনি চালাই তো মোটামুটি কাহাম সঙ্গ বিনি ডকুমেন্টস কিছু নাগনাই নেক্সট দিন ম্যাচ তঙ্গ ম্যাচ থিংনাই আমি তো এখানে নেক্সট দিন ম্যাচ আমি জাস্ট একদিন সঙ্গছিও প্র্যাকটিস খাই মানে
0: ওকে ওকে
1: ফার্স্ট ম্যাচ থিংকা আং উমাং তো স্কুল ওর আগে ক্রিকেট ম্যাচ চুঙ্গো ওর উমাং তো মাঠ তাবু যে মিনি স্টেডিয়াম তো মানে আপুরো যে ফার্স্ট ম্যাচ আং ফার্স্ট ম্যাচও ন ফার্স্ট ম্যাচ থিঙ্গি ন ফার্স্ট ম্যাচ হাইস্ট যে আনি টিম আং ফার্স্ট ম্যাচও ন মোটামুটি হাই স্কোর ন খাইকা এই আতিখানে আনি স্টার্ট উংখাতা ওগুলি পরে কাছে ন্যাশনাল টুর্নামেন্ট থাকার বাকি কলকাতাও থাকা ত্রিপুরা টিম তো এই যে এইচ লেভেল টুর্নামেন্ট তো মানে আপুরো
0: আচ্ছা
1: তো আপুরো আরো নগেই সিলেক্টর মকল কালে খেয়া এনকে ও জায়গাও ও ন্যাশনাল টিমও আং চাসমাঙ্কা ত্রিপুরা টিমও এই আফু সিমিন আন্ডার 13 তো মানে আপুরো আন্ডার 13 টুর্নামেন্ট আন্ডার 13 দিল্লিও ইয়াত থেকে অবনী পরে তাই বনে সে টুর্নামেন্ট থেকে

0: 하시는 것 같은데, 근데 아바기 드르드르 때 먹을 상어 바이석하게 해라. 이게는 아블로그로긴데, 다디니 거래 아 대고.
1: Ante 13 pore under 16 first in ke national school meet dilio opening pore under 16 bijo merchant trophy je main bcci ni je main tournament board of control for cricket in india ni je main tournament under 16 semi startungo to oro bochas man khan under 16 opening pore ke under 19
0: acha opening pore
1: e tere tagi se pore ke 22 অপনের পক্ষে সিনিয়র টিম দেখিও না আনি দেখি না স্টার্ট হন কথা নি তা বুঝরা তো মোটামুটি আং থিঙ্ক ইয়া 15 বছর 16 বছর ন্যাশনাল হ্যাজ এ টিপ টিম অপনি পরে খে ইকার খা ক্রিকেট থিঙ্গি তাও বল ক্রিকেট বাইন তঙ্গ এজ এ জুনিয়র স্পোর্টার এনকে ম্যাচ সিনিয়র হক নিকে ম্যাচ এফরি খাই তঙ্গ মোটামুটি 2012 মিসিমি তা বুঝলা খাইন তঙ্ক এনকে জুনিয়র হক নি যে এজ এ স্পোর্টার হিসাবে যে ট্যালেন্টেড প্লেয়ার তঙ্গমানি অবনি নুন সিলেক্ট মা খাই ওটা এজ এ স্পোর্টার নি দায়িত্ব হিসাবে
2: আচ্ছা আচ্ছা গাঙ্গাই নরকনেও সামগত আং সাইমাঙ্কা হে আং সাইমানে মুসুমাকা হাইছে তাবুক নিজে সারাই রক গবাং মা বরক বথংনা মুসুঙ্গুই তঙ হায়দা কাই বরক তাবুক ফান আ লামাও শেপ মানিয়া অবহাই ইঙ্গি তঙ কে বরক শেপ মাই আঙ্গি তকাকে বরক নি মা ফান জং তাম সানানি বাহাই বমাহাই বরক বতম ইঙ্গি তঙ যে তাম নি সারাই রক স্পেশালি থমুঙ্গো গবাং মা জং থমুনি বিশিংতে চিন কেরিয়ার সানামুই মানো হায়দা আবৈ আব খলাইতে খলাইতে চিকনি সিমিন কতর জং যতন সগৈ পায় দে আং সাইমানা মুসুমাকে হাইসে বাহাই খে জং আ লামাও জং গবাং মা বরক নাইদি জং ফেক মুং মানি বে গদাল জাক তাবুনি অমল স্পেশালি যে জং থঙ্গি দঙ্গে কাইসা চিনি মাইন্ড ডাইভার্ট নি থাঙ কাইসা কাহাম লামাও থাঙি পায় গাঙ্গে জং ও থমুঙ্গ তুবনা নি বাকে বরক না বাহাইকে জং বাহাইকে এনকারেজ খালাইনে
1: একচুয়ালি এজ এ ক্রিকেট হিসাবে ক্রিকেট নি কখনো সাও যে একচুয়ালি তাবু ক্রিকেট কিন্তু অনেক উমি থাঙ্গে তাবু ক্রিকেট ও নং নি ফিউচার তঙ্গ যত তঙ্গ লাইফ স্টাইল কাইসা অন্য উমি থাঙ্গে তাবু ক্রিকেট নি তো এজ এ ক্রিকেটার হিসেবে নুন সেরা এসিমিন মোচনকে যে এসিমিন ফাইদি কাছে জুনিয়র লেভেল তিন স্টার্ট নঙ্গো এজ এ কেরিয়ার ক্রিকেট নি তো ক্রিকেট নি কে স্টার্ট খাই না মোচনকে একচুয়ালি নুন
2: ইয়ার মানে উমর বিশি রক নি সিমি আবো চেকাঙ্গে
1: একচুয়ালি তাবুক স্টার্ট নঙ্গো আন 13 নি সিমি আন 13 কে অর স্টেট মিট নঙ্গো অবনি পরে অর নং কাহাম থিংকে নুন আন 16 আন 16 নি নেশনাল মিট নঙ্গো বিসিসিআই নিজে টুর্নামেন্ট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তো ওর টিম পার্টিসিপেট খায়ও তো বিশিং মেইনলি আন 13 সিমিনও স্টার্ট খাইকে কাহাম আগুলিও নং বিলং খাইকে আগুলি অনেক কোচিং সেন্টার রক তঙ্গ ওর ফাইদি ওর কাহাম কাহাম কোচ রক বতঙ্গ ফাইদি ফাই কাহামকে প্র্যাকটিস রক খাইদি অনেক কাহাম প্লেয়ার তঙ্গ আং বর্ণ বব কইনা মুচুঙ্গ ফাইদি নিজন প্রুফ খাইদি একচুয়ালি ক্রিকেট নিঙ্কে কাব ক্রিকেট মেইন কে তাব ইন্ডিয়া ইন্ডিয়া বিশ্বকে মেইন কিতাব ক্রিকেট ন ক্রিকেট অনেক ফিউচার তঙ্গ রাং ডক তঙ্গ তারপর আরামসে থং মানো যে জাগ মুনা সিং খান নিয়ে বাজানি বিলং খাই মাংখা 100টা রঞ্জি ট্রফি ম্যাচ থিংকা ইকে তো বড় নুগুই নরক বো ফাইদি বড় ইন্সপাইড খাইদি ইন্সপাইড নুগি ফাইদি নরক বো তো অবন মুচুং ফাইদি প্র্যাকটিস খাইদি তাইবাও যাতে ফোকাস উংমা জাতকে কোচিং সেন্টার ফাইদি আগত অনেক কোচিং সেন্টার তঙ্গ দোকান আং বাজো জো খাইদি আং ডিস্ট্রিক্ট লেভেল ওয়াইজ টুর্নামেন্ট দঙ্গ রকনি থে থে নিজন প্রুফ খাইদি একটু নুফুর কাহাম থে অটোমেটিক
2: নাই
1: সেলফ কনফিডেন্স না দি বাস অব ন হাইদি ক্রিকেট অনেক তাবুক ক্রিকেট অনেক ফিউচার তঙ্গ রাং রক তঙ্গ আরামসে থিং দে আইপিএল তঙ্গ নুগি তঙ্গ ন রক তাবুক মন কই না মুচুং হাইদি
2: আও ফিয়া নরক বাই আং লাইভ কক দো করুন নি বাগে চাইতো গি তমনি ফিয়া

0: আমার কিছুসং অজরা তাবুক চিনু স্টুডিও দীপর নি দাম চিনি দামই সতে বৃদ্ধি বা কানানি ফাইসং থাকে তো কেস নরকবাই অজরা কক্তুক বাইব করি সাইটগুই তো করং হরদি সঙ্গাই 0381232623 বা কাবা 2392283 অবঙ্কা চিনর কক্তুক নাম্বার আর চিনর নারওয়াই তো নরক নারওয়াই বাই স্পেশালি দাদা সিদা কক্তুক বাই করি মানাই তাবো করি 0381232623 অবঙ্ক চিনর ককদুক নাম্বার আহকে মারে কিছু সঙ্গ আং নাসিংই টাই চিনর নারবাই তো নরক বাবাই কলাম সাই মানাই তমু লাইন মাহাই নরক সিনারে মুসুগুই টাকাঙ্কে আহকে ফাইদি অজারাও সামুই বেরিখাবা ককদুক ফার্স্ট কলার সাবতং অজারা তমু নরক অজারাও শেপ মানানি মুসুগুই টাকা খরক নেই সঙ্গাই অজারা লাইভ ককদুক করি হিংকে সাবতং ফাইদি নাইলেন হ্যালো
1: হ্যালো
0: বেলা নিবর কাহাম বুকুক ন দশিনী মুরিগারি সাবংকা
1: আং মাইলামরানি স্মৃতি দেববর্মা
0: ওকে বুকুক স্মৃতি দাকল নগলে পান্দা রখনাই যাতং জরাও
1: এ সনাই টংগরি তাকতো তৈ বাই
0: আচ্ছা আচ্ছা ওকে কে নগলে সাদি তামর সানা মুচং পান্দা নতি
2: একচুয়ালি আং চ্যানেল সিমি নি ক্রিকেট খেলা মেইন হবি তো মানে আং চেরা আগে টিভি রোগ নুগো ক্রিকেট খেলা অব নুগো সচিন ব্যাট খাই খাইনানে নুগো একচুয়ালি আমি ফেভারিট প্লেয়ার কে সচিন তো মানে
0: আচ্ছা আচ্ছা ওকে
2: একচুয়ালি আং চ্যানেল সিমি ক্রিকেট কে মেইন মেইন স্পোর্টস কে আমি ক্রিকেট নতো মানে
0: আচ্ছা
2: তো চ্যানেল চালানি সিমি নং
0: স্টার্ট খাই আবার নতো তাবু খান নিন ক্যারিয়ার হ্যাঁ
2: যে একচুয়ালি আমি এজ আপুরু উনা 11 র বা আমি তো সিমি ন আং স্টার্ট খাই কা এজ এ ক্রিকেট ক্যারিয়ার আপুরু আন্ডার 13 টুর্নামেন্ট ও আতি কেন স্টার্ট হঙ্গো একচুয়ালি ক্রিকেট স্টার্ট হঙ্গো মাকে আমি এই জুটে লেভেল তিনো স্টার্ট হঙ্গো
0: আও বসানা নেমা কা হাইছে মানে নিনি পার্সোনাল ইন্টারেস্ট মানে সাক সাক নিনি হবি তনা নাং নাই হেদা হ্যাঁ বকক স্মৃতি খনাই দা তং আও
1: এ খনাই চং
0: গা কাই নিনি সরাই খাই ব থংনা রক দা মুসুং জাক না নং নরি না মুসুং গ আমা হাই
1: বো বেলা ছক তং গ দ দা গা দ বাই সং কে অঙ্গ ব
0: অ লা মামা ইয়া নি তা তা
1: আচ্ছা তো মি রক সে ইন সং কা পুং দা আম দে ব ব লক সি বা বি অফ দা হেড অফ সং গ মা আম তো সং গ ইন ইয়া অঙ্গ দ নি ইন মা ইয়া দা আম মু সিং না হেড অফ সাউ দা
0: ওকে
1: লা বা দা তা
2: ব ও এখানে আপনি খানা গানি কোনো কেবল কোনো টিম র প্র্যাকটিস হোক দেখায় আমি তুই
1: ডিউটি মাতং কোচিং র নতুন বাজার তং গো দা
2: না কোচ র কোচ র তো তো
1: এই তং গো গো তং ব ব তা বু ব সরাই রং তুই তুই ছং গো দা রা ছং মা কে মু মু হে গা প্রবাল দে বর মা ব গ্যান্টি সারং খাতা আমি হাই ক্রিকেট

0: উৎসাহ জরা নিন যে কেরিয়ার জার্নি আব যে চলিন তঙ্ক হেদা গাই আগিনি সিমি তাবুক সাক জরা যে চলি উইতং মানে গাই আবনো কারিফানো তাবুক নিনি বরক সাই মানে স্পট আর নিদি আবনো কারিফানো রেফারি নি সামু বকলাই গাই রেফারি নি যে ম্যাচ এবার কেবল থং মুঙ্গ নিনি আ জাগানি যে কিসা মিসা আবনো আঙ্কে সাইমানা মুসঙ্গ গাই হাইন হাই নাই না হ্যালো হ্যালো দাম বংখা সাইমালিয়া ককদুক নরকবাই সাইটক না হেনে তক মানে আও গাবনো সাইমানা মজুক মানে কে হাইসে ককদুক তো সঙ্গ লাইনাই ন হ্যালো হ্যালো হ্যালো হ্যালো দাম বংখা সাইমালিয়া তে ওইসে হাই না হাই কল কাটে থাকা আও জরা তো কক সাথে সাথে আমার হাই কেন ত্রিক ত্রিক অলরেডি থাঙিনো তো হ্যাঁ হাইসে যে ও যে নিনি সামু জেরা ফুরের নি সামু আ সামু ন হ্যালো
1: হ্যালো
0: হাই না হাই খালিয়া তান বাকি বাসক যেন জালংখা হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো
0: আও কে বেলা কিনা নরক বাই কলাম সারানি হিনে ওয়ান সুক যাক ফিয়া নরক ওয়ান সুক দোকান যে নিজে শিকলা চালাই রক থমুং বাই গদালি নানি বাগে যে সে মানিয়ে তোনাই রক নরক ওয়ান সুক দোকান ও পান্ডা যে খাই তখন ইমান বাক্সা রেডিও নি বিশেষ দিয়ে বাক্সা বা মোবাইল অ্যাপ নি বিশেষ দিয়ে বাক্সা বা লাইভ ও পান্ডানো খাই তো গে আবু যে খাই তোনাই রক গবাং মা বরক সে মানিয়ে তোমায় রক বরক আং সানা মুসুঙ্গো নরক রেডিও খানা মানি বিশেষ দিয়ে এবার খাবা আং বাই গরং মানি বিশেষ দিই অবা হাইকে নরক ককলাম সালাই মানি বিশেষ দিই অ লামানো অ শেপ নাই বাকি বা স্কুপনো নরক মানি মানো গে অবাহাই না তেব সাইমানা মুসুক মানি সঙ্গ থমু নং তো থা গবাং মানো থা টোটেলি তাবুক সাক জরা বুসুক জরা রক থা নাম কয়টা রক ম্যাচ
2: ম্যাচ
0: মুইতো রক
2: মোটামুটি যে কিরে রো আন্ডার 16 ইস সিমি তাবুক জরা 50 প্লাস উঙ্গা
0: ওকে বা 50 প্লাস জরা দিলে থা না আও কি তো বেলাই ন কাহাম গায় আবরুন সিমি
2: ন্যাশনাল ন্যাশনাল ম্যাচ
0: ন্যাশনাল মা ন্যাশনাল ম্যাচ মা ওকে গায় আবন ন্যাশনাল মা সে 50 থং যা গায় আব তো বেলাই কাহাম ক গায় তো বেলাই কপাল কাহাম মনে আং ওয়ান সুগ মানো টাঙ্গে কিছি নি যে এফ এম উজয়ন তো খনাই টনাই রক ন রক নি লগি লগি আং ব অ শেপ ন মান খা কে অ আমা হয় অপরচুনিটি ন রক কে ব আব হয় মিস দাখলাই দি গাই ককদুক বাই কৰিনানি বাকি চাইটক দি আং বসাই তগিনো তং তামনি বাকি ককদুক আসুক জং জালং কা সাইমালিয়া গাই যে ন্যাশনাল মাং নং 50 গাই ইয়াং যে ত্রিপুরা নি ম্যাচ রকে
2: ত্রিপুরা মিন্স যে যে গুরুয়া টুর্নামেন্ট বিশিং ক্লাব টুর্নামেন্ট তং স্টেট মিট তং ত্রিপুরা বিশিং যে উং অব তো অব তো একচুয়ালি কবাং মানো থিংকা কিন্তু গৌরা টুর্নামেন্ট চেঙ্কে প্রত্যেক বছর টুর্নামেন্ট টুঙ্গ প্রত্যেক বছর মাত হুঙ্গ হব উনাই 50 প্লাস নো উনাই মিনিমাম
0: আচ্ছা অব হাই মানো তা না আসলে কে থেংদে থেংদে নো কাই নং নিনি যে থংমনি যে কেরিয়ার অব হাই রক দেখলাই গা যে সানা থাকাং গাই কোনো অব হাই থংমঙ্গ স্পেস রক না হারকা মানে থংগই তংমানি নো বা
2: আপুর এই যে ম্যাচ মানে যে মানে তো তাবুক নিচারাই রক বা তাবুক যে থা রক আফরো চিনিফুরকে অনেক কম নতং মানে ফেসিলিটি কম তো মানে

0: কে ফাতানি বা কোচ করে তাপু যে ফাতানি কোচ রব তো যতন সিনি ফুরু তো আফুর করে একচুয়ালি রান রব কম প্র্যাকটিস ফেসিলিটি কম তং মানে তো আফুরু অবন সিনি বাকি একচুয়ালি টাপ তং মানে আফুরু
1: হ্যালো
2: হ্যালো
1: আও হ্যাঁ বেলা কিন্তু লামসক তাকুন না
2: লামসক বাই জিকাস মিনো দ
1: দশিনি মুরিগাড়ি সাবুং থা
2: আইনে কমলং সাউরি তং
1: কমলং নি সাবুং থা তাকু
2: আমি আমি ফেট তাকু আমি মু সুকুমার দেব মা
1: সুকুমার আ কমলং ওকে গাই নং পান্ডা খানাই দং সাগাদি
2: পান্ডা খমে তো তো লাং তাও সাহনম তুমা কবসে খরকসা আবো সিটিতে থুঙ্গি তং মা দো যে মোবাইল বাই
1: হামাই বেলাই
2: কৃঙ্গি
1: তং কয়না মুসং পান্ডানো তুই তো আখানি মূসা ককরি তাকে বুইনি বাকে যে লামা মানিয়াঙ্গি টাই রক বরকনি বাকে যেন অজরা অনরকনি বাকে গবাং স্কোপ তুই ফায়ো সালব্রম ব্রম কতাল কতাল পান্ডা তুই ফায়ো হায় দিবা ককরি থং থা আবলে সাইমিয়া দো চিনর দুইটা দুইটা ফোন নাম্বার রঙে থাকাবা আবুনি বাকে ইংলি মানো প্রবলেম কে আং নরক সানা মুচুগ কে আবু খাতা বাইদি খাতা কইদি খাই তং দি লগি তং দি হামাই ওকে ওকে সুকুমার ওকে আও হাই না হাই সাপি নাই তে কাছে কক নাম্বার 9485007172 সালাই টংলাই মানে নরক কে আবো খরসাতে খরকসানো মুগুই অবহাই কমপ্লেন তারাই দি খারকটা বাইলাই দি গাবন যে শেপ মানি আর মানা মুজুঙ্গি টংলাই রক হাই নহাই নরক আং সানা মুচুঙ্গ তিনি নরক নি বাকে অবহাই সাল ফিয়াতে বারে বার ও বরক সঙ্গ মাংলাক গাই আং আসাকে রুতুগে মাতুবখা নরক নি বাকে সাইনা থাকা গাই কিসা আং ওয়ান সুগু জেফর পানো জুদা পান্ডা উঙ্গি মানো নরক সালব্রুম ব্রুম রোচা মুখনাও হায় দা চং আবন বিশিংগো কিসা জেফর পানো উঙ্গি মানো কিসা জুদা চং চিনি কেরিয়ার নতুই চিনি হবি নতুই লাংমাবো বেলা খেন চং সিরিয়াস চং নানি নাঙ্গো চং চিনি গোল এচিভ খালাইনা নিঙ্কাই কেবো সাল সাবাই মাইয়া নিঙ্কে আবনি বাগৈন কাইসা লামা মানানি নাং হ্যালো চই থাঙ্কা ককরে হিঙ্কে দ চং সালাই তং মানে থংদে থংদে ন অবহাইকে সানা থাকাঙ্কাই থমুগো তো তাবুক তো থংলিয়া তাবুক বুনো সুতে বিষয় মুথংগি তংসিও মানে আসাকে গরঙ্গি থাঙ্গা নং থংসিনি থংগি নং নিন থংনা জরাঙ্কাই তাবুক বুনো সুথংরি তোনি সু হ্যাঁ দা হ্যালো
3: হ্যালো
1: লামসগো তাকুক ন
3: জীবর কাহাম ভাই
1: জীবর কাহাম দসিনি মুরিগারি সাবুঙ্কা
3: আং কয় ওয়ারেন্টনি পিজো সাবি দমো ভাই
1: পিজো ওকে দসাদি নং পান্ডা খানাই রে তং স্পেশালি জেরক কেরিয়ার নতুই ইঙ্গি মানো বিনি বসানো ইঙ্গি মানো বিনি দাদানি বসানো বাইনি বসানো এবার নিজের বসানো এবার জে খাই টাই বানো বেলা খেন খাতুই আমি মুসুঙ্গি টো ই সালসা অবহাই ন বরক কত রানি এবার সিনি মূ মানানি ও থায় সকাই নাই স্টুডিও নরকাই নাইসে সালসা রিংজাগি তো বুঝাননি অবহাই চিনি যে ওয়ান সুক মূ আবহাই যে টংনাই রক নরক গরংনানি হিঙ্কাঙ্গাই আংবাই গরংনি মাননাই আবনো আং নরক সানো মুচুঙ্গ নরক অবহাইকে খরচাতে খরচানি কক সায়াকারী নাংমানি কক সাদি যে নাংজাগি টংনাই বরক কল মাইয়াঙে থানাই হ্যালো
4: হ্যালো
1: ই লামসগো তাকুক ই দশিনী মরিগারি সাবুঙ্কা
4: ইয়াং বিগরেন দরসন
1: এ সারি দাকো
4: আবো তামু ছালাইমেনি আং কক হে কক বুঝিছো।

0: মারিয়াম্মা।
1: আচ্ছা আঙ্কাই সাই তো মানে ক্রিকেট নি যে হামজা কি তোনাই রক গাই বরক তমুং আ লাইন অফ ফাইনা নি গাঙ্কে থুংমুং ন তুই কাইসে বরক সানা থাক আঙ্কাই ক্যারিয়ার সানাম না নি গাঙ্কে বরক বাহাইকে অনলাইন মাইয়াং তখাই বাহাইকে অনলাইন অফ ফাইনা নি আবনো তুই ন সিনিয়র স্টুডিও ও নারো ওয়াইফাই সক পাই যাক ব বাইন রক দাদাক সিদা কগলাম সাইমান ও
0: আবো আউ তো সিনি আবো সুর অফে থুংমুং গাই আবর গো মরি মা জাগা সে তাবো কাস বক কাস আনি পুরো নই তো কই কা করম করম তা
1: আচ্ছা
0: আবো তাবো করে না থাকা কাই আবো তো ন গয়া গ কাই বন অলস হাউ সে মা করম নি মে
1: দা কন্দ দ বেলে হাম ভাই যেখানে তো নাই রখনা নাই তো নাম মানে তে কগলাম সালাই নাই ওকে তাকু তাই আবো না সাইমানা মুসুক মানে নি থানি তাবুক তো ন করঙ্কু কুঙ্গিসে দেওয়াইসা তাবুক বুইনো মথঙ্গি তঙ্কা ইকাই ও যে বুঝে মঠেঙে তো মানে আবার তো কিসা সাইমানা মতো ফেয়াবা নং তো তাবুক রেফারেন সামংখায় রেফারেন সামুগ নং আগিও তো নংা হ্যাঁ দা তাবুক তো রেফারেন সামংখায় ওকে রেফারিও ওকে নিজে সামু রক বুঝে মঠে মানে বমা হাই বমা হাই আ জাগাও
2: একচুয়ালি ম্যাচ হেফারিংকে যে কাছে ম্যাচ চলি তো মানে গ্রাউন্ডে তো দুজন আম্পিয়ার তো অবনি বাদে যে ফাতর যে ফাতর মিন্স ক্লাব হাউস বিশিঙ্গ যে বক্স আচুকি তং নাই ম্যাচ শেফারি অবকে ম্যাচ শেফারি সে নব ন বি সামকে একচুয়ালি টোটাল ম্যাচ নি কন্ট্রোল নাকি ম্যাচ শেফারি অবনি বিশিঙ্গ তাব যে টেকনোলজি ফাইকা মিন্স কোনো আউট টক ডাউট টং অব যে ফিল্ড যে আম্পিয়ার তং নাই বড় শুনো রেফার রেফার খায়ো
1: এখানে
2: অবনি ডিসিশন সংগ্রহ যেমন কোনো কনফিউশন তো আউট নিতে রান আউট হেন্দি এফ ডাব্লিউ হেন্দি বা ক্যাচ নি সেমদি অবশ্য শুনো রেফার খাই অবশ্য শুন আমি নুগই শুন ডিসন দিও আউট না নট আউট অব একচুয়ালি মেইন এই ম্যাচ সেফিন অবকে মেইন সামুং তো অবকে
1: আচ্ছা আঙ্কাই নেন আবো থমুনি বিসিঙ্গ চালাতেই বুড়ি আবরক বো
2: বুড়ি রক নেব বুড়ি রক নেব তঙ্গ তাবু তো অব ন ম্যাচ হিসেবে না পুরা ম্যাচ নিয়ে একচুয়ালি সামা সানা সামাকে একচুয়ালি পুরা ম্যাচ নিয়ে কন্ট্রোল ন যে ম্যাচ সে মানে সামু প্লাস যে থার্ড আম্পিয়ার নিয়ে যে ডিসিশন নাই অবকে ম্যাচ সে ফেরিও
1: আচ্ছা দ আগন কক দুঃখ তো একদম নন স্টপ ফাই তো বাবা দশ দেব কক সালাই নাই নাই না তো সাব দ হ্যালো
3: হ্যালো দিবর কাহাম বকক
1: বেলাই দিবর কাহাম তাকক দশিনি মুরি গাদি সাবঙ্কা মানে আগেও থঙ্গি থঙ্গি থাংজা ক্রিকেটার
3: মে বাই বাইনা পাটি জাজে মানে হ্যাঁ এরক বাই বরন কক বুঝি সই আঙ্কে একদিকে আং নাই বেল নাই থজাগো হামজাগো বরন সু বরন দসে সাসাই আবো ক সানাম সুঙ্গন সাইনি আং বাই তিনি ও প্রোগ্রাম না আং আ পান্ডা না কাম কোন খানাই খানাই থাংজি নাই নি আশা খাই না গো ঠিক ঠিক ও তোমা আরো সকাপো হকাপো হাইপো বাইরান ফো হাইপো মা ইয়াপি রং কিসব বুসিয়াবা
1: ঠিক ঠিক মানে মুসুম কক্তা
3: সময় না খান বড় নয় কিসব ইসব থাজা থুজে পান খানা না হাইতা
1: আচ্ছা
2: একে নং বব সানাম সাইমান না মুচু বাই দা হোয়াইট বল দা বুবো
3: হোয়াইট হোয়াইট বল নো
2: হোয়াইট হোয়াইট হোয়াইট
1: হোয়াইট
2: হোয়াইট
1: বেলাই হামায় নরকাই গরঙ্গি তংমানি হজরা কক দগ অবহাইন ফিয়া বসাই মানা মুজুং হঙ্গা কিসা সাইখনা রে দে ওয়াই দগ বাহাই কে
2: একচুয়ালি নং স্টাম্প সিনি নামলে স্টাম্প

0: দীপেন খায়ো যে ফ্র্যাঞ্চাইজি তো মানে আইপিএল লোক নি
1: হ্যাঁ
0: বড় যা জানে প্লেয়ার নি যে হিসেবে যে বড় যে বিবরণ যে রিকোয়ারমেন্ট হিসেবে প্লেয়ার অকশন অকশনও বড় পায়ও ও বিশৃঙ্গ তামা মরসিং ফাইয়া সুংব সুংব ওয়ানও তাঙ্গি ফাইয়া আর আসুক পারফরমেন্স খাই দো প্রত্যেক বছর কাহাম থি দো অব একচুয়ালি উই ডিপেন্ড খাই বক নি যে ফ্র্যাঞ্চাইজি কে দেয় আইপিএল লোক নামলে আইপিএল নাই যে ফ্র্যাঞ্চাইজি যে টিম নি মালিক ডক বড় নি রিকোয়ারমেন্ট অন্যরকম তো না আবই ন বনো মুনাসিংয়া ও বাকি নোটুইংটা একচুয়ালি
1: থাকে
0: ফুটবল কাহাম
1: ফুটবল কাহাম মানে টেনশন
0: কালাই থাকা মানথুম আইপিএল
2: যতনাই তাহলে আং সানা মুসং অবহাই তেইব কবংমা মুরা সিং ফাইতুন অবহাই যেন তিনি পান্ডানি বিং তিন নরকে তোম এনকারেসংগী তঙ্গে কবংমা চিনি থাই রোগ বিং তেইব বুসং আগোগী ফাইতুন আং নরক না আবু কয়নাই নাইনাই যেন চিনি বড় কবংমা কেরিয়ার সামিমান বুসকাঙ্গ যেন লামানো সাইমাইনি বাকে রঙ্গী দংফানো যেন আ জায়গাও থাঙে সগৈয়া যেন না মুসংমানী তামো মানমানী তামো ফিয়া বাকসা ওয়ানসুগ জেসে ওয়ানসুগ অবহাই ইংয়া অবহাইনি কগে যেন লামা মানানি নামাই পুইলাও ন গাকাইন যেন চিনি সাকসেস নব যেন মানি মানাই হ্যালো হ্যালো ছই থাকা হ্যালো ওকে দুইটা লাইন ন অবহাই আও গে সাই টংলাই মানি যেন অবহাই ন ফিয়া নন স্টপ কক দু ফাইতম হ্যালো দ ককরি যেন কিসা তাবক জরা ডিসকাশনের ফাইসং থাকলাই কক দুক বাইতে যেন গরমাই হায় দাম যেন আং সানাইমাকা হাইসে যেন জয়া উই দাম আবনো যেন প্র্যাকটিস খাইতনাই চিনি যে থমুং ন বসে দুঃখ রক্ত কিসা মিসা মানুষ মানো হায় দা থপুর রক যতন নব মানখানা ওই আবনো যেন হ্যালো সাইমালিয়া আও সয়াবই নন স্টপ কক তো ফাইত জর নরব গরমদি আংবাই অবহাই কেন ফিয়াবা যতন সানাই যেন জরা থাঙি তো দ্রুক দ্রুক বিনি থায় যেন চিনি নারোয়াই তঙ্গি তো অজরাও নারোয়াই বিজন তেই অনলি 31 মিনিট সাই জরা যেন বনমানাই ও কিসা থামছি সাহাই সতীনি বিশৃঙ্গন নরক তমুং ববাই দাদা সিদাক লাইফ কক দুক সানানি মোজন কাঙ্গাই গরমদি মাননাই আও বরম গান সারা জুগুই দজরাও চিনি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বেলা খেন থ আগেও থি থাকা ক্রিকেট তে আবনো কালিফানো তাবুকব জরাব ম্যাচ রেফারি তে আবনো কালিফানো চিনি সান।

0: থাকার খাই হয় না হয় জুনিয়র স্পোর্টার নাও। হ্যালো
1: হ্যালো,
0: লামসগো দেখক না
1: হ্যাঁ খুলুমকা
0: দ ই ই ই লামসগো সিনি মুরিগারি সামুখা
1: আং দেখে ইয়াং ললিত বাজার নি কুতম দেবর্মা
0: ললিত বাজার নি
1: কুতম দেবর্মা
0: কুত্তম
2: উত্তম
0: উত্তম আচ্ছা
1: উত্তম ইয়াং গৌতম
0: গৌতম ওকে ওকে
1: হ্যাঁ
0: দ সারি দেখো
1: আং নামু সুমানি গাই ও তাও যে ক্রিকেট মানে ও চিনি
3: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মালদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তানজানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরের স্বাভাবিক জনজীবন ব্যাহত। কার্গিল জাঙ্কশন জাতীয় মহাসড়ক বন্ধ। হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভা নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবারের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে।
4: Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UPT have all walked out of all party meeting in protest. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest.
3: তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দিয়েছেন। পরে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন,
5: কোই পার্টি ইয়া কোই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কেহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোগ পসন্দ নাই করতা হ্যায়। লোগ চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাও কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট অচ্ছি তরহ সে চলে, ইসমে সব লোক যোগদান করে অর হাম ভি বিপক্ষ কে বাত শুনেঙ্গে অর বিপক্ষ ভি হামারে বাত শুনে।
3: উল্লেখ্য, বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন।

বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই 3 দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মইয়ান ইয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাঞ্জিবার হল তানজানিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সাত্তারভু জংশনের কাছে আজ ভোরে 16 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে 4 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠান যোগ দিতে পালনাডু জেলার ভিনুকুন্ডা থেকে শ্রী কাকুলাম জেলার টেক্কালির দিকে যাচ্ছিলেন। চালক সহ গাড়ির 4 জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, নদীর জল উপচে পড়ে তীর ভেঙে যাওয়ায় বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও সীমান্তবর্তী জেলা রাজৌরিতে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। দারহালি, খান্ডলি, সুক্তহ এবং জামুলা সহ রাজৌরির সব নদীতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাটরা মহকুমা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। বর্ষাকালের বর্তমান পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতির ঝুঁকির কথা বিবেচনা করে এই কন্ট্রোল রুমটি তৈরি করা হয়েছে। বৃষ্টিজনিত কোনো জরুরি পরিস্থিতি কিংবা তাৎক্ষণিক দৃষ্টি প্রয়োজন এমন কোনো ঘটনার খবর জানাতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা কাটরা কন্ট্রোল রুমে 01999129558 নম্বরে যোগাযোগ করতে পারেন। লাদাখের কার্গিল জেলার সাংকু মহকুমার সংগ্রহ গ্রাম আজ আকস্মিক বন্যায় কার্গিল জনস্কা জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যক্তিগত সম্পত্তি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে সক্রিয় থাকায় গতরাত থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিমলার আবহাওয়া দপ্তর 21 জুলাই পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কুল্লু, সোলান, কাংড়া, মান্ডি এবং সিরমুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথিনিবেশে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ববঙ্গ কনভেন্টন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয়

সাটলার, যিনি এই খেতাব জয় করলেন, তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই 3 দেশ সফরে রওনা হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: মানে হাইছে, হ্যালো
2: হ্যালো
1: দো হুনকাই সং তৃক তৃক ডিসকাস নি ফাশিং মু থাং লাই না হুনকাই দো হুনকে নং তো তাবু ক কবাং মা চিনি কলার এবা খাই বা জে লিসেনার বরক বাই কৃঙ্গি তঙ্গ হুনকাই কক ব শাখা বরক বাই ওয়াবু ওয়ান সুকা হুনকে নং যে তাবু খনাই তো মানে বরক নি ওয়ান সুং রক তে বরক ন বহাইকে ও লামাও ফাইদি হিনি সানাই এবার খাইব যে তাবুক নি চড়াই রকম তাম তাম সানাই বহাই রকব কিসা মুসাস ওয়াদা বানস কাসাগারি
3: আম তো বনু সানাই ফাইদি ক্রিকেট ও ক্রিকেট ও ফাইদি ক্রিকেট ন তাবুক ক্রিয়া তো নুং সাব ডিভিশনে বিলং খাইকে সাব ডিভিশন রকো নেক্সট স্টেট মিট রক উঙ্গো সেট মরম থেং থেং দে থেংগি নুং সিলেক্ট উং মাংকে নুং ডাইরেক্টিভ বটি মব চান্স মান মানো আতি বড় টিমের চান্স মাংকে তবু কাছে ন্যাশনাল টুর্নামেন্ট নেশন টুর্নামেন্ট খেতাব নেশন টুর্নামেন্ট থেকে নাক রাং রক দো ফিউচার দো ফাইদি ক্রিকেটও তাবো কাহাম কাহাম প্লেয়ার রক থাঙ্গি কাছে 5 স্টার দো তাবো পুরো লাইফ স্টাইল চেঞ্জ হয়ে থাকা এজ এ ক্রিকেটার রকনি অবন সানা মচুঙ ফাইদি থেং দি ক্রিকেট ন হামজাক দি মুনা সিং মানো এখে নক তাঙ্গি মায়া উনাইবা অবন সানা মচুঙ
1: আও হুকে কক তো সাইনে তো নরক না সানাই যে রক তাবুক ফানা কৃঙ্গি মানিয়া খরক বরক নি বাকি কিসা জরা তঙ্ক আং সানাই ওরাম ওরাম ন যে রক টোটালি ও যে লামা ও কেরিয়ার সানা না মুসুঙ্গি তঙাই রক বরক নি বাকি সিং নরক বাই কক লাম সানা নি বাকি কাইসা শেপ কাহাম হ্যালো হ্যালো
4: হ্যালো
1: লামসে ও তাকুক ন শিলিমুড়ি গাড়ি
4: সাবুঙ্কাচুয়ালি
3: ফিউচার তো আইপিএল উংনাই নর তারপর কমপ্লিট উঙ্গিয়াখো অক্টোবর নি টাইম রিজার্ভ যে অক্টোবর পাইনা হিনে কিন্তু একচুয়ালি যেহেতু অক্টোবর অক্টোবর পাইনা হিনে সাজাক হাইফোন 26 তো লাগ একচুয়ালি আইপিএল তো স্টেডিয়াম উঙ্কে নয় আইপিএল উঙ্গে অনেক কিছু ব্যাপার তো ওর উনার বাকি কাইসা ইন্টারন্যাশনাল লেভেল নি ম্যাচ রক তো কিছু টাইম নাগ নাই 1-2 বছর তো নাগ নাই ন
4: 2700
3: আবো টোটালি ডিপেন্ড খাইও বিসিসিআই নি বুঝিখা বিসিআই মিন্স বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তো অনেক কিছু অনেক বক নিয়ে অনেক কিছু বক নিয়ে ওপর ডিপেন্ড খাইও উঙ্গা থাং তা স্টেডিয়াম উঙ্গা থাং আশা খাইও 27-28 রকম চান্স তো হ্যাঁ আসো খাসে লেবলে
4: গুহাটির

0: Bine, mă,
1: Da.
2: Ok, da, bale ham bai. Au anand da goni rakes bo sai mana mu sung ja kha au sung to nugui ne tongo a ja ga o te phia wa tabu khano je local match rok ngui tong na bla
1: local match rok ngui tong
2: ok
1: have no club house rok to ge je gallery of paya ko
2: nin mote ge bahai a ja ga o mane comfortable da a je bahai pasu ya ko
1: je tu international level ne kaisa stadium kaham no
2: now
1: capacity ge 25000 to মোটামুটি কাহাম ন ইন্টারেশন লেভেল নিয়ে স্টেডিয়াম ন বাট কি কেবল সেটি কিসা কমই থাকা তা কিসা কবং থে হাম কামুতা
2: হ্যালো সাইমালিয়া হাই হাই সিং তো করং লাই নাই কক দক ভাই সাথে সাথে নাই না দি জড়া না ভাই বুঝানি পাই ন থাকা তৃক তৃক তেই 15 মিনিট চাই জরা তো চিনিয়া পাব কে নাইলে না অজরা কক দেবো স্বাগত হ্যালো চয় থাঙ্কা আও সাই তো মানে চিনি ত্রিপুরা হাসতেব নাই নাই খ্যাঙ্কা এই চিকন সাফানো কমিয়া তাবুক তো যে নুগুই তো মাসং এমবিবি স্টেডিয়াম রগো না কবাঙ্ক ম্যাচ গুই তো হ্যাঁ দা আবার কারিফান যত যার যার ডিস্ট্রিক্ট আবাহাই ডিস্ট্রিক্ট লেভেল লক আবাহাই রকম সঙ্গ নুগুই তো ওই সঙ্গে খাবায় ওই সঙ্গে চিকন সিমি নতুন কতর থাকি যতনি কাছে ইমাং আও সঙ্গ ত্রিপুরা হাসতেও তংফান অ যে সেবরং নমাদে মানো আবাহাই রক্তা হ্যালো হ্যালো ই ই দীপর কাহাম তাকো ওকে সাগর সাবু খা
0: বর্ধমান থাকুর নি রঞ্জন দেবরমা স্যার
2: রঞ্জন থাকুক বর্ধমান থাকুর
0: ও স্যার নি নাম্বার কি জানো রই রই মানা মেদা
2: দা কোন
1: মানো মানো
0: বুসু কাইসা এলাই কোন গেট মেন বাকি টক আর যোগাযোগ করিয়ে বয়স বোন এডমিশন হেরি নে
1: বয়স বুসুং কাবিনে
0: আর নাম্বার কি কে ফেরি দি
1: আচ্ছা নাম্বার বয়স বুসু কাবিনে সরাই নে হ্যালো বয়স বুসুং খা
0: বয়স বিনি তাবো দশ কি নয় কি দশ বছর হাই রক্তা স্যার
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক না ঠিক আছে নাম্বার মানা না
0: স্যার
2: ওকে না বেলে হাম ভাই যত ন পার্সোনালি মাং ন করেন না মুসুঙ্গ গেন্দর সাই না মাং না অ জড়া ও ক্রিকেট নিব ডিমান্ড বসুক জড়াতে হাই ইংই তং গঙ্গে সং চিনি সরাই রং নব চিনি মা ফাসং ন পরিমাণ লগি লগি থং মু মগে দালি তনা নাঙ্গো আউ থুব থং নাই পব পরি নাই অব হাই কেন সং নাই নাই দে চিনি কাশে কাইসা হবি নি চিমি সং চিনি কেরিয়ার ব চেঙ্গি মানু হায় দা হ্যালো যে তাবুক খাই তাই নরক যে সাব সাব নাঙি তো নোট খাই চিনি তাকুক রঞ্জন হিন্দি চিনি তাকুক কর্ণ তমু খাই দোকানকে বব না রাগে মানায় নিনে সাব সাব খা আস গবং মাবি গরং খাবা মইতো মারলিয়া নরক দাতি দাতি নোট খাই দি নাম্বার সাদি
1: 700 574 1998 আই রিপিট 700 574 1998
2: আও গা আসক জরা তো মান খানা গাই নরক নি বগে আসকাই শেপ খলাই রিখা নরক কক দুক বাইব করঙ্গি মানছি নাই আও গাই বেলে ন নরক নি বগে কাইসা শেপ গি থাকা নাই নাই দিসং অম হাই বড় গ্রুতু গই না হানানি সাব বম হাই বুসু করঙ্গি তোকা কে বু সাইমে আদো নরক তমু চিন বড় বাহাই রং সং সিনি মানে জেসান পন অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গার রচা মু করঙ্গ সামু করঙ্গ অব হাই মাং ন ফিয়াবা সং চিনি কেরিয়ার নি ফাইসিং অব সং টোটালি ফোকাস রিন নং ফিয়া রচা মু সামু বাইব সং চিনি সিনি মু নামই মানো হাই পানো যার যার যে মানমানি আবো বসং খলাই জানাঙ হ্যালো
3: হ্যালো
2: লামসগো
1: হ্যালো
3: হ্যালো
2: এ লামসগো দেখো না
3: আ আ বেলা কে লামসগো খুব
2: দশিনি মুড়ি গাড়ি সামকা
3: নারওয়াই মতম তাকো নো বেলা কে খলো মুঙ্গিয়া ফা দিব জারানে
2: দ সিনি মুড়ি গাড়ি
3: কে আং হুকাই ছালিম দেবর মা ইয়াং তাতু কামিনি
2: ওকে সরি
3: সিদাই মঙ্গল মুখামে তাই তিনি তো অথম লাই মুঙ্গ তুই কক সবাই জঙ্গলি না

0: অবা হাইকে কবা মা সঙ্গান তো নাইকে তাবো উমর কাকরাং থামকে আগিনে আছক দে গরং গরং নবাই মারকটা গবরক তো তাবো থংনানি আবো আছক মানলিয়া চগলিয়া হাইতো ন আবো তো পলদম পলদম অব আতাই চঙ্গ বরক তো কে গরং কবাং মানো তাবো বছিন বরক তং নাই জিনি আং খাকা বতা গ তা চিনি নারবাই ছাত্রং অব হাইকে সং অব স্টেপ না ওই রতুকুই মালাই কেঙ্গে চিনি বরক ন তাই
1: কে মারে কিছু সঙ্গ জরা বেলাই নাইতাক ফাইসিং।

0: invitation to NCPI to the meeting. Parliamentary Affairs Minister Kiran Rijiju seeks cooperation of all parties for smooth running of Parliament. Flash floods and landslides hit multiple places in Jammu and Kashmir, claiming several lives and damage to property. Rescue operations in full swing, sent assures of all possible assistance. President Draupadi Murmu embarks on three-nation visit to Moldova, North Macedonia and Romania. In badminton, PV Sindhu scripts history, becoming first Indian to win Japan Open, clinches women's singles title, defeating Japanese shuttler Akane Yamaguchi. And football fever peaks worldwide as Argentina and Spain gear up for a showdown in FIFA World Cup final tonight. And with that, we end the Midday News.
1: আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী। এতে আজ কথা বলবেন রাজু ভৌমিক, সাহিত্যিক, ভাইস প্রিন্সিপাল সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আগরতলা থেকে। উনি কথা বলবেন কাকড়াবন উদয়পুর থেকে।
2: রাজু ভৌমিক, আমার জন্ম হয়েছিল কাকড়াবনে, যদিও বর্তমানে কাজের নিরিখে আমাকে আগরতলায় থাকতে হয়। আজকের প্রজন্মের কাছে হয়তো কল্পনা করা কঠিন, কিন্তু আমাদের শৈশবের আকাশ ছিল অনেক সরল, অনেক শান্ত। তখন না ছিল স্মার্টফোন, না ছিল ইন্টারনেটের অবাধ বিস্তার, না ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যস্ততা। আমাদের আনন্দ, শিক্ষা, বিনোদন এবং পৃথিবীকে জানার অন্যতম নির্ভরযোগ্য অজানা ছিল একটি ছোট্ট রেডিও, আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর আবেগের নাম আকাশবাণী। আমার এখনো মনে পড়ে, আমার চোখে আকাশবাণী শুধু একটি বেতার কেন্দ্র নয়, এটি এক জীবন্ত স্মৃতির ভাণ্ডার। ভোরের নরম আলো ফোটার আগেই রেডিওর সুইচ অন হতো। বেশিরভাগ সময়ে বাবাই করতেন, মাঝে মাঝে বর্দি বা বর্দা। সেই পরিচিত কণ্ঠস্বর, এটি আকাশবাণী, যেন ঘুম ভাঙা সুর হয়ে প্রতিদিন নতুন দিনের সূচনা করত। সংবাদ পাঠের শুদ্ধ উচ্চারণ, দেশের নানা প্রান্তের খবর, বিশ্বের ঘটনা প্রবাহ সবকিছুই পৌঁছে যেত ঘরের ছোট্ট রেডিওর মাধ্যমে। পৃথিবীকে দেখার আগেই আমরা পৃথিবীকে শুনতে শিখেছিলাম। রেডিওর অ্যান্টেনা একটু এদিক ওদিক ঘুরিয়ে পরিষ্কার শব্দ পাওয়ার সেই চেষ্টার মধ্যেও ছিল এক অদ্ভুত আনন্দ। কখনো বাবা, কখনো বর্দা, কখনো বা আমি নিজেই রেডিওটাকে নিজের মতো করে শুনতে চাইতাম। সেই দৃশ্য আজও হৃদয়ে অমলিন। আকাশবাণীর প্রতিটি অনুষ্ঠান ছিল আমাদের জীবনের অংশ। কৌশিকালের অনুষ্ঠান আমাদের লোক সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিত। চিত্রহারের গানের অপেক্ষায় কত সন্ধ্যা যে কেটে গেছে, কত সকাল যে কেটে গেছে, তার হিসাব নেই। রেডিওতে ভেসে আসা জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের সুর মনকে অন্য এক জগতে নিয়ে যেত। আজ ইউটিউবে মুহূর্তে হাজার হাজার গান পাওয়া যায়, কিন্তু সেই প্রতীক্ষার আনন্দ আর কোথায়। ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচের ধারাভাষ্য ছিল এক অন্যরকম অনুভূতি। চোখে খেলা না দেখেও ধারাভাষ্যকারের কণ্ঠে গোটা মাঠ যেন জীবন্ত হয়ে উঠত। ব্যাটের শব্দ, দর্শকের উল্লাস, গোলের উত্তেজনা, সবকিছু কল্পনার ক্যানভাসে এত স্পষ্টভাবে ফুটে উঠত যে মনে হতো না আমরাও যেন মাঠের গ্যালারিতে বসে আছি। শব্দের এমন জাদু কেবল আকাশবাণী সৃষ্টি করতে পারত। আর ওই যে মহালয়ার ভূর, বাঙালির আবেগের

0: সঙ্গে যার সম্পর্ক ছিল চিরন্তর। অন্ধকার ভুলে ঘুম ভেঙে রেডিওর সন্ধানে বসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই অমর চণ্ডী পাঠ শোনা ছিল দুর্গাপূজার সূচনার এক অবিচ্ছেদ্য আচার। আশ্বিনের শারদ প্রাতে উচ্চারণের সঙ্গে সঙ্গে মনে হতো দেবীপক্ষের আগমন ঘটেছে। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, তা কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায়। আকাশবাণী শুধু বিনোদন দেয়নি, আমাদের ভাষা শিখিয়েছে, সংস্কৃতি শিখিয়েছে, উচ্চারণ শিখিয়েছে, দেশকে ভালোবাসতে শিখিয়েছে। সংবাদ থেকে সাহিত্য, সঙ্গীত থেকে নাটক, কৃষিকথা থেকে বিজ্ঞান, জ্ঞানাচার এক বিশাল পরিসর খুলে দিয়েছিল এই বেতার মাধ্যম। আমাদের বেড়ে ওঠার প্রতিটি ধাপে আকাশবাণী ছিল এক নীরব শিক্ষক। সময়ের স্রোতে প্রযুক্তি বদলেছে, রেডিওর জায়গায় নিয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম, কিন্তু প্রযুক্তির এই দ্রুত গতির যুগেও আকাশবাণীর প্রতি ভালোবাসা কখনো কমেনি। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছি আমাদের শৈশবকে এত সমৃদ্ধ করে তোলার পেছনে এই প্রতিষ্ঠানটির অবদান কত গভীর। জীবনের এক বিশেষ মুহূর্ত আজও আমার কাছে গর্বের স্মৃতি হয়ে আছে। কোনো একদিন আমিও সুযোগ পেয়েছিলাম আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে আমন্ত্রণ পাওয়ার। যে প্রতিষ্ঠানকে ছোটবেলা থেকে শ্রদ্ধা করেছি, যার কণ্ঠস্বর শুনে বড় হয়েছি, সেই আকাশবাণীর প্রাঙ্গণে প্রবেশ করার অনুভূতিটা ছিল ভাষাতীত। স্টুডিওর নিরূপ পরিবেশ, মাইক্রোফোন, রেকর্ডিং কক্ষ, অনুষ্ঠান পরিচালনার ব্যস্ততা, সবকিছু যেন বহুদিনের চেনা অথচ প্রথমবারের মতো দেখা এক স্বপ্নের জগৎ। অনুষ্ঠানে অংশগ্রহণের সেই মুহূর্তে মনে হয়েছিল শৈশবের সেই ছোট্ট রেডিওর ওপারে যে মানুষগুলোর কণ্ঠ শুনে বড় হয়েছি, আজ আমিও যেন তাদের পরিবারই একজন ক্ষুদ্র সদস্য। আজও যখন রেডিওতে ভেসে আসে হেটি আকাশবাণী, তখন মনে হয় সময় অনেক দূর এগিয়ে গেল, কিছু অনুভূতির কখনো বার্ধক্য আসে না। স্মৃতির অ্যালবামে আকাশবাণী আজও ঠিক ততটাই উজ্জ্বল যতটা ছিল শৈশবের সেই নির্ভেজাল দিনগুলিতে। আমার চোখে আকাশবাণী তাই শুধু একটি সম্প্রচার কেন্দ্র নয়, এটি আমার শৈশবের সুর, কৈশোরের স্বপ্ন, সংস্কৃতির পাঠশালা, ভাষা শিক্ষক এবং স্মৃতির আকাশে চির উজ্জ্বল এক ধ্রুব তারা। প্রজন্ম বদলাবে ঠিকই, প্রযুক্তিও বদলাবে এবং বদলাচ্ছে, যোগাযোগের মাধ্যম বদলাবে, কিন্তু আকাশবাণীর সেই আন্তরিক কণ্ঠ, সেই মানবিক স্পর্শ যেন সাংস্কৃতিক ঐতিহ্য বাঙালির হৃদয়ে চিরকাল একইভাবে অনুরণিত হবে। এটি শুধু একটি নাম নয়, এটি এক যুগের আবেগ, এক প্রজন্মের বেড়ে ওঠার ইতিহাস। নমস্কার।
1: শুনলেন অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী। এই নিয়ে বললেন রাজভৌমিক সাহিত্যিক, ভাইস প্রিন্সিপাল সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আগরতলার। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান শিল্পী মান্না দে।

0: শ্রোতা বন্ধুরা, শুনলেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান, শিল্পী ছিলেন মান্না দে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে আজ শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান অন্য রূপা। সাক্ষাৎকার দিয়েছেন পুষ্পা দেবনাথ নন্দী রাজনগর থেকে, সাক্ষাৎকার গ্রহণে সুপর্ণা সাহা। অনুষ্ঠান অন্য রূপা।
1: আমি নারী এই অনুষ্ঠান থেকেই বলছি। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের জন্য নির্ধারিত যে অনুষ্ঠান তা শোনার জন্য অপেক্ষা করছেন। আর আপনারা সবাই জানেন আজ যেহেতু তৃতীয় রবিবার, আজকে আমাদের জন্য রয়েছে অন্য রূপা। প্রতিদিনের মতোই আজকেও আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, যার নাম পুষ্পা দেবনাথ নন্দী। পুষ্পা, তোমাকে স্বাগত জানাই আমাদের অন্য রূপায়।
2: থ্যাংক ইউ।
1: পুষ্পা একজন বিউটিশিয়ান, তো কোথায় থাকো সেটা দিয়ে শুরু হোক। হ্যাঁ, পরিচয়টা।
2: আমার বাড়ি বিলোনিয়া রাজনগরেই।
1: আচ্ছা,
2: রাজনগরেই থাকি এখন। হাজবেন্ডের বাড়ি বিলোনিয়া রাজনগরে।
1: ঠিক আছে। আর বাবার বাড়ি?
2: বাবার বাড়ি নিহাননগর।
1: নিহাননগর। পুষ্পা দেবনাথ নন্দী বলে সবাই চেনে নাকি অন্য কোনো নাম আছে? নামটা অনেক বড়, তাই বললাম।
2: এই নামটাতে শুধু যারা আমার সঙ্গে পড়াশোনা করছে তারাই চিনে।
1: আচ্ছা।
2: আর এমনিতে আমার সবাই বুল্টি নন্দী এই নামে চিনে আর কি।
1: তাই পুষ্পা দেবনাথ নন্দী অনেক বড় নাম, সেজন্য বুল্টি নন্দী। বুল্টি নন্দীতেই সবাই বেশি
2: সবাই।
1: ঠিক আছে। তো এই যে তোমার যে এই যে পথ চলা, এই যে অন্য রূপায় আমরা তোমাকে আজকে ডাকলাম, আমন্ত্রণ জানালাম অন্য রূপায়, সেটার কারণ হচ্ছে তুমি একটা সুন্দর কাজ করো, তাই না? এই যে তোমার যে সাজগোজের প্রতি ঝোঁক, সেটা কবে থেকে শুরু হলো?
2: সাজগোজের প্রতি ঝোঁক এটা ছোটবেলার থেকে।
1: সেই সেই। হ্যাঁ।
2: তারপর যখন আমি মাধ্যমিক পাশ করি তখন 3 মাসের একটা ছুটি থাকে। ওই ছুটিটাতে কেউ কম্পিউটার শিখে, কেউ সিলি শিখে। তখন আমি আমার
1: প্রিয় কাজ তোমার
2: পার্লারের কাজ শিখব, তখন আমি বিলোনিয়া।
1: আচ্ছা, বিলোনিয়ায় শিখেছো?
2: হ্যাঁ, বিলোনিয়া।
1: বিলোনিয়ায় শিখেছো, তারপর মানে এটা মাধ্যমিকে, কোন সাল সেটা?
2: 2013 সালে।
1: 2013-তে। আচ্ছা, তারপর?
2: তারপর তো বিয়ে হলো। শিখেছি ঠিকই, এরকম ভাবে কাজতে বাবা নেই।
1: আচ্ছা।
2: মার উপরেই আছি, তারপর লোকে নানান কথা, মা এই জন্য বিয়ে দিয়ে দিল আর কি।
1: বাবা নেই বলে মা খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছেন। তোমরা কজন ভাই বোন?
2: আমরা 2 বোন।
1: 2 বোন। আচ্ছা, তা পড়াশোনাটা চালিয়ে গেছো?
2: হ্যাঁ, পড়াশুনো বিয়ের পরে হাজবেন্ড বলেছিল পড়াশোনা করার জন্য, আমি একটু পিছিয়ে ছিলাম। তারপরে যখন ছেলে হয়, ছেলে হওয়ার পর আমি আবার ছেলে একটু বড় হওয়ার পর 2018-তে 12 পাস করি। তারপরে আবার একটা গ্যাপ, কারণ ছেলে বাচ্চাকে নিয়ে সামলাতে পারছি না। তারপরে আবার ছেলে যখন KG-1 ভর্তি হয়, ছেলে 3 বছর,
1: আবার নতুন করে কিছু করার কথা ভাবি,
2: তখন আবার আমি কলেজে ভর্তি হই।
1: বাবা, তোমার দম আছে ভাই।
2: তারপরে আমি কলেজটা কমপ্লিট করি, সঙ্গে পাশাপাশি আবার 2020-এ আমি পার্লারের কাজটা আবার শিখি।
1: আচ্ছা।
2: হ্যাঁ, নিত্য নতুন অনেক কিছু।
1: হ্যাঁ, সেই তো, যখন শিখেছিলে 13-তে, তারপর 2020 মানে অনেক চেঞ্জ হয়ে যায় এতদিনে।
2: হ্যাঁ, মেকআপটা শিখা হয়, তারপরে যে আগে তো স্ট্রেটনিং স্মুথনিং ছিল না, অনেক কিছু ছিল না।
1: হ্যাঁ, প্রথমে এগুলো তো ছিল না, এটা
2: মেকআপ। তারপরে আবার মেকআপ শিখি, শিখার পরে তারপরে ছোট করে একটা পার্লার দেই, এটা থেকে শুরু আর কি।
1: এটা কোথায় পার্লারটা? তোমার রাজনগরে?
2: রাজনগরে আমার বাড়ি।
1: আচ্ছা, তোমার কিরকম বন্ধুরা আছে, তোমার কাছে কিরকম লোকজন আসে, কিরকম সাড়া পাও তোমার কাজে? তুমি
2: ভালো মোটামুটি পাচ্ছি তো? ভালোই
1: পাচ্ছ ওই দিক, মানে এখন তো ধরো সাজগোজের প্রতি এত ঝোঁক, কি বলবো, প্রতিটা অনুষ্ঠান, প্রতিটি অনুষ্ঠানেই তুমি দেখবে, আগে কিন্তু এরকম ছিল না। এখন সাজগোজের প্রতি কোনো বয়স নেই কিন্তু,
2: না,
1: সবাই সাজতে খুব

0: ভালোবাসেন, যে জিনিসটা আগে ছিল না আমাদের ছোটবেলায়, যে জিনিসটা ছিল না যে মা মাসিরা সাজবেন কি, নিজেদের মতো একটু টিপ পরবেন, হয়তো একটু লিপস্টিক দেবেন, একটু আলতা পরবেন, এই তো, তাই না? কিন্তু এখন সব বয়সের সবাই সাজগোজ করতে পছন্দ করেন, ছোট থেকে বড়। আর যে কারণে তোমাদের কাজের চাপটাও বেড়ে গেছে।
1: কাজের চাপটা আগের থেকে একটু বেশি
0: বেশি,
1: যখন বিয়ের সিজন থাকে তখন একটু বেশি থাকে।
0: আচ্ছা আচ্ছা।
1: যখন পুজো থাকে, কোনো স্পেশাল ওকেশন থাকে, তখন একটু বেশি থাকে।
0: আচ্ছা, তোমার ধরো প্রতি মাসে, হ্যাঁ প্রতি মাসে ধরো কিরকম লোকজন তোমার কাছে আসে, যে কেউ সপ্তাহে আসছে, কেউ প্রতি মাসে আসছে?
1: প্রত্যেক দিনে টুকটাক থাকে,
0: প্রতিদিনে
1: প্রতিদিনে থাকে, কোনোদিন হয়তো একটু বেশি, কোনোদিন একটু কম,
0: রোজই কাজ করতে হয়। তো ঘর ঘর দেখছো, ঘরের কাজকর্ম করছো, বাচ্চা দেখছো, বরকে দেখছো, তারপর এই কাজ এবং সংসারের কাজের মধ্যে কোনো অসুবিধে হয় না? চলে যায় মোটামুটি,
1: চলে যায় মোটামুটি। যখন বিয়ের সিজনটা থাকে তখন একটু সমস্যা,
0: সেই ওই সময় তো কি বলবো, ভীষণ কাজের চাপ।
1: কাজের চাপ
0: শুধু কোনে সাজবে তা নয়, পাশাপাশি সবাই সাজবে। কে আছেন ঘরে তোমার?
1: ঘরে আমার আছে শাশুড়ি মা, আমি, হাজবেন্ড আর ছেলে।
0: আচ্ছা, উনি বাচ্চাকে দেখতে পারেন কি রকম দেখভাল করেন? তাহলে তো এটা বাড়তি পাওনা, তাই না? অনেক সময় দেখা যায় ঘরে যারা বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা থাকেন, শারীরিক কারণে হয়তো ঠিকঠাক বাচ্চাদের দেখতে পারেন না, কিন্তু তোমার ভাগ্য ভালো যে উনি আছেন।
1: আমি ছেলেকে রেখে যেতে পারি কাজে,
0: তাই বাড়ি। আর তোমার পার্লার কি কাছাকাছি?
1: না, আমার বাড়িতেই পার্লার।
0: বাহ, তাহলে তো অনেকটাই, মানে
1: এই কারণে বাড়িতে রেখেছি যে আমার ছেলে সঙ্গে সংসার সবকিছু মেনটেন করা যেতে পারে, এই কারণেই বাড়িতেই পার্লারটা খোলা।
0: আচ্ছা, এই তোমার গল্প শুনলাম, তোমার মানে কি করে তুমি আস্তে আস্তে করে সব গুছিয়ে কাজটা শুরু করলে সেটা শুনলাম। এবার আমাদের বলো, এই যে আমাদের বন্ধুরা আজকে অনুষ্ঠান শুনছে, এক একজনের এক এক রকম স্কিন, ত্বকটা তো সবার একরকম না, তো আমাদের কিরকম ত্বকগুলো, কয় ধরনের ত্বক আছে, কোনটা ট্রিটমেন্ট কিভাবে হবে, কোনটা কিভাবে সাজবে, এটা একটু তুমি সংক্ষেপে বলে দাও।
1: ত্বক সাধারণত পাঁচ রকমের থাকে, আমরা পাঁচ রকমের বেশি দেখি। পাঁচ রকমের মধ্যে সবচেয়ে ভালো যেটা, এটা নর্মাল যেটা স্কিন আমরা বলি স্বাভাবিক ত্বক, এটা সবচেয়ে ভালো। তারপরে থাকে অয়েলি স্কিন থাকে, হ্যাঁ কেউ কমিউনিকেশন স্কিন থাকে, কেউ ড্রাই স্কিন থাকে, এক একজনের এক এক রকম থাকে। সেই হিসাবেই আমাদের ত্বক বুঝেই আমাদের যত্ন নিতে হবে।
0: আচ্ছা, নর্মাল স্কিনে কিরকম ভাবে মানুষ যত্ন নেবে?
1: নর্মাল স্কিনে সেরকম বেশি কঠিন কিছু নেই, নর্মাল স্কিন খুবই ভালো, খুবই ভালো। নর্মাল স্কিনে সেরকম কোনো সমস্যা হয় না, সেরকম সমস্যা হয় অয়েলি স্কিনে বেশি।
0: আচ্ছা, তাহলে এই যে তৈলাক্ত ত্বক যেটা, সেটার যত্ন কিভাবে করবে? আর এখন তো বর্ষা চলছে, আর এই সময়টাতে সবাইকে একটু সতর্ক থাকতে হয় যে কোনো রকমের অসুস্থতা বা স্কিনে যে কোনো সমস্যা হঠাৎ করে হয়ে যায়।
1: বর্ষাতে আমরা বেশিরভাগই তোমার চুলের সমস্যা বেশি হয়।
0: হ্যাঁ, বর্ষায় একেবারে প্রথম যেটা বলবে সেটা
1: চুল,
0: চুল,
1: চুলে তোমার অয়েলি হয়ে থাকে, পাশাপাশি ড্যান্ড্রফ থাকে, এই জন্য বৃষ্টির জল থেকে চুলকে বাঁচাতে হবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু করতে হবে। তারপর ভিজা চুল আঁচড়ানো যাবে না, ভিজা চুল আঁচড়ালে চুল পড়ে বেশি,
0: তাই ওই যে জলটা চুলের গোড়ায় থাকে সেজন্য
1: চুলটা নরম থাকে তখন।
0: আর একটা ব্যাপার চুলের কথা, তুমি যেটা বললে সপ্তাহে দু তিন দিন চুল ধুতে হবে, তারপর যেটা বললে সেটা হচ্ছে চুল যখন ভেজা থাকবে তখন সেটা আমরা আঁচড়াবো না,
1: আঁচড়াবো না,
0: চুলটা যখন শুকিয়ে যাবে তখন চুল আঁচড়াতে হবে, ঠিক আছে। আর স্কিনের কথা বলো, এই যে বললে যে নর্মাল স্কিন, ওদের ভয়ের ব্যাপার নেই বা সমস্যা কম,
1: হয়তো সব স্কিনে থাকে, তারপর নর্মালটা একটু এত বেশি,
0: হ্যাঁ হ্যাঁ বেশি কেয়ার করতে হয়, বেশি হয়ে যায়,
1: হয়ে যায়
0: নিজে থেকে।
1: প্রত্যেকটা মানুষেরই সিটিএম করাটা খুবই প্রয়োজন, ক্লিনজার এটা ইউজ করতে হবে, ক্লিনজার করে ক্লিনজিং টোনিং করতে হবে, তারপর ময়শ্চারাইজিং, এটা সবার ক্ষেত্রে প্রয়োজন। এবার যে যার
0: যেরকম স্কিনই হোক,
1: হ্যাঁ স্কিন টাইপ অনুযায়ী আমরা প্রোডাক্ট ইউজ করব আর কি,
0: ঠিক আছে। আর যাদের ড্রাই স্কিন, তারা কি করবে, কিভাবে যত্নটা
1: ড্রাই স্কিনটা।

0: একটু বেশি যত্ন নেওয়া দরকার। ড্রাই স্কিনটাতে অনেকে দেখা যায় কি, হ্যাঁ, এক একটা জায়গায় অয়েলি থাকে, এক একটা জায়গায় মুখেই হ্যাঁ ড্রাই থাকে, তখন তারা ড্রাই স্কিনের যে ফেস ওয়াশ পাওয়া যায়, টোনার পাওয়া যায়, ময়শ্চারাইজার পাওয়া যায়, এটা ইউজ করতে পারে।
1: আচ্ছা, এটা কিভাবে করবে একটু প্রসেসটা বলে দাও।
0: সকালবেলা আমরা যখন ঘুমের থেকে উঠি, ঘুম থেকে উঠলেই মুখ ধুই, তখন আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, তারপরে একটা টোনার লাগালাম, তারপরে একটা ময়শ্চারাইজার, সঙ্গে সানস্ক্রিন,
1: সেটা তো লাগবেই, মাস্ট, এটা সারা বছরই লাগে, এটা সবার জন্যই বললে। তো এই যে সকাল থেকে রাত পর্যন্ত, রাতে শুতে যাওয়ার আগে, শোয়ার আগে আমরা কি করব?
0: যে আমার শোয়ার আগে আবার আমরা ক্লিনজিং করব, তারপর টোনার লাগাবো, তারপর নাইট ক্রিম যা থাকে, যে যা ইউজ করে স্কিন টাইপ অনুযায়ী ক্রিম লাগাবো।
1: এটা যা যা স্কিন টাইপ বুঝে,
0: স্কিন টাইপ বুঝে,
1: ঠিক আছে, এটা বললে। তারপর আরেকটা জিনিস, ধরো এই যা যা ধরনের আমরা নানা প্রোডাক্টস পাই, এগুলো ব্যবহার করছি, এক একজনের জন্য এক এক রকম বরাদ্দ রয়েছে, এক এক স্কিনের জন্য এক এক রকম রয়েছে। এখন যে জিনিসটা তোমার কাছে জানতে চাইব সেটা হচ্ছে, এই যে আমরা মায়েরা, বোনেরা, দিদিরা, বাচ্চারা সবাই নিজের স্কিনের ব্যাপারে খুব, মানে কি বলবো, খুঁতখুঁতে বলো বা বেশি আগ্রহী বলো, সেটা বলা যেতেই পারে। এখন যে এই যে ছোট বাচ্চাগুলো, ওদের কি করা উচিত একটু বলে দাও।
0: ছোট বাচ্চাদের তো আর বড়দের ক্রিম মাখা যাবে না, ছোট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের বেবির ক্রিম শুরুর থেকেই মাখাতে হবে।
1: আর এই যে ত্বক পরিষ্কার করার যে ব্যাপারটা, ছোটদের ক্ষেত্রে সেটা কিরকম হবে?
0: ছোটদের ক্ষেত্রে তো ছোটরা তো সেরকম বেশি প্রোডাক্ট তো ইউজ করে না, তারা যে বেবিরার যে সাবান আছে, সোপ, সেটা এটা ইউজ করতে পারে, বেবিরার যে ক্রিম থাকে, হ্যাঁ, ময়শ্চারাইজার ক্রিমটা, এটা ইউজ করতে পারে।
1: আচ্ছা, এমনি মানে এমনিতে আমরা যেরকম ভাবে করে থাকি বাচ্চাদের, সেটাই ঠিকঠাক আছে?
0: হ্যাঁ, এটাই ঠিকঠাক আছে।
1: আর ধরো যারা টিন এজে আছে, মুখে ফুসকুড়ি হয়, ব্রণ বের হয়, এই ব্রণগুলো অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে, এই সময়টাতে মেয়েদের বিশেষত, অনেক সময় ছেলেদেরও হয়, দেখা যায় ছেলে মেয়ে উভয়েরই হয়, মেয়েদের একটু বেশি হয়, এক্ষেত্রে ওরা কি করবে?
0: এই জিনিসটা বেশিরভাগই অয়েলি স্কিনে থাকে, তারপরে এই জিনিসটার জন্য আমাদের সিটিএমটা মানে ভালো করে করতে হবে, যে আমরা বাইরে গেলাম, বাইরের থেকে এসেই ভালো করে ক্লিনজিং করতে হবে,
1: হ্যাঁ, মুখটা পরিষ্কার করে, স্কুল কলেজ থেকে যে
0: যাওয়ার সময় একবার তো করে যাবই, বাড়িতে এসে আবার করতে হবে, হ্যাঁ, আবার আবার ক্লিনজিং করে, আবার টোনার ইউজ করতে হবে, আবার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অনেক সময় কি হয়, আমরা কোনোখানে যাই ইউজ করে তারপরে বাড়িতে এসে আর মুখটা ভালো করে পরিষ্কার করা।
1: ছোটরা এই জিনিসটা বেশিরভাগ সময় করে থাকে, আর ছোটরা বলো না, আমরা বড়রাও অনেক সময় আলসেমি করে এটা করি, তাই না? এটা বড়রাও করে, কিন্তু তুমি যেটা বলছো সেটা হচ্ছে সবাইকে, ছোট বড় সবাইকে মাথায় রাখতে হবে, যে তুমি বের হওয়ার আগে যেরকম ত্বকটা পরিষ্কার করে যাবে বাইরে থেকে এসেও। আচ্ছা, এটা দিনে কতবার করা উচিত গো, এটা একটু বলে দাও।
0: তিনবার, সকালবেলা, দুপুরবেলা, আবার রাত্রিবেলা।
1: ক্ষতি হবে না তো তিনবার?
0: না, কোনো ক্ষতি নেই।
1: আচ্ছা, তিনবার করলে তুমি বলছো ঠিকঠাক আছে? আচ্ছা, ঠিক আছে, ত্বকের প্রসঙ্গে তো শুনলাম, এবার তুমি বলো যে মেকআপের কথা একটু শুনি। ধরো একটা বাচ্চা বিয়ে বাড়িতে যাবে, এখনকার বাচ্চারা মানে এত বোঝে, কি বলবো, ড্রেস পরবে নিজের মতো করে, এরপর মেকআপ তুমি যখন করবে, তুমি বুঝতেই পারছো এই ব্যাপার, নাজেহাল হতে হয়, বড়দের তুমি বুঝিয়ে পারবে, ওদের পারবে না, কিরকম ভাবে ম্যানেজ করো বাচ্চাগুলোকে, ছোট বাচ্চাদের কিরকম?
0: অনেক ক্লায়েন্ট এমন আসে যে মা মেকআপ করছে সঙ্গে বাচ্চাও করে, হ্যাঁ, তেমন বাচ্চাদের কাছে বেশি কিছু একটা দেওয়া
1: যায় না, কিন্তু তোমাকে তো একটু বুঝিয়ে দিতে হবে যে না, তোমাকে সাজিয়ে দিলাম, হ্যাঁ,
0: মুখে যে অত কিছু দেওয়া যায় না, আইলাইনার দিয়ে দিলাম, একটু আইশ্যাডো দিয়ে দিলাম, আর একটু লিপস্টিক আর একটা হাইলাইটার দিলে ওরা খুশি,
1: ভালো বুদ্ধি,
0: হাইলাইটার একটু দিয়ে দিলাম, তাতেই ওরা খুশি, আর চোখের উপর

0: একটু আইশ্যাডো দিয়ে দিলাম, তাতেই খুশি।
1: বাহ,
0: ছোট বাচ্চাদের তো সেরকম ভাবে আর মেকআপ করা যায় না,
1: সেই ওদের স্কিনটা তো খুব সেন্সিটিভ হয়, এই জন্য তো এটা সবকিছু ওরা নিতেও পারে না, অনেক সময় আবার ক্ষতিও হয়ে যেতে পারে। আচ্ছা, বড়দের ক্ষেত্রে বলো, তুমি ড্রাই স্কিনে কিভাবে মেকআপ করতে হবে নর্মালে? বা
0: মেকআপ প্রোডাক্ট বেশিরভাগই একই থাকে, আমরা ওই যে আমার প্রাইমার ময়শ্চারাইজার এই জিনিসটা আমরা এক একজনের ক্ষেত্রে এক একটা ইউজ করি।
1: আচ্ছা আচ্ছা,
0: ড্রাই স্কিনের ক্ষেত্রে একটা ইউজ করি, অয়েলি স্কিনের একটা ইউজ করি, এরকম আলাদা থাকে। আর যে মেকআপ, যে ফাউন্ডেশন বলো আর যাই আছে, ওগুলো মোটামুটি একই, শুধু শেডটা যার যা স্কিন টোন অনুযায়ী শেডটা আলাদা থাকে।
1: আচ্ছা আচ্ছা, এই যে ধরো যেটা তুমি ড্রাই স্কিনের কথাই বলো না, ড্রাই স্কিনের ব্যাপারটা বলো, যে ড্রাই স্কিন যাদের তারা কিরকম ভাবে সাজবে একটু বলে দাও, সেটা শুনি।
0: সাজের ক্ষেত্রে ড্রাই স্কিন, অয়েলি স্কিন, মেকআপের ক্ষেত্রে এই জিনিসটা আসে না, শুধু আমরা যখন ময়শ্চারাইজার প্রাইমার টোনারটা ইউজ করি তখন প্রথম যে ধাপটা, এটাই আমরা অয়েলি স্কিন ড্রাই স্কিন হিসেবে দেই। তারপরে যেটা সবাই সাজতে পারে, শুধু স্কিন টোনটা আমরা ম্যাচ করে সাজাই। এখন তো আর একটা সময় ছিল যে খুব বেশি সাজতো, এখন আর এই সাজটা খুব একটা সাজা না, সবাই বলে সাজবেও, আবার মানুষ যাতে এমন না বলে যে মেকআপ করেছে, নো মেকআপ মেকআপ লুক যেটাকে বলে, সেটাই বেশিরভাগ চায় এখন।
1: হ্যাঁ সেটাই, মানে সাজবে কিন্তু বোঝা যাবে না যে খুব বেশি সাজ হয়ে গেছে, কি যন্ত্রণা বলো তো, সেটা কিভাবে ম্যানেজ করো?
0: সেটা আমরা তখন প্রোডাক্টটা আমরা এভাবেই ইউজ করি যে একদম স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে আর কি, না হাই করি না লো করি,
1: মিডিয়াম একটা,
0: মিডিয়াম একটা।
1: তো এই ড্রাই স্কিনের ক্ষেত্রে যদি আমি বলি, ড্রাই স্কিন তো সমস্যা করে, আবার অয়েল স্কিনটাও সমস্যা করে, যেটা মিক্স স্কিন সেটা আর নর্মালটা মনে খুব একটা সমস্যা হয় না। তো প্রথমে কি করবে, কিভাবে সাজবে সেটা বলো। ধরো কেউ নতুন একটা, কেউ শুনছেন আমাদের, কোনো মা বা কোনো বোন বা কোনো বন্ধু আজকে শুনছেন, তো প্রথমে কি লাগাবে তুমি প্রসেসটা একটু বলে দাও।
0: প্রথমে তো আমরা মেকআপের ক্ষেত্রে প্রথমে আমরা স্কিনটা ভালো করে ক্লিন করি, ঠিক আছে, ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করি। ক্লিন করার পরে আমরা টোনার লাগাই, টোনারটা লাগানোর পরে 2-3 মিনিট বা 4-5 মিনিটই আমরা ওয়েট করি, তারপরে আমরা ময়শ্চারাইজার লাগাই। ময়শ্চারাইজার লাগানোর পরও সেম আমরা 4-5 মিনিট ওয়েট করি, তারপরে আমরা প্রাইমার লাগাই। প্রাইমারটা লাগানোর পরেও সেম আমরা ওয়েট করি, হ্যাঁ, কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা মেকআপের স্টেপ বাই স্টেপ শুরু করি। কালার কারেক্টিং যাদের প্রয়োজন, কালার কারেক্টর করা, তাদেরকে কালার কারেক্টর করে, তারপরে ফাউন্ডেশন, তারপরে তোমার কনসিলার থাকে, সব কিছু দিয়ে তারপরে শুরু হয় আর কি, এক এক পরে ধাপ মেকআপের ধাপ।
1: মেকআপের কয়টা ধাপ আছে, এই যে তোমার এই যে প্রসেসটা তুমি বললে, একটার পর একটা একটার পর একটা, কয়টা ধাপ এরকম?
0: অনেকগুলি হয়ে যায়, 15-20টার মতো হয়ে যায় সব, এমন কোনো সময় এরকম করে গড়া হয়নি।
1: ধরো একটা ব্রাইড সাজবে সেটা একরকম, বা ব্রাইডের পাশাপাশি বাড়ির অন্যদের সাজটা একটু অন্যরকম, সেটা কিরকম, এটা ডিফারেন্সটা কি?
0: ডিফারেন্স বলতে এখন পার্টি মেকআপটা অনেকে চায় যে, এখন তো ওয়াটার প্রুফ মেকআপের খুব ডিমান্ড,
1: সেটা ছোটরাও বোঝে,
0: ওয়াটার প্রুফ মেকআপের খুব ডিমান্ড। হ্যাঁ, এরকম ব্রাইডরা যেমন দেখে চায় যে ওয়াটার প্রুফ মেকআপ করবো, হ্যাঁ, পার্টি মেকআপ অনেকে চায় যে টাকা,
1: আর এই সিজনে এটা আরো বেশি চলবে,
0: হ্যাঁ, গরমে তো খুব বেশি ওয়াটার প্রুফ ছাড়া কথাই নেই,
1: কথাই নেই, কারণ মেকআপ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি
0: হয়ে যায়, কারণ আমরা যে বাড়িতে সাজাই এসি থাকে না, ঠিক মতো ফ্যানও থাকে না,
1: তাই
0: প্রোডাক্ট একটু ভালো না দিলে তো মেকআপ গলবেই।
1: আচ্ছা,
0: এই জন্য পার্টি মেকআপ গুলিতেও আমরা ভালো প্রোডাক্টই ইউজ করি। আমি করি না খারাপটা আর কি, কে কি করে তো জানি না,
1: সেটা এটা কি বলবো, এটা তুমি বলে না, এটা সবার ক্ষেত্রে অবশ্য এক একজনের মেন্টালিটি এক এক রকমের হয়। যেটা আমি সাজাবো, সাজটা যখন ভালো হবে নিজেরই তো ভালো লাগবে,
0: নিজেরই ভালো লাগবে। খারাপ সাজালে তো একজনে এসে বলে দেবে যে খারাপ সাজেছে, ভালো সাজালে কেউ বলে না, খারাপটা সবার আগে ছড়াই বেশি,
1: তাই
0: যে এই মেকআপ আর্টিস্ট এখানে মেকআপ করেছিল, মেকআপটা এরকম হয়েছে সেরকম হয়েছে, এটা বলে, ভালোটা খুব কমই বলে মানুষ।
1: কেন গো এরকম হবে কেন,
0: জানে না,
1: মানে সমালোচনাটা বেশি হয়, তাই
0: সমালোচনা,
1: কোনো ফল্ট যদি থেকে যায় সেটা,
0: সেটা বেশি আলোচনাটা বেশি হয় আর কি।
1: ও আচ্ছা আচ্ছা, সেজন্যই অ্যালার্ট থাকতে হবে, তাই না?

0: করে সাজাতে। এই যে তোমরা যখন ব্রাইড গুলোকে সাজাও, হ্যাঁ, তখন তো ধরো একটা তোমাদের নির্দিষ্ট কি বলবো, যেটাকে মানে ধরো এই মেকআপটার এত রেট, এই মেকআপটার এত রেট, এরকম থাকে তো? তখন তো তুমি যেটা বললে, তখন তো তোমার কিছু করার থাকে না। যদি কোনো পার্টি এরকম থাকে যে উনি পারছেন না, ওনার সাধ্যমতো তো তখন তোমাকে সাজাতে হবে, সেক্ষেত্রে তুমি কি করো?
1: সাধ্যমতো আমি যখন দেখি যে ওনারা সাজার খুব ইচ্ছে, টাকার জন্য পাচ্ছে না, তখন এমনও ব্রাইড আমার আছে যে আমি 700 টাকা দিয়েও ব্রাইড করেছি, 700 টাকা। হ্যাঁ,
0: আচ্ছা,
1: 700 টাকা তার মেয়েটা সাজার খুব ইচ্ছে, সাজার খুব ইচ্ছে, কিন্তু বাড়ির লোক মানছে না, মেয়েটা নিজের থেকেই 700 টাকা জোগাড় করেছে, বলছে আমি 700 টাকাই দেবো, আমাকে তুমি সাজিয়ে দাও।
0: সেই তখন খারাপও লাগে, তাই না? একটা বিশেষ দিন জীবনে,
1: যেমন আমার বিয়েতে আমি সাজতে পারিনি, কারণ তখন এত ছিল না।
0: এই
1: জিনিসটাই আমি ভাবি যে আমার আমার বিয়েতে আমি আমি লোককে এত সুন্দর সাজাই, কিন্তু নিজেই সাজতে পারি।
0: অ্যানিভার্সারি করো বড় করে, আবার সেজে গুজে, তাহলেই হবে।
1: যতই করি বিয়েটা তো
0: এটা হবে না, তবু কিছুটা তো হবে না। ছেলের বয়স কত এখন?
1: ছেলের 10+।
0: 10+, কত বছর হয়েছে বিয়ে হলো?
1: বিয়ে হয়েছে 12+।
0: 12+, আচ্ছা। তো 12+-এ তুমি তো 12 বছর এক যুগ পেরিয়ে গেল, তখন তো একটা কিছু করতে পারতে। ওই একটা তুমি যেটা বললে সেটা সত্যি ইয়ে থেকে যায় মনে, অনেক জনের অনেক রকমের আক্ষেপ থেকে যায় যেটা হয়তো এই জীবনে আর পূরণ হয় না। তো যেটা বললাম, অ্যানিভার্সারি করো সুন্দর করে, সেজে গুজে বরকে বলো একটা বার আবদার করো, করতে পারো সুন্দর করে সেজে। আর তোমার যে সমস্ত ক্লায়েন্টরা তোমার কাছে আসে, যারা সাজে, সাজতে ভালোবাসে, এরকম তোমার মান্থলি কিরকম বন্ধুরা আছে?
1: মান্থলি ভালোই মোটামুটি আছে, ভালো।
0: আর ধরো প্রতি সপ্তাহে আসে এরকম অনেক তো অনেকেই থাকে, খুব মানে কি বলবো ত্বকের ব্যাপারে ভীষণ।
1: প্রতি সপ্তাহে তো ত্বকে কিছু করা যাবে না, 21 দিন ফেসিয়াল করি আমরা, মাসাজ করি, এটা 21 দিন পরে পরে করতে লাগে।
0: আচ্ছা,
1: হ্যাঁ। আর ঘরে যে ক্লিনজিংটা করতে পারে,
0: বলে দাও যেটা, সেটা 7 দিন পর সে ঘরে করতে পারে,
1: করতে 7 দিন পরে পরে ক্লিন আপ করতে পারে।
0: আচ্ছা আচ্ছা। আর যেটা বললে সেটা 21 দিন পর, না?
1: ফেসিয়ালটা আমরা 21 দিন পর পরেই করাই, মাসে একবার,
0: প্রতি মাসে মাসে একবার। সেটার কোনো এজ বার আছে কি, মানে কত মানে কিরকম বয়স থেকে এটা করা উচিত?
1: এখন তো যে দিনকাল যে ধুলো মহিলা 18 বছরের পর থেকেই করে, এর আগে আসে আসলে আমি করাই না, ক্লিন আপ করাই, বুঝিয়ে বলে যে এত সকালে এত তাড়াতাড়ি যে এত কম বয়সের থেকে না করতে, আমি ক্লিন আপ করে দিই, ক্লিন আপটা মাসাজটা করতে পারে, ফেসিয়ালটা
0: এত ছোট। কিন্তু এখন তো তোমার কি বলবো, এখনকার বাচ্চারা অনেক সময় নিজে থেকে করিয়ে নেয়, কিন্তু তুমি যেটা বললে যে অ্যাডাল্ট হয়নি সেরকম মেয়েদের তুমি এটা করো না?
1: আমি সাজেস্ট করি যে না, না করলেই ভালো। হ্যাঁ, তারপরেও যদি করে তো কিছু করার নেই, আমি বলে দিই যে এই জিনিসটা তোমার জন্য না, তারপরে ওরা বুঝে, বেশিরভাগ আমি বলার পরে নাই করে, ক্লিন আপটা করতে পারে, ছোট বাচ্চারা ক্লিন আপটা করতে পারে, ফেসিয়ালটা তো সবার জন্য না।
0: ফেসিয়ালটা সাধারণত কোন বয়সে করলে ঠিক?
1: ফেসিয়ালটা তোমার যার যার স্কিনের অনেক প্রবলেম থাকে, অনেকের খুব অল্প বয়সেও প্রবলেম হয়, তখন করতে পারে।
0: আচ্ছা,
1: তখন করতে পারে, কিন্তু একদম ছোট যারা 18 বছরের নিচে যারা থাকে আমি তাদেরকে করাই না।
0: আচ্ছা, তুমি যেটা বললে স্কিনের কি ধরনের সমস্যায় ফেসিয়ালটা করা উচিত?
1: অনেকের তো তোমার যে ড্রাইনেস থাকে,
0: আচ্ছা,
1: এই ড্রাইনেসের জন্য আছে, তারপরে অনেক রোদে পড়া একটা ট্যান,
0: এটা তো অনেকেরই হয়,
1: অনেক ম্যাক্সিমাম মানুষের ট্যান তো পড়েই, এটার জন্য হয়। স্কিনে কোনো সমস্যা থাকলে আলাদা এক এক সমস্যার জন্য এক একটা ফেসিয়ালের কিট থাকে, এরকম আর কি।
0: তো এটা যে মানে তুমি যেটা বললে এটার যে একটা প্রকারভেদ, এটা কোন ক্ষেত্রে কি রকম, এটা সিস্টেমটা কি, মানে এটা আমি বলছি আমাদের বন্ধুরা যাতে বুঝতে পারে যে ওর এরকম সমস্যা হলে এরকম করা উচিত, এরকম হলে এরকম করা উচিত, আমরা সেটা কিভাবে তোমরা দেখো?
1: যাদের বেশি ব্রণ মুখে থাকে তারা নিম ফেসিয়াল করতে পারে, যাদের মুখে দাগ থাকে, ব্রণের দাগ টাগ থাকে, তারা পাপায়া করতে পারে, যাদের কোনো সমস্যা নেই এমনিতেই করতে চায় তারা স্কিন

0: হোয়াইটনিং এর ফেসিয়াল থাকে, গোল্ড ফেসিয়াল থাকে, করতে পারে।
1: আচ্ছা আচ্ছা,
0: যাদের 10 আবার 10 ফর যায় রিটেন করতে পারে।
1: সেটা কতদিন লাগে সেটার থেকে, মানে ওই প্রসেসটা করার পর কতদিনে সেটা সেরে যায়?
0: অনেক কিছু মানুষ আছে যে কম থাকতে আসে, হ্যাঁ, তখন একটু খুব তাড়াতাড়ি
1: তাড়াতাড়ি সেরে যায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই।
0: কিছু মানুষ তো বেশি সমস্যা নিয়ে আসলে একটু সময় তো লাগবেই।
1: হ্যাঁ, মানে কিরকম, ধরো একটু বেশি?
0: হ্যাঁ, একটু বেশি, 5-6টা তো করতেই লাগে পরপর। আবার একজনে কি করলো, 1 মাস করলো, পরের মাসে আর আসলো না, তখন আর
1: সেরকম পাবে না। এটা তো হবে, গ্যাপ বেশি হয়ে গেলে তো প্রতি মাসে করা উচিত। তুমি বলছো যে মাসে একবার করে করলে হয়ে যায়, 5-6টা সিটিং এই হয়ে যাবে?
0: হয়ে যায়।
1: আচ্ছা,
0: শুধু ফেসিয়াল করলে হবে না, বাড়িতে যে হোম যে ট্রিটমেন্ট গুলো আমরা,
1: হ্যাঁ সেটাই আমি বললাম, যেটা তোমাকে বললাম যে প্রতি সপ্তাহে সেটা তুমি বলে দেবে, ওরা এটা ঘরে করবে, আর তুমি করবে 21 দিন পর। এটাই আমাদের বন্ধুরা যারা শুনছেন তারা বুঝতেই পারছেন, মানে কিরকম পরিস্থিতিতে কিরকম ভাবে ট্রিটমেন্ট করা উচিত, এবং এটা বিশেষজ্ঞরাই ভালো বুঝবেন, তাই না? যদি ধরো পেটের কোনো সমস্যার কারণে, মুখে কোনো রকম সমস্যা হচ্ছে, স্কিনে সমস্যা হচ্ছে, থাইরয়েডের কারণে অনেক সময় মেয়েদের মহিলাদের এরকম সমস্যা হয়েই থাকে, প্রায়শই এটা দেখা যায়, তখন একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে তোমাদের কাছে গেলে সেটা মনে হয়।
0: এরকম সমস্যা যায় তাহলে আমি বলি যে আগে চিকিৎসকের কাছে যাও, ডাক্তারের পরামর্শ নিয়ে।
1: পেটের কোনো সমস্যা কিন্তু মুখে খুব
0: ইন্টারনাল সমস্যা থাকলে সমস্যা, এই সমস্যা আমরা দূর করতে পারবো না।
1: সেটাই বললাম তোমাকে, সেটা মানে তুমি দেখে বলে দিতে পারো যে এরকম সমস্যা হচ্ছে,
0: জিজ্ঞেস করে যে তোমার কি এরকম কোনো সমস্যা আছে কি,
1: যদি বলে তুমি দেখে বুঝতে পারো, তাই না? তুমি দেখে বুঝে যাও যে তাকে ডাক্তারের কাছে পাঠানো উচিত। আচ্ছা, ওই ডাক্তারি চিকিৎসার পাশাপাশি তখন তুমি তোমার কাজটা করতে পারবে,
0: কাজটা করতে পারি।
1: আচ্ছা, এরকম হয়েছে, এরকম ধরো তোমার কাছে এসছে, ডাক্তার দেখিয়েছে বা তোমার কাছে কাজ করে ভালো রেজাল্ট পেয়েছে, হয়েছে এরকম? আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমার মানে খুব জানতে ইচ্ছে করে যে এই যে ধরো একটা তোমাদের কাছে যাওয়া, তোমাদের থেকে শিখে, অনেকে ঘরোয়াভাবে নিজে করে, কোনটা ভালো, ঘরে নিজে নিজে করা ভালো না তোমাদের কাছে যাওয়াটা ভালো?
0: নিজে নিজে তো সবটা যে মাসাজটা আমরা দিই,
1: এটা নিজে হবে না,
0: সম্ভব না,
1: অসম্ভব।
0: হ্যাঁ, সেম তুমি কিট নিয়ে যেতে পারো, সেম প্রোডাক্ট নিয়ে যেতে পারো, কিন্তু মাসাজটা তো সেম প্রসেস পারবে না।
1: নিজেরটা নিজে কিভাবে করবে?
0: হ্যাঁ, নিজেরটা নিজে কিভাবে করবে শিখতে হবে।
1: তোমরা কি এরকম প্রসেস দেখিয়ে দাও না নিজেরাই করার কথা, ধরো পরিবারের কেউ শিখে গেল, এরকম করো না নিজেই করিয়ে ভালো রেজাল্ট পাও বলে মনে হয়?
0: নিজের মাসাজটা নিজে কখনোই করা যায় না।
1: ধরো পরিবারের কেউ শিখতে চাইলো, হয়তো মা চাইছেন, মেয়ে এসছে, এরকম কি শিখিয়ে দাও না, বলো যে না এটা?
0: হ্যাঁ, অনেকে তো দেখেই স্ট্রোক গুলি দেখে, তারপরও প্রপার তো পারে না,
1: প্রপার হবে না,
0: প্রপার
1: হবে না। না, আমি বলছি কি কারণে বলো তো, তোমাদের যেখানটায় বাড়ি, হ্যাঁ, একটু তো একটু একটু গ্রাম সাইড না, তো হয়তো টাকা পয়সার একটা ব্যাপার থাকে, হয়তো সাজগোজের ইচ্ছে আছে, ভালো থাকার ইচ্ছে আছে, হয়তো আর্থিক কারণে হয়ে উঠছে না, সেক্ষেত্রে কি তুমি এরকম সাহায্য সহযোগিতা করো?
0: হ্যাঁ, এরকম অনেক সাহায্য সহযোগিতা করা হয়।
1: যেমন একটু বলো শুনি, কিরকম করেছো?
0: এরকম বেশিরভাগটা মেকআপের ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, বিয়ে যে সাজার ইচ্ছে, হ্যাঁ, সাজতে পারছে না, তখন এই জিনিসটা তখনই আমি বেশিরভাগ হেল্প করি, যে একটা মেয়ের বিয়ে তো আর বারবার হবে না, যে একবারে বিয়ে হবে ইচ্ছে, তারপরও আমি যতটুকু আমার দ্বারা সম্ভব চেষ্টা করি।
1: তোমার সাধ্যের মধ্যে যতটা তুমি ততটাই চেষ্টা করো। দেখতে দেখতে কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেল। আমি নারী অনুষ্ঠানে অন্যর উপায় আমরা এতক্ষণ আমাদেরই একজন বন্ধু পুষ্পা দেবনাথ নন্দীর সঙ্গে কথা বললাম। আপনারা বুঝতেই পেরেছেন তিনি একজন বিউটিশিয়ান, এবং নানা তথ্য আপনাদের পুষ্পা জানালেন। তাহলে তোমাকে অনেক ধন্যবাদ পুষ্পা, বা বুলটি যাই বলি না কেন, অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের।
2: শুনলেন অনুষ্ঠান অন্যরূপা, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপর শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকে অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনবেন একই ছবি থেকে গান। এনএন শিপি প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ছবি ঘর। ছবির সুর পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক রাহুল দেববর্মন এবং গানের কথা লিখেছেন গুলজার। তাহলে শুনুন প্রথম গানটি, শিল্পী লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুরা শুনছেন ঘর ছবির গান। আজকে অবকাশ রঞ্জনী আসরে শুনছেন একই ছবির গান। এবারের গানটি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। গানের সুর আর ডি বর্মন, কথা গুলজার।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরো হিন্দি ছায়াছবির গান। আজ শুনছেন একই ছবির গান, ছবির নাম ঘর। ছবির সঙ্গীত পরিচালক আরডি বর্মন, কথা গুলজার। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈতকণ্ঠে গানটি। শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। আজকে শুনছেন একই ছবির গান, ছবির নাম ঘর। ছবির সঙ্গীত পরিচালক আরডি বর্মন, কথা গুলজার। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন পুরনো হিন্দি ছায়াছবির গান অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে। আজ শুনলেন একই ছবির গান, ছবির নাম ঘর। ছবির সঙ্গীত পরিচালনায় ছিলেন আর ডি বর্মন, কথা গুলজার। শেষ হল অবকাশ সঞ্জনী অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, ঘূর্ণিঝড়ের পূর্বে বাড়ির দুর্বল অংশগুলি মেরামত করে রাখতে হবে। যদি কখনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়, তাহলে বাড়ির আশপাশের গাছপালা ছেঁটে রাখতে হবে। রেডিও, টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস শুনতে এবং পড়তে হবে এবং অন্যদেরকেও সতর্ক রাখতে হবে। আগে থেকে শুকনো খাবার, পানীয় জল, টর্চ, ওষুধপত্র, ব্যাটারি, অন্যান্য জরুরি জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া অত্যন্ত জরুরি। ঝড় চলাকালীন বাইরে বেরোনো ঠিক নয়। ঝড়ের সময় নিজ বাড়িতে আশ্রয় নিলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। বৈদ্যুতিক সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে। রান্নার গ্যাস বন্ধ করে রাখতে হবে। সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখতে হবে। ঝড় থামা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে ঘরের মধ্যে অপেক্ষা করতে হবে। রেডিও এবং টেলিভিশনে ঝড়ের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে হবে। ঝড়ের পরে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার এবং পিলার, গাছপালা, ক্ষতিগ্রস্ত রাস্তা এবং বাড়ি থেকে সাবধান থাকতে হবে।

শ্রোতা বন্ধুরা, আপনার বাড়ির দোকানের বৈদ্যুতিক তারের অবস্থা নিয়মিত পরীক্ষা করান এবং শর্ট সার্কিট বন্ধ করুন। গ্যাস ভর্তি সিলিন্ডার দাঁড় করিয়ে রাখবেন। শুয়ে রাখা সিলিন্ডার থেকে তরল গ্যাস চুইয়ে পড়লে বাতাসের সংযোগে প্রসার লাভ করে এবং আগুনের সাথে বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে সন্দেহ হলে দেশলাই ধরাবেন না এবং বৈদ্যুতিক সুইচ টিপবেন না। জানালা দরজা খুলে দিয়ে গ্যাস মেরামতকারীকে অবশ্যই ডেকে নিন। রান্না হয়ে গেলে আগুন নিভিয়ে ফেলুন, চুল্লি এবং গ্যাস সিলিন্ডারের সুইচ বন্ধ করুন। রান্নার সময় আগুনের উপর ঝুঁকবেন না, রান্নার স্টোভ টেবিলের উপর রাখুন। আবর্জনা ফেলবার পাত্রে গরম ছাই ফেলবেন না, আবর্জনা পুড়িয়ে ফেলুন বা পরিষ্কার করুন। ছোট ছেলেমেয়েদের কাছ থেকে দেশলাই দূরে রাখবেন। বাড়ির পাশে জলাশয়গুলিকে বাঁচিয়ে রাখুন। আগুন নেভাতে প্রচুর জলের প্রয়োজন হয়, জলকে বাঁচিয়ে নিজে বাঁচুন।

লোকসঙ্গীত শুনছেন, অংশুমান রায়ের পর গানটি শুনলেন রথীন্দ্র রায়ের কণ্ঠে। এবারে গানটির শিল্পী পূর্ণদাস বাউল।

এতক্ষণ লোকসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। শিল্পীরা ছিলেন অংশুমান রায়, রথীন্দ্র রায় এবং পূর্ণদাস বাউল। আকাশবাণী বিলোনিয়া।

শ্রোতা বন্ধুরা, একটি বিজ্ঞপ্তি। শুধু নাগরিকবৃন্দ, এত দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা এবং গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা আগামী 17 জুলাই থেকে, অর্থাৎ ইতিমধ্যেই 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করিতে হইবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করিয়া সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। গৃহতালিকা এবং গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে।

অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করবার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক এবং সমাহর্তা দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনায় ভারত সরকার। ঘোষণাটি শুনলেন।

লোকরগ্নে বাগই শাকলাই মৌ খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন শাকলা জাগৈ তঙ্গ ভারত হাক্তনি লোক থিকিমু 2027 নি সামং বোতাংন রোগৈ নকনি মং বোতাং তাই নক থিকিমু বসকাংনি শালমারি পয়লা আগস্টনি সিমি শালমারি 30 আগস্ট 2026 জোড়া তংনাই বাইথাং থিকিমু বসকাংনি শালমারি 17 জুলাই নি সিমি শালমারি 31 জুলাই 2026 নি বিশিঙ্গ পাইডনানি নাংনাই হাক্ত অর্থে হাস্তেনি হামক্রেনি বাগৈ যতনন শাখাও খরচাজাক সামং বতাঙ্গ মানজাগৈ সয় ককথুম রুনানি বাগৈ খাবাই কবক জাগ নগ্নি সামং বোতাং তাই নগ থেকে মুং সামং বোতাংনি জরাও অসামং বাই কুরুংজাক থিকি নাইরক নরগ্নি নগ ব্রুম ব্রুম থাঙ্গৈ নরগ্নি মুং তংথাইনি গরুং তাই কুবুন নাংমানি ককথুম থুমনাই অনলাইনে বিশিংতুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক সয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গৈ বসকাংনি শালমারি 17 জুলাই নি সিমি শালমারি 31 জুলাই 2026 নি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানে যত ককথুম কেরাং রুগৈ হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাকনাই পাইথগ যত লোকরগ্নন বরক থিকিমুং 2027 সামুং বুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগৈ সাকথানাও কৈমুং নারক জাগ আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকলনাই ভারত হাপা।

আকাশ বাণী বিলোনিয়া, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন প্রথমে নাটক সাজা কয়াককের দ্বিতীয় ভাগ, এরপরে শুনবেন ককবরকের আধুনিক গান শিল্পী তরুওয়ালা দেববর্মা। তাহলে শুনুন প্রথমে নাটক সাজা কয়াককের দ্বিতীয় ভাগ, রচনা সুবল দেববর্মা।

0: panas ni nayok, hama ni no mi tu manko. Yemon kanadi dada, kanadi takura. Anu sebi ti cari mananu, tohi becereng sebay mananu. Boi ti kong yamprat.
1: Tang kasa.
0: Tang kasa, yu, pori mani, mi tu manko kai. Boi ti kong yamprat cari mananu, piyaba sasmai asur kotor bono. Nara kono thano khanai mangala abahairo. কিন্তু দুঃখ নায়ক বই নায়িকা না শেখাখা আসলে উপন্যাস নেই ঘটনার কবি যাও না দাদা
2: সাহিত্য বউ সত্য শিব সুন্দর অর্থাৎ ত্যাগ কথা কবি না বঙ্গলি থানা মাও অর্থাৎ কীর্তি কয় মরব রণীতি সব সে অর্থে সত্য ঘটনা ফান অঙ্গনা তো বিচিত্র ইয়া আছে শান্তি পাপি তো সত্য সে ক্লাইস টঙ্কা কেন পাতা না তাগাল ছিল
0: ওয়াপি থানি কাম থানি দিদা দাদা
1: ইহি তোমার লিয়া কাছে নিয়া বাহাই না কলে নিকার ইন থান জাগে আপন সব আপি বাইরে খা সব পে ছিল যে তিনি ওহা চেং নাই জাং মাছ মাছ হারছি নাই
0: হিজে থান না তো হিনা কই বা ছাতে তলাং থান রা দিতা
1: ওটা থান কা থান দাও আন তলাং বলে কা ফাইন তা
0: ফাই দিদা এদারে ছাই দিতা নাই দিদা তিনি কি ওয়ান ফুট টাইম বাই ইউ নি কানে জোর নাম না বাই
1: দরকার হাতে তোমার দেয় মা।

Dan bueno, ahora me permite.

0: সমস্যা সবাই তো করে
1: ঘটনার থাকা তিনি আং টংজনা কিয়া
0: অথচ আনি বদলা তুই যা ডাকাতি তিনি কাল বেলাও সাঁতিনা মারাইছে ছাইনি জানে ধরি শান্তি সেগুলো কি ভালো জানে তিন হামজা মনো চাষ মানে তাই তো কুকুর নেই ছাইনি নিয়া তুই যা ও জ্ঞান জানি না যে তার বাহাই কবনি খায়
1: তার নো আম তো তাম হে দাদা তার নো কথা মানে তো তার প্লাস রোগদা মানুষ
0: ও সোনাতি মে ভাষা বুঝাই দে কত মানে কাতাল প্লট তো হনে নে মানো তা মুখে বা আবি গাদি সামনটা নাদি এই তাবুক আর যে কথা মাসিয়ানে অবশ্যই নিকলেন নি তুই কথা রাখতে অংশে নাই অব নাই প্লট ফ্রম দ্য রিয়েল লাইফ স্টোরি দ্যাট ইজ টেকেন ফ্রম দ্য ট্রু অফ লাইফ কেতাম খবর সাথী
1: দাদা আংখে কাল বাড়ি না পাঁচ ছিল খানা খাইনি
0: কাইলা বাড়ি সামনে নিদা চিপে নিদা বুঝলি না তা ঠিক আছে কেন ভাই নো আউলি বগঠাং জেনজিন পালিয়ান যা তাম
1: বাকি কোনি না থাকি অঙ্ক তো দশ ভাল চা নাই যা নিজে খুব ক্ষতি আইডিয়া খেলাই না
0: সম্ভব তো নিজে কোনো বান্ধ মিলে না ঠিক আছে
1: দাদা আমি হিকা পরে নাকি ছাইমান
0: সাথী দাসের গ্রেপ্তা বিচ্ছু বাবা লাগে আছে মালাইয়া কম সে কম ছয় সাত মাস তখন খান্ডে আঙ্গুয়াং কলে মিনি সামুনি জামেলা একদিকে নগ আমার বসে বিহান যা অব হাইজিকে মা অঙ্গিন মুম্বাই একদম মালা সামান দিয়া নমে তিনি থাকে সামান তামানি নেন খাইকা বেড়াইছেন চাকা আচ্ছা শোনাতি সাগর দেও কাছে সামনে ঠিক আছে কিন্তু এটা সে তুমি আনফা নকলে নিয়েছেন তো
1: আগো আমি কলে বাড়ি নিয়েছি বাবুতি কক সাদে দাদা নঙ্গা অনেক দিন আগে নিছি নিন সানা সানা হিন তমনি আবু তাবুলে ফাঁসি দিন
0: শোনাতি আ কক তাই সাদা নাই লিয়া তাবু নুন খানাই বসে লিয়া
1: ইহি দাদা মজি চুক তুন মজি চুক গিয়া নং দয়া খাই সে সাজা দি
0: আসলে জরা বেতাল কম চিনি বরং নিলাং মাও জরা বাই সামুন খাতিরি মাইয়া বাই ও হা সাকাও রবীন বাই সোনাতি সংহাই গবাং মানো আয়াং ইয়াং মাং যাবাই তাহলে বুঝি খানা বলে সোনাতি
1: দাদা ওই সবই আঙব ই কম না খানার হুনি নাই মানে কিন্তু নুন হাই শ্রদ্ধেয় জ্ঞানী বরং না আং দা সারাক্ষী
0: সোনাতি চিনি কোন নিবিসিনি ভুল বাই নো তিনি নিনি বাই আনি কেতার আরি বজা খা অঙ্কা কক সাকে তো কক বাঙো খানা সালসে তঙ্কে নো তো কাইলে বাড়ি
1: দাদা নুন আনো আসুকে হামজাক তঙ্গ আঙ্গু ছিও অথচ নুন আনো বিশ্বাস সদস্য টাঙ্গি নাই একু নিনি ই কথা চাষ মানি ন সবাই বাস্তবে মিলি ফেলি নি দাদা অন্তত আমি বিশ্বাস থান টাঙ্গি রহ দি
0: শোনাতি
1: নুন ভাই টাঙ্গা খা নিনি মুকুম অংশ
0: শোনাতি চাষ মানে আসছে কিকন কুসুম খ্লাইমা চাইয়া বিশ্বাস টাঙ্গানিয়া করক দা আসল চাষ মানে সবই মানবা বিনি জাগা নখা বাই বাকশান কোয়ার বিনি অমরংখা মল ব্রুম ব্রুম আশীর্বাদ খায়ু ঈশ্বর নম কাহাম কে তন্থন ছাই ছাই সেবা যত্ন খায়ু আদর্শ বিহি আদর্শ গুমাং নাছে চেষ্টা খাই
1: কিন্তু দাদা থামান ছিলাম খুলুম গুলা না
0: বাসারি শোনাতি টাকা দি থামছি থামি শোনাতি দাদি থামবি
1: দাদা নিনে ওর অবন পাইথক ফাইনে নুং বাই তো অবন আইকে পাই মালাই মাঙ্গল আসর ফোন আমি যে একদম বুঝা শোনা দিয়েছে খাইও খাই ও শোনা দিত তাই খাই গেল দাদা
0: কোন খানা করে
1: দাদা না না বহে কি পগনা নি
0: কোন খানা করে চিনি তাই জরানি ফের ভাই কবামা ঘটনা রঙন চিনি বড় পগু পবি মাথাঙ্গু মাথাঙ্গ তাই

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরক নাটক সাজা কয়াকক এর দ্বিতীয় ভাগ, রচনা সুবল দেববর্মা। শেষ হল ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে। খেতে খামারে অনুষ্ঠান। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন নাটিকা ওয়েস্টার মাশরুম চাষ প্রসঙ্গে। শুনুন তাহলে নাটিকা।

0: নড়িয়া তোর হাতের থেকে আরে এ কি হোটেল রিসোর্স
1: এ তো বুঝি না
0: উমা কি দারে কয় কি বুঝি না স্যার দেখা দেখা দেখা দেখা স্যার কি কিতে কিন্তু
1: ইয়া তোরা দে দে হ্যাঁ চল
0: ওরে বুঝি বুঝি ইউ নো সাদা সাদা কি এর ব্যাঙে ছাতার মতো যে খাউন যায় তৈরি গুন
1: আরে ওল মাসুম মাসুম
0: ওল ওল ওল ইয়ান ঠিক করে মাসুম আবার কি
1: সুগন্ধ
0: পাই চা করলে বুঝতি চার লগে খাইলাম বুঝতি এক টুকরা দিস আরে
1: মানে তুই বুঝতি মাঝে মাঝে এমন কথা কস
0: বাবা এক টুকরা দিস আরে
1: কাঁচা কাঁচা খাওয়ানো যায় ওর রাঁধি আর খায়
0: ও রাঁধিনি খায় গো
1: তোর তো চিন্তা করিস তোরে আপুর আনলে হায় অল্প দিয়াম
0: এখন তো আম বাড়িতে
1: আম হুক টুক লাগে হেঁটে ভেতা আরম্ভ হইব
0: শুন শুন
1: এখন দেবিতা করিস
0: এখন তো আর বাড়িতে ঘরে হিসেবে দিয়ে ইয়েতে বুঝতি কাঠের ইয়েতে গাছের তে দেখি যে সাদা সাদা উল ধরতে তো
1: হাসা গুনা হাসা গুন খাইলে হাসপাতালে যাইলে এতে গেল যাবে কই উড়িয়ারে
0: সুগন্ধ ডাক দে চলে আসি গেছে শোনা হচ্ছে ডাক দে
2: আরে
0: আই মনা আর নুরমি আইসে
2: আজ্ঞা নুরু আজ্ঞা সূর্য কন্ম হয়েছে
0: আরে আরে কুত্তে কুত্তে বান্ধে
1: এইটা আমি সূর্য কত নড়িব
0: বুঝিনি মহাসুখে আছে বুঝিনি ওই জমির টাইমে ইনকামও ভালো অন্য আর ঘুরে নাতিনের বাড়ির নাতির বাড়ির আনন্দ মেলাতে ঘুরে ওদিন দেখি যে এক ফুটলা জিলেপি কিনছে আর জেগিতে করছে দেখছেন ওইসান ওইসান কে ফুটলা ওইসান
2: ওরে
0: ওল গজে ওল গজে
2: আর মাশরুমে না বাজার উঠছে না
1: বাজার তো উঠছে বুঝেছি
0: সুগন্ধা
1: মাশরুমের গুমজুম বন্ধে আই এখানে এখানে শুনছিলাম বুঝেননি আজ তো বাজার তো হাসি এতগুলো আছে লই লাসি
0: আচ্ছা সুগন্ধা পঞ্চাশ আই এতে বয়স তো কম হলো নাতি নাতিনের নাতি নাতিন লোক ঘুরে মিশা কথা জান বন্ধ করে আই কছি যে সুগন্ধা পাইত গেলে চাহ তো দিব চাহ লগে এক টুকরা আরো দিস এক টুকরা সুগন্ধা দিস এতে কয় রামন সারা খাম
2: যাচ্ছে আর ঠিক কথা কইছে
0: আই হন কি কথা রামন সারা খাম
2: যাচ্ছে আচ্ছা নুরু এই কি কি উপকারিতা শুনছে কষে যাই
1: কলেস্ট্রল নয় বুঝলেন
0: আচ্ছা সুগন্ধা
1: ইন জানি আই
0: আপনি কি আজ কোনখানে যাবেন কোশ্চেন নাকি
2: আচ্ছা তো কোন যাইতেন না আচ্ছা আমরা যা ওই যে প্রশান্ত স্যার যে আসিল প্রশান্ত স্যার আমরা যে কিষাণ বাড়িতে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে
0: আচ্ছা
2: এই প্রশান্ত স্যারের সঙ্গে আমি যা একটু কথা বলে ভাবছিলাম
0: ও
2: হ্যাঁ
0: আচ্ছা
2: মাশরুম চাষ তো ভালো জিনিস হ্যাঁ হ্যালো স্যার
0: স্যার
3: আছে
0: ও স্যার আমরা ও সুগন্ধার বাড়িতে গিয়ে আপনার কথা কই স্যার তো এই সুগন্ধা কর আর কি বুঝিনি কয়ে আজকে এই স্যারের কাছ থেকে আমরা এই মাশরুম সম্পর্কে জানুম আর কি বুঝিনি স্যার কেমন এটা বলে খুব ভালো শরীরের লাই খুব ভালো উপকার আছে এটা খাইলে গুণ বলে বহুত বুঝিনি তুই কেমনে চাষ করে আয় বুঝি
2: কন স্যার মাশরুম চাষ সম্পর্কে কন আমরা শুনুন স্যার কন
3: ঠিক আছে যেটা কেমনে কি চাষ করতে হয় কি সুবিধা আছে এটা করলে কি লাভ হয় এটা করলে ঠিক আছে আমি মানে সংক্ষেপিত আলোচনা করে দিব আর কি
0: আচ্ছা স্যার হইব স্যার এরপরে আবার আটকিলে আপনার কাছে আবার আমো আর কি স্যার
3: মানে এটা এরপরে আমি কোয়ার পরে তোমরা যেমনে যেমনে করবো
0: হ্যাঁ স্যার
3: তোমরা করবো এরপরে কোন জায়গাতে যদি তোমরা আটকো পরে এরপরে
0: আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আজকে আমরা নুরমিও আছে স্যার।
3: প্রধানত মানে মাশরুম তো আমরা যদি ত্রিপুরার যদি কই ত্রিপুরার মধ্যে মাশরুম তো এমনি সাইড ধরনের হয়, কিন্তু মেইনলি আমরা কমন যেটা হয় এটা ঝিনুক মাশরুম আর কি,
0: ঝিনুক মাশরুম।
3: ঝিনুক মাশরুম,
0: আচ্ছা,
3: ওয়েস্টার মাশরুম কয়। তো এই ঝিনুক মাশরুম চাষ করতে উপাদান কি কি লাগে? প্রথম তো আপনি মাশরুমটা চাষ করবেন না, এটা দরকারি জিনিস, কিটে কিটে লাগবো এটা তো লাগবো আগে। তো মেইনলি আপনি এই যে ঝিনুক মাশরুম এটার মেইন যে সাথে মানে জিনিস কিটা লাগবো, কির মধ্যে মাশরুমটা করবেন,
0: আচ্ছা,
3: এটার লাগে আপনার ধান বা গমের খড় লাগবো মেইনলি, ঠিক আছে। আমরা যে কোনো মাশরুম কন বা যে কোনো কিছু করতে কোনো কিছু একটা জিনিসের উপরে করি, তো আমরা এটার লেগে কি ঝিনুক মাশরুম কি উপরে করুম, ধান বা গমের খড়ের মধ্যে করুম, অথবা কিটা করতে পারি আমরা যে আখ আছে আখের যে ছিবরা আছে ছিবরা, অথবা সুপারি, তো সুপারি গাছ তো আপনারা তো দেখছেন, আরে নুরমিয়ার বাড়ির আশেপাশে তো অনেক
0: সুপারি, নুরমিয়ার বাড়িতে প্রচুর স্যার, প্রচুর আম বাড়িতে আছে,
3: আমের বাড়িতে আখের বৃন্দাবন রয়েছে, আখের ছিবরে
2: এটা বুঝছি স্যার। হ্যাঁ স্যার বুঝছি, হ্যাঁ বুঝছি স্যার।
3: আমি কবি যে কেমনে মানে শুরু করবেন কেমনে, আমি তো বললাম যে জিনিস কিটা লাগবো ইদার লাগে, আর সঙ্গে কি জিনিস লাগবো আপনার, প্রথমত জল লাগবো, জল কতটুকু লাগবো, 100 লিটার জল লাগবো, ঠিক আছে, কারণ আপনারা এই যে সিব্রেডি আছে বা এই সাবসেক্টি আছে এদের আপনারা সিদ্ধ করতে লাগবো, ইদার লাগে জল 100 লিটার লাগবো, ধান বা গমের খড় লাগবো শুকনা 10 কেজি, ঠিক আছে, শুকনা লাগবো, কিন্তু সায়ের আবার হেমার বাড়িতে যাই সারি সুপারি কোন বৃষ্টি বা ঠান্ডা অন্য কুয়াশার তো হয়েছে, দেখুন বিজি টিজিটা এই বিজা গুলো আনলে কিন্তু হইতে বারবার কই দিয়ে বুঝেননি, আমার কোন মানে কনফিউশন থাকলে আমার বড় জিগাইন, কিন্তু ধানমা গমের খড় এটা শুকনা 10 কেজি লাগবো, 3 নম্বর কি লাগবে 200 গ্রাম মাশরুমের স্পন লাগবে, স্পন মানে হচ্ছে বীজ, জিটার মধ্যে আমরা মাশরুমটা জিটা দিয়ে উল, কোনো জিনিস আমরা চাষ করতে মেইন কি লাগে বীজ লাগে, তো 200 গ্রাম মাশরুমের বীজ লাগবে,
0: কত কই ফামু স্যার ইয়ান বীজ কই ফামু,
3: এই বীজ আপনি পাইবেন আমনের মিটারবেন বা আমনের বাড়ির আশেপাশে কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় একদম কাছে জিডে আছে,
0: জিডার
3: মধ্যে আপনারা গাইলে হেতারে দিয়ে দিব, আপনারা আর কথা বললেও দিয়ে দিব, আমি আপনার ব্যবস্থা করে দিই, আপনারা ইডার লেগে ইডার লেগে আপনারা চিন্তা কম করেন,
2: ঠিক আছে স্যার, 20 পামু, হ্যাঁ স্যার,
0: বুঝছি স্যার।
3: এরপরে আরেকটা জিনিস লাগবে, এ হচ্ছে পলিথিনের ক্যারি ব্যাগ, ঠিক আছে, পলিথিনের চাদর, ঠিক আছে, নেক্সট লাগবে হয়েছে গিয়া এ লাগবে হয়েছে স্প্রেয়ার লাগবে, বুঝছেন, বুঝেছেন
0: বুঝিয়ে স্যার বুঝিয়ে মনোযোগ দিয়ে শুনিয়ে,
3: ফরমালিন, ফরমালিনের 125 মিলিলিটার লইবো, বুঝছেন, আমরা তো 100 লিটার জল লইবেন, 100 লিটার জলের মধ্যে 125 মিলিলিটার ফরমালিন মিশাবেন, লগে খিটা লাগবো খড়বে মানে ভিজানের লাগে একটা জায়গা লাগবো, আমরা যে ধান টান সিদ্ধ করি যে বাড়ি ঘরের তো করি জানি, ধান সিদ্ধ করি না, ধান সিদ্ধকরণের যে বড় যে গামলা উঠা এগুলোর মধ্যে আমরা করতে পারেন, মানে একটা জায়গা লাগবো, বুঝছেন,
0: এবারে
3: কি লাগবো ঝুড়ি লাগবো, ইটা ঝুড়ি লাগবো, এবারে লাগবো কাঠ বা বাঁশের মাচা লাগবো, কাঠ বা বাঁশের মাচা এটা কিনলি গিয়া ইটার নুরমিয়া খুব বাড়া জানে, নুরমিয়ার বাড়ির এদিকে বাঁশ গাছ অনেক বেশি আছে দেখছিলাম,
0: যার
3: আছে হ্যাঁ, যদি কোন রকমে গিয়া বাঁশের মাথা বানায় না, তাহলে আপনারা যখন এগুলি সিদ্ধ করবেন এই ধানের করণকে সিদ্ধ করে এগুলি মিশে সারি এগুলো কিতা করতে হইব, এই বাঁশের যে মাথা বানাবেন ইয়ের উপর দিয়ে সরাই দিতে হইব, কারণ এই করণ বুঝছেন সিদ্ধ করে এগুলো মেলি দিলে এবার এগুলো শুকাইব, কারণ না শুকাইলে ইয়ের মধ্যে কিন্তু মাশরুম করতে পারতেন না, বুঝছেন?
0: ও আচ্ছা স্যার, ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝছেন।
3: এরপর হয়েছে কি করা লাগবো, ইয়ার গরম জলে শোধন করতে হইব, মানে সোজা কথা সিদ্ধ করতে হইব, এগুলো ইয়া করে সিদ্ধ করবেন, সিদ্ধ কেন্দ্র করবেন, কাটা খড় মানে খড়ের কাড়ি ইটারে 12 থেকে 18 ঘন্টা পরিষ্কার ঠান্ডা জলে সুবাই রাখতে হইব, ঠান্ডা জলে কদ্দুর করবেন 12 থেকে 18 ঘন্টা, এরপরে গরম জলে কতক্ষণ করবেন 2 ঘন্টা, করে সেরে এরপর এটা জলের টিকা তুললে পরিষ্কার জায়গায় সরিয়ে দিতে হবে, মানে পরিষ্কার জায়গা বলতে হবে যে মাথা বানাবেন কইছি কাঠের
0: শুকনো জায়গাতে একটু পরে,
3: হ্যাঁ শুকনো জায়গাতে ইয়া ভালো করে জড়া দিতে হইব, যাতে এটা বাতাসের টানে আর এই জলন টানে, বুঝছেন?
0: বুঝছি স্যার,
3: আমরা বুঝতেছেন
0: হ্যাঁ বুঝছো স্যার, একটা মজুদি শুনে শুনে
2: হ্যাঁ ঠিক আছে,
3: জীবাণুনাশক লাগবো, উন লাগবো, এগুলো কেন ব্যবহার করবেন, এটা আপনি 200 লিটার জলের একটা ইয়াল ঐশারি, মানে 200 লিটার জল একটা জায়গাতে কালেকশন করি, ইয়াতে 90 লিটার জল ঐশারি 10 কেজি খড় এটার মধ্যে ডুবাই রাখবেন, এবার আলাদা দুইটা বালতি নেবেন, আলাদা দুইটা বালতির মধ্যে 5 লিটার জল মশারি প্রত্যেকটার মধ্যে 5 গ্রাম করে বেবিস্টিন দিবেন, ঠিক আছে? ইয়ার মধ্যে প্রত্যেকটার মধ্যে 5 গ্রাম বেবিস্টিন আর 125 মিলিলিটার ফরমালিন ভালোভাবে মিশিয়ে, মানে ভালোভাবে মিশিয়ে দেবো আর বড় বালতিতে ঢালতে হবে, বুঝছেন?
0: হ্যাঁ স্যার,
3: এরপরে কি করবেন, এটা ইদা পাথর দিয়া ছাপা দিয়া বড় বালতির মুখ ঢাকনা দিতে হবে, কত বুঝছেন? দুজন তো মাথা ঢুকছে,
0: মোটামুটি বুঝছি।
3: খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ দেখেন মাশরুম চাষ কিন্তু অবলে করে, মাশরুম চাষ করা সহজ কিন্তু মাশরুম চাষ করলে হইতে না, এই মাশরুম চাষের যদি আপনারা লাভ না আন, ফলন ভালো না আন, তাহলে এই মাশরুম চাষ করে কোনো লাভ
0: নেই। ইয়ান একটা মূল্যবান কথা বলছেন স্যার, হ্যাঁ স্যার একটা মূল্যবান কথা কইছেন স্যার, ইয়ান হ্যাঁ আর লাভ যদি না হয় তো করি লাভ কি লাভ,
3: কারণ আমরা যেগুন করছি এগুলো হচ্ছে মেন হচ্ছে ওষুধ, এগুলো জীবাণুনাশক, এগুলো যদি আপনারা ঠিক করে না দেন তাহলে আপনারা মাশরুম করবেন দেখবেন যে এগুলো তো রোগ ধরি ছত্রাকে আক্রমণ করে ফোকা আক্রমণ করে সব বরবাদ করে দিছে, আপনি যা ত্যাগ খরচ করবেন, মানে কি কইতাম এত আপনি করণ বেশি হনা, তবু আপনাদের শ্রম দিচ্ছেন, টাইম দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, সব জমে যাইব,
0: তাহলে
3: আমি জানলে বলছি যেগিন যেগিন করে এগিন এগিন প্রপার ভাবে আপনারা মানে করণ চেষ্টা করবেন, দেখবেন যে আপনারা অনেক লাভবান হবেন। নেক্সট কি করবেন, 3 নম্বর আর একটা ইদ হয়েছে, 18 ঘন্টা পর সেই যে শোধন করা যে খড় আছে এই যে শোধন করে খড় যেগুলো শুকাইছিলেন এগুলো পরিষ্কার জায়গায় শুকানোর জন্য ছিটিয়ে দিতে, মানে আপনি যে খড় কিন্তু রাখছিলেন এগুলোর মধ্যে জীবাণুনাশক মিশাইয়া এরপরে একদম লাস্ট একবারে শুকানের লাই দিয়ে দিবেন,
0: আচ্ছা স্যার বুঝছি।
3: রাসায়নিক শোধন গেছে, এবার নেক্সট হয়েছে আমি কুয়ের এই পদ্ধতি একদম দেখেন সময় আর আর বারবার অলরেডি ফোন করে রবিশে তাড়াতাড়ি জানা লাগবে, আর যে অলরেডি মন্ত্রী হবে বুঝছেন না, আরো মিটিং আছে তাড়াতাড়ি এক নিঃশ্বাস হয় কই দিয়ে
0: মন্ত্রী
3: হয়েছে, কেন করতে লাগবো, ইয়াতে 5 ভাগ কর লইতে হইব আর 8 ভাগ বীজ লইতে হইব, 5 ভাগ কর আর 4 ভাগ বীজ, 5 ভাগ কর
0: আর 4 ভাগ বীজ,
3: রবিশারি স্তরে স্তরে সাজিয়ে উচ্চে চেপে পলিথিনের মুক্তি বন্ধ করতে হবে,
0: আলাদা
3: কিছু পলিথিনের প্যাকেট পাওয়া যায়, এই পলিথিনের প্যাকেট গুলোর মধ্যে এই যে করণ যেগুলো একদম শোধন টোধন করে শুকাইছেন এগুলো 5 ভাগ করবেন আর সাইড ভাগ বীজ নেবেন, বীজ কোন গিয়ে স্পঞ্জ এগিন করছি যেগুলো আপনারা অবশ্য নেবেন, মায়া না করে দিব, এগুলো এগুলো সাইড ভাগ বীজ নেবেন, লোসারি এগুলো খেরের লগে খড়ের লগে মিশায় দেখে দিয়ে স্তরে স্তরে আপনারা এগিয়ে দিতে হইব, ওড়িশারে কি করতে হবে মুখিয়ারে ভালা করে বন্ধ করতে হবে,
0: যাতে বাতাস ঢুকতে না আর জল ঢুকতে না,
3: যাতে বাতাস বা জল বা কোন ধরনের যাতে জীবাণু বা বাতাসের লগে অনেক
0: জীবাণু
3: এলে পলিথিনের মুখ বন্ধ করতে হইব।
0: আচ্ছা
3: কি করতে হইব, পলিথিনের গায়ের মধ্যে ইয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে করি মনে হয় নুর মিয়া নলে কিন্তু কোন লাভ হইতে না, কইর সাইড থেকে ফাস্টা ছিদ্র করতে হইব, আর নিজ্ঞা ছোট্ট সুগি বা কিছু গেল মানে
0: সেফটি বিন্দি বললেও বলিস সেফটি বিন্দি
3: গেল মানে প্যাকেটের মধ্যে র্যান্ডমলি মানে একদম কন্টিনিউয়াসলি সাইড থেকে ফাস্টা ছিদ্র করে দিতে হইব, এবং নিচে দুই কোনায় দুটি ছিদ্র করতে হবে, কারণ এগুন না করলে ব্যাপার আছে এগুন করতে লাগবো, নাহলে কিন্তু মাশরুমের যে স্পঞ্জি চারি কিন্তু করছে মাশরুম মালা করে বাড়ি তো কিন্তু
0: নিচের দুই দিকে দুইখান করবো আর উচর দিকে সাইড হাসখান করে দেবো,
3: হ্যাঁ করবেন করবেন।
0: এবারে
3: তিন নম্বর কিটা করবেন, ব্যাগ গুলি মাথায় ছয় ইঞ্চি দূরে সাজিয়ে রাখতে হবে, মানে ইজ্ঞাতে আর ইজ্ঞা ব্যাগের দূরত্ব ছয় ইঞ্চি রাখতে হবে মাছার মধ্যে, মাছা যে আপনারা বসি বানাইতেন মাছা বাসের মাথা ইয়ার মধ্যে আপনারা কি করবেন ইজ্ঞে ইজ্ঞে করে ব্যাগ
0: বুঝিনি শুভেন্দা ছয় ইঞ্চি করে দূরে রাখতে হবে,
3: কথা বুঝেননি? এবারে আপনারা দেখবেন যে রাখনের ওরা আপনার কাজ শেষ, আমরাও কাজ মোটামুটি একদম শেষ হয়ে গেছে, তুমি অন দেখবেন যে আমরাও খালি আইবো, এবার ষোলো বিশ দিন পরে আপনারা কি দেখবেন যে ইয়ার মধ্যে মাইসিলিয়াম সরিয়ে খড়গুলিকে দেখে মানে একদম মানে মনে করবেন যে পিণ্ড পিণ্ড হয়ে যাবে, মানে এগুলো তো দেখবেন যে সপ্তাহের মানে এই যে মাশরুমের যে মেইন পুটি মানে কি তাকে ফল দেওয়া কয় মানে সপ্তাহের উনে মাশরুমের ফল দেওয়া কয় উনি দেখবেন যে আস্তে আস্তে বাইরন শুরু করে শুরু হয়ে গেছে বই,
0: আচ্ছা
3: বুঝলেন,
0: আচ্ছা স্যার
3: উন শুরু হয়ে গেলে এবার আমরা জলে দেখবেন যে এগুলো সাধারণত দেখবেন যে একদম কি বলতাম ইয়ারে মাইসিলিয়াম কয় আরে বুঝলেন বিজ্ঞানের ভাষায় ইয়ারে মাইসিলিয়াম কয় জনে আপনারা কইবেন আপনারা নিজেরা দেখলে বুঝবেন যে এগুলোতে আপনার যে খড় দিয়ে ফ্যাকেটে করছেন ফ্যাকেটিয়া ভিতরে দেখবেন ওগুলা সাদা হয়ে গেছে কই দেখি আমি মনে হতো আর ইয়ার ভিতরে লাগলেন পাউডার দিয়ে দিচ্ছে কনে দিয়ে দিচ্ছে পাউডার তো আপনি বুঝতে পারেন না কিন্তু আসলে হয়েছে তার মানে আপনার ইয়ার তো ওইটা আছে আপনার ইয়ার তো মাশরুম জন্মাইতে আছে আপনার মানে এসব ওইটা হচ্ছে সুখবর আবার মাছার মধ্যে বয়ে দিতে হইব মানে প্রথম তো পলিথিনের ভিতরে আসছিল এবারে পলিথিন ইয়ারে আপনার কিছু একটা দিয়ে ব্লেড বা সুরি দিয়ে কাড়ি ইয়ারে এবার আপনি নর্মাল জায়গায় বয়ে দিবেন যে জায়গাটা ছিল ওই জায়গাতে বয়ে দিবেন মাছার উপরে এবারে কি করবেন প্রত্যেকদিন ইয়ারতে দুই তিনবার হালকা জল স্প্রে করে দিতে হইব যাতে ভিজা ভিজা ভাব থাকে, কারণ মনে রাখতে হইব উন যদি একদম ভালো করে কারণ বাতাসরা ধরে শুকাই গেল বই তাহলে কিন্তু উনতে ভালো করে মানে আইতো না আরে বুঝলেন ফসলটা ভালো হইতো না, তো ইয়ারলাই দুই তিনবার করে জল দিতে হইব। নেক্সট কি তৈরি ব্যাগ কোনের ফার্স্ট থেকে সাত দিনের মধ্যে দেখবেন যে আবার ইয়ারতে মাশরুমের কুড়ি বাইরন শুরু হয়ে গেছে বই মানে মাশরুমের আস্তে আস্তে যে ফুটিং বডি মানে যে ফল দেওয়া দেখবেন যে সুন্দর করে বাইরে আছে ঠিক আছে, তিন থেকে চার দিনের মধ্যে মানে ফার্স্ট থেকে সাত দিনের মধ্যে মাশরুমের কুড়ি বাইরন শুরু হইব আর তিন থেকে চার দিনের মধ্যে এই কুড়ি বড় হয়ে যাবে মানে অনেক কারণে উপযুক্ত হয়ে যাব বাগানে ব্যস্তের উপযুক্ত হয়ে যাবে অনেক খাওয়ার লাইন উপযুক্ত হয়ে যাব
0: বুঝলে,
3: আপনি নিয়মিত জল দিলে দশ থেকে বারো দিনের পর দ্বিতীয়বারও মাশরুম হবে, আমরা যদি কন্টিনিউ যেতে জল ধরো না
0: প্রথম
3: একবার মাশরুম আয়নের পরে আপনি ইয়ারে কি করছেন কাটছেন কাড়ি সারি ইয়ারে বাজারের থেকে কি করছেন বা খাইছেন ইয়ার কিন্তু আপনি হাওয়াই দিয়ে না আপনি মনে করেন না ইয়া শেষ আপনি ইয়াতে কন্টিনিউ জল দিতে থাকলে আপনি দশ দিন দশ থেকে বারো দিন পরে ইয়াতে আবার আপনি মাশরুম হইব আবার ইয়াতে মাশরুম কাটতে পারবেন বুঝলেন,
0: আচ্ছা আচ্ছা
3: বলে আপনি কি কইছে এই যে প্রসেস আমি এরকম করিসারি আমি তেমনি তেমনি কইছি আপনারা যদি করেন প্রত্যেক প্যাকেটে প্রত্যেক কুলিরটাই আপনারা 600 থেকে 750 গ্রাম আপনারা মাশরুম ইয়েতে কালেকশন করতে পারবেন জিয়া আঙ্গ খাইতে অনেক সুস্বাদু জিয়া আঙ্গ স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো জিয়া আঙ্গ কি কইতাম বিভিন্ন সুস্বাদু তরকারির ক্ষেত্রে কাজে লাগে অনেক ঔষধি গুণ আছে এই মাশরুমের আপনারা বাজারে বিক্রি করি পয়সা উপার্জন করতে পারবেন পরিবারের খাওয়ান চলবো আরো কি কইতাম মানে ইয়া কইলে আপনারা অনেক যদি হারাদিন কই ইয়া শেষ হইত না অনেক গুণ আছে
0: মাশরুম তো করমই আর যদি আটকাই আবার আনে গেছে আমু স্যার
2: বাবা মাশরুমের চাষ পদ্ধতি যে কইছে এত সুন্দর লাগছে
0: সুগন্ধা স্যার এর কত কাজ আছে কোনান তো ফোন আইয়ে বসে যাইব তার মধ্যে কি সুন্দর করে বুঝা দিয়েছে দেখছেন নি
2: আচ্ছা
0: তুলে সুগন্ধা
2: আচ্ছা আচ্ছা এই মনারে কইছে স্যার যে একটা কথা কইছে ওই পাঁচ ভাগ এই যে
0: খড়
2: খড়
0: আর চার ভাগ হইছে মিশাই
2: এটা কি বুঝছনি এটা হচ্ছে ওই যে আমরা মনে করো একটা ঝুড়ির মধ্যে মনে করো একটা ঝুড়ির মধ্যে আমরা যে পরিমাণ মানে আমরা খের আমরা খের করি আর বা সারা যে খড় করছি আর কি কাটা খড় এখানে যে পরিমাণ নিমু সেই পরিমাণ দ্বারে পাঁচ ভাগ করু হম
0: আচ্ছা
2: এবার আমরা যে বীজের স্পন করছি না স্পন
0: বীজ
2: আছে বীজের প্যাকেট আছে না

0: না আমরা নাতি নাতি ঘরে না, ওই ওই জীবের বাঁচানোর জন্য কি লাগবে, অক্সিজেন লাগবে, ওই বাতাস না এলে তো অক্সিজেন
1: নিয়ে আসতে দায়িত্ব।
0: আরেকটা কথা হচ্ছে ওই দ্বিগুণের দুঃখ সিদ্ধ করে দিয়ে দলের খেড়াকে আমরা যতই শুকাই বুঝলি, যদি অল্প স্বল্প যদি অল্প জল ফল থাকে ওই কোনাতে কিন্তু জলে কিন্তু বাড়ি যাবে।
1: আর একটা জিনিস বুঝলাম না সুগন্ধা, নুরমিয়ার অবস্থা দেখছেন নুরগিয়া শুরু করবো আনার লগা যোগাযোগ করবো
0: নুরমিয়ার লগা কথা কথা কম আর কি, তুমি আয়োগ দিলে ঠিক আছে আয়োগ।

শুনলেন খেতে খামারে অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনলেন নাটিকা ওয়েস্টার মাশরুম চাষ। অনুষ্ঠানে এবারে শুনুন লোকসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান ক্ষেতে খামারে। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই সন্ধে 7:05 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, বিষয় সতীর দেহত্যাগ, পরিবেশনায় ঝিন্টু শীল নন্দী এবং সহশিল্পীরা। এই অনুষ্ঠানের পরে 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককব্রুক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, আজ রবিবার রাত 8:05 প্রচারিত হবে রবিবারের আড্ডা। ঋতুরানী বর্ষার ঘনঘটায় আমাদের শঙ্কার শেষ নেই, তারপরও বর্ষায় সৃষ্টির অনাবিল আনন্দে মেতে উঠে বিশ্ব প্রকৃতি, প্রাণের হিল্লোলে মেতে উঠে কৃষক থেকে শুরু করে সকলেই। কবিগুরুর কথায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। সত্যি বর্ষার অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক রকমের। আজকের রবিবারের আড্ডা জমবে আপনাদের সঙ্গে আলাপচারিতায়, বিষয় বর্ষায় আমার ভাবনা। বিষয় আবারও বলছি, বর্ষায় আমার ভাবনা। অবশ্যই ফোন করবেন রাত 8:05 থেকে। ফোন নাম্বার 8731875545। আবারও বলছি, 8731875545 এই ফোন নাম্বারে। রাত 9:00 শুনবেন বাংলা নাটক, শুনবেন নাটক চন্দ্রগুপ্ত। অনুষ্ঠানের পরেই শুনবেন আধুনিক গান, রাত 10:00 শুনবেন হারানো দিনের গান, 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে

একটি বিজ্ঞপ্তি, সুধী নাগরিকবৃন্দ, এত দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা এবং গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা চলতি 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশ এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করিয়া সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গৃহতালিকা এবং জনগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করিবার জন্য আন্তরিকভাবে সহযোগিতার আহ্বান করেছেন প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক এবং সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনায় ভারত সরকার।

0: লোকরগ্নে বাগৈ শাকলাইমু খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন শাকলা জাগৈতঙ্গ ভারত হাক্তনি লোক থিকিমু ২০২৭নি সামং বোতাংন রোগৈ নকনি মুংবোতাং তাই নক থিকিমু বসকাংনি শালমারি পয়লা আগস্টনি সিমি শালমারি ৩০ আগস্ট ২০২৬ জোড়া তংনাই বাইথাং থিকিমু বসকাংনি শালমারি ১৭ জুলাই নি সিমি শালমারি ৩১ জুলাই ২০২৬ নি বিশিঙ্গ পাইলনানি নাংনাই হাক্ত অর্থে হাস্তেনি হামক্রেনি বাগৈ যতনন শাখাও খরচাজাক সামং বতাঙ্গ মানজাগৈ সয় ককথুম রুনানি বাগৈ খাবাই কবক জাগ নকনি সামং বোতাং তাই নক থেকে মুং সামং বোতাংনি জরাও অসামং বাই কুরুংজাক থিকি নাইরক নরগ্নি নক ব্রুমব্রুম থাঙ্গৈ নরগ্নি মুং তংথাইনি গরুং তাই কুবুন নাংওয়ানি ককথুম থুমনাই অনলাইনে বিশিংতুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক সয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গৈ বসকাংনি শালমারি ১৭ জুলাইনি সিমি শালমারি ৩১ জুলাই ২০২৬নি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানে যত ককথুম কেরাং রুগৈ হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাকনাই পাইথগ যত লোকরগ্নন বরক থিকিমুং ২০২৭ সামুং বুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগৈ সাকথানাও কৈমুং নারক জাগ আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকলনাই ভারত হাপাং
1: আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান বিষয় সতীর দেহত্যাগ পরিবেশনায় ঝিন্টু শীল নন্দী এবং সহশিল্পীরা
2: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে যোগাযোগের জন্য ফোন করবেন ৯৮৬২৮৩৭৮১৭ এই নম্বরে

0: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু, মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার, পোস্ট অফিসের নিকটে।

দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে

0: বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি। কি ভাবছেন, আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর
3: 9436505। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে এনসিপিআই থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধারকাজ চলছে। ইরানের IRGCকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় পিভি সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ

0: জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को काफी चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। हंगामा होने से कोई लाभ नहीं होता है और लोग पसंद नहीं करता है। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले। इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने।
0: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।
2: অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে, আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা MP আনরেকগনাইজ এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং।
0: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে এনসিপিআই কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী বন্দ্যোপাধ্যায়।
3: হাম লোক তো পার্লামেন্ট চেয়ারপার্সন মিনিস্টার কো চিঠি মিলনে কা বাদ হাম লোক আয়ে উই আর দি ফার্ম বিলিভার্স অফ দি প্রিন্সিপলস অফ সেকুলারিজম কমুনাল হারমনি অ্যান্ড ইউনিটি অফ দি কান্ট্রি বাট আলটিমেটলি ইফ ইট ইজ দ্য সিচুয়েশন দিস ইম্পর্টেন্ট ম্যাটার্স আর টু বি টেকেন আই হ্যাভ সেড হাউস বিলংস টু দ্য অপোজিশন দে আর টু বি টেকেন ইন টু কনফিডেন্স অ্যান্ড ইফ নেসেসারি গভর্নমেন্ট শুড বি ব্রড মাইন্ডেড অ্যান্ড হাউস শুড রান প্রপারলি।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ERCS পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
4: জব তক হামারি আনে ওয়ালি পিঢ়িয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে ভাষা শব্দ সে বনতি হে শব্দ ভাব সে উৎপন্ন হতা হে আর ভাষা সে সংস্কৃতি বনতি হে সংস্কৃতি কি অভিব্যক্তি হতি হে এই যাত্রা কো নহি জানেঙ্গে তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হই নেই সকতা।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBOতে ভারত একটি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাববা গুণওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন PV সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জন্য PV সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 ও ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপও সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিথিকা দেববর্মা তিনি নি কক্তমা বুবাক রোগংখা কেন্দ্রনি সংসদ বেচিপ নি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতে মলনি অধিবেশন কচাং কচাং খে চালক না বাকে কেবেং নাই আদং রোগন চুবাচু সানকাং অ তাল নি বুসকাং নৈচি নৈ সাল নি সেমি নৈচি চার জুলাই সাল জোড়া কচাম আউলি নি চি ব্রী মতাই খলা ও সংসার জাগানো সালসনি রময় শ্রী সিটি নি খাটছি মতাইতের হাস্তে ফা ইন্দ্রসেনারে ডিনালু হদানি যত বেরেমনি বড় রকন আলকা খে চুকনাই বড় রকন ফান গনাং খালাই তিসানানি থানসাকে সামুং টাংনা পবখা ফিফা হায়ুং কাপ ফুটবলনি ফাইনাল থমুং তিনি হরনি দামচিনি তামৈ সতি থামচি ও আর্জেন্টিনা বা স্পেন নিবিশিং অঙ্গানু তাবু কক্তমা শুক্রবুই কেন্দ্রনি সংসদ বেচিপনি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতিমলনি অধিবেশন কচাং কচাং খে চালকনা বাগৈ কেবেংনাই আদং রোগনি চুবাচু সানকা কক্তমা থুমনাই রোগনি থানিব যত রাজনৈতিক বদল ওয়াতিমলনি অধিবেশনী সামুংবুতাং কচাং কচাং খে চালকনা বাগৈ চুবাচু সানমানি কক শাখা সংসদীয় মন্ত্রী শাখা সংসদ যত নিতাই হাফাংনি বুখাকতে অধিবেশন জুদা জুদা কেরং সামনানি তাই বিল খুরসা জাগান বখা খলাই শাখা কেবেংনাই বদলনি আদং রোগনি লগি হাফাং বদলনি আদং রোগব চুবালাই সামুং তাংলাইয়ানো খুর সাইমানো খনানি সেমিনো সংসদনি ওয়াতিমলনি অধিবেশন চেঙ্গানো আবনি সেকাং তিনি সংসদ ভবনে এনেক্সো যত বদলনি কগলাম অংখা আরো আচুক ফাংনি সামুং তাংখা নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং কুবুনি বিশিং মাঞ্জাখা সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু রাজ্যসভানি অজা জেপি নাড্ডা ইয়াং পান্ডা চেংমানি কিসা তংখেনো ন্যাশনাল সিটিজেন পার্টি পান্ডা ও মাঞ্জাকমা বাই পান্ডা ইয়াকারে থাংবাইও কেপেংনাই বদলনি আদংরো কেন্দ্রনি কতালতে স্নাম ফিরজাকনাই ফান মন্ত্রী প্রহ্লাদ যোশী শাখা ভারত তাবুক নপুইলা লাদাখনি পোগা বেলিও জিও থার্মাল ওয়েল চেঙ্গেরিখা অমবাই হা কত নিপুইলা মেগাওয়াট কাইসা ফাপ বাই চেং ফেরাং তাংবতাংনি লামা ফুয়ার জাগানে সোশ্যাল মিডিয়ানি পোস্ট কাইসাও মন্ত্রী যোশী শাখা তুয়ুং তলানি সেমি চিবরিসাই ফুট কুচুগ সা সাই মিটার কুচু খে খুরজাক ও হাকর রোগ থিতি খেলাইনানি তে হায়ুংনি বাকে ক্লিন এনার্জি সামুঙ্গ ফুনাংনানি অবকাইসা ইয়াপ্রি সেমুং ব্যাডমিন্টন ওয়াইনি অলিম্পিক মেডেল মাননাই পি বি সিন্ধু তিনি বিনি পুইলা জাপান ওপেন চ্যাম্পিয়ন অংখা বন পুইলা ভারতনি অঙ্গৈ অ বরম মানো ও জাপান থংকরং ওয়াইথাম তাই হায়ুং চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচি নো 21-17 সেটো ম্যাচে নে কপ্লাই অংখা পি বি সিন্ধু জাপান ওপেন চ্যাম্পিয়ন অংমাবাই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী বনো খা কাহাম ইয়াফারকা অ তালনি বুসকাং নৈচি নৈ সালনি সিমি নৈচি চার জুলাই সাল জোড়া কচাম আউলিনি চি ব্রী মতাই খলাও সংসার জাগানো সালসনি রময় শ্রী সি তিনি খাটছি মতাই তের ও তের নুরগিন তিনি আমচাইনি এমএলএ এবার তের কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী তেরনি থাই বেড়াই নাইখা বেড়াইমা জোড়াও বাণিক তেয়ার খেলাইমানি নাইমুথাংনি শেপ মালখং থাংলাই শুনো নাইকলনানি তংখর সাপ সুত্রা নংজাকনাই তৈ চিং ফেরাংনি শেপ তে মতাই খুলুমনা ফাইনাই রগ্ন চুবানা বাকে বেবাক ফাইসিং ন চেরি নাইখা খাটছি মতাই তৈ তের কচাং খে পায়রেনানি বাকৈন নাংমানি বেবাক ফাইসিং তেয়ার খালাই জাগৈ টঙ্গ খুরসার তাই কলাইও তাকলাই বিশিও খাটছি তেরনি ওয়ানসুক তাংখা এক পেট মাকি নাম বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী আচুক ফাংবাই তিনি ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত বেডেক হিসাবইন সালথাং মজলিশপুর কামি পঞ্চায়েত নি যত চংজাক লুকু আদং বুথ কাসকু তে কুবুন অজারক নি পান্ডা কাইসা অংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মাননা বাকে লগ ইন খেলাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননা খে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো হাস্তে ফা ইন্দ্রসেনারে ডিনালু হদানি যত বেরেমনি বড় রকন আলকা খে চুকনাই বড় রকন ফান গনাং খালাই তিসানানি থানসাকে সামং তাংনা কবখা তিনি আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন দ্য স্মাইল ফাউন্ডেশনে ফিল বা সংসামা মেলো কক নারকমা ও ব অকবক মুগ্ন নারকা হাস্তে ফা শাখা 2047 বিশিনি বিশিং ফিয়কজাক ত্রিপুরা সনামনানি নাইমং আফরুন সৈ ইঙ্গানো জেফরু হদানি যত বাবাইনি তলা তংনাই বড় রক বড় মান্নাই তে বাই থাং চুকজাক অঙ্গৈ বাঁচাওয়ানো বরকনি হামক্রাইনি বাকৈ হাস্তে তে কেন্দ্র হাপাং সকাংবাড়িয়া মকল কাইচমুই সামুং তাঙৈ দঙ হাস্তে পা সাকা
1: দিব্যাঙ্গন বলে তো কে এ কাম মে কর সকতা ও কাম নাই সকতা এইসা নাই হ্যায় অভি ব্লাইন্ড পিপল আইএএস বনে হ্যায় কুছ দিব্যাঙ্গনস জো চল নাই সকতে হ্যায় ও ডাক্টরস ভি বনে হ্যায় ওইসে হি जो दिव्यांगन है उनके हिसाब से कुछ वर्क वो विदाउट एनी प्रॉब्लम वो कर सकते हैं।
0: মেলো হাস্তে ফা আলাই দেখে চুকজাক রোকনি হামক্রায় জুদা জুদা বাই থাংখা তঙ্গুই সামং তাংলাই মথা রোকন বলাইখা মন্ত্রী বহরক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি কক্তি শালনি ফুং দামচি সহ আকাশবাণী নি মন কি বাত পান্ডা ও হা কতরতে বুইহা কতর্নি লুকুরক বাই কগলাম শালায়ানু অবঙ্গানে মন কি বাত পান্ডানি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রী বহরক লুকুরকন বরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত তো সাহনানি বাগৈ কবকা মাইগভ ওপেন ফোরামো এবার নমো অ্যাপস লুকুরকনি ওয়ান সুক মুংরকন রহরিমানানু টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান সুক মুংরকন রেকর্ড খেলাই মানানু আবন কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানু আরো এস এম এস খেলাই মানবায়ানু ফোন লাইন অ তালনি বুসকাং শাল নুই জিব্রি শালমারি জোড়া ফিয়কজাক টঙ্গানু বরক লেখা মুনতেই লুকুরকন হজা খালাই তিসানা বাগৈ শান্তিরবাজার মহকুমা প্রশাসনতে শান্তিরবাজার আউলি মথানী শাক থার্মাবাই তিনি শান্তিরবাজার আউলি ও হজাক মুঙ্গনাং লামা থুংনুক যুগালি জাখা ফিফা হায়ুং কাপ ফুটবল নি ফাইনাল থুমুং তিনি হরনি দামচি নৈতাই সতী থামচি ও আর্জেন্টিনা বাই স্পেন নি বিশিং অঙ্গানু ইয়াং অ বাতাইমুঙ্গো ইংল্যান্ড ফিল থামনি থাইমানখা মিয়া হর মায়ামিও সংসাজাক থুমুঙ্গো ইংল্যান্ড গোল কায়দো কাইব্রি নি ফের বাই ফ্রান্স

নিশাকানি তুংমারি টংমানি থামচিসা দশমিক বুড়ি ডিগ্রি তাই খামানি নৈচিদক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস শারিক নি দাম্বা তামুই সতী থামচিজোড়া ওয়াতে ওয়াখা বুড়ি দশমিক বুড়ি মিলিমিটার পাই থাকক ককতমা বুবাক রক্তা পড়িব কেন্দ্রনী সংসদ বেচিপনি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকা ওয়াতে মলনি অধিবেশন কচাং কচাং খে চালক না বাকি কেবেং নাই আদং রকন চুবাচু সানকা অতালনি বুসকাং নৈচিনী সালনি সেমি নৈচিচার জুলাই সালজোড়া কচাম আউলিনী চিব্রি মোতাই খোলাও সংসার জাগান সালসনি রমুই সুরিশিতিনী খারচি মোতাই তের হাস্তে ফা ইন্ডাস্ট্রিয়ার এডিনালু হদানি যত বেরেমনি বড় রকন আলকা খে চুক নাই বড় রকন ফান গনাং খালাই তিশান থানী থানসাকে সামুং তাংনানি বাকে কবক্ষা ফিফা হায়ুং কাপ ফুটবলনি ফাইনাল থমুং তিনি হরনি দামচি নেই তামুই তাই সতী থামচিও আর্জেন্টিনা বাই স্পেননি বিশিং অঙ্গানো ককতমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই অঙ্গানো খানা ফুং দামস নেতামুই সতী ব্রীচিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বনি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাজ্যপাল বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তখনই সফল হবে যখন সমাজের সর্বস্তরের প্রান্তিক মানুষের মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, দিব্যাঙ্গরা সমাজের বোঝানন, তারা সমাজের শক্তি, তাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। তিনি জানান, দিব্যাঙ্গদের জন্য ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিটি বা ইউডি আইডি কার্ড প্রদান, মাসিক সামাজিক ভাতা এবং বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ পেনশন চালুর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: দিব্যাঙ্গন বলে তো এ কাম নেই কর সকতা, ও কাম নেই সকতা, এসা নেই হ্যায়। অভি ব্লাইন্ড পিপল আইএএস বনে হ্যায়, কুছ দিব্যাঙ্গন জো চল নেই সকতে হ্যায় ও ডাক্টরস ভি বনে হ্যায়। ওয়েসে হি জো দিব্যাঙ্গন হ্যায় উনকে হিসাব সে কুছ ওয়ার্ক ও উইথআউট এনি প্রবলেম ও কর সকতে হ্যায়।
0: অনুষ্ঠানে রাজ্যপাল দিব্যাঙ্গদের উন্নয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অবদানের প্রশংসা করেন। তিনি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অমরপুরে গঠিত দিব্যাঙ্গ সদস্যদের স্বনির্ভর গোষ্ঠী সক্ষমের সাফল্যের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। রাজ্যে সেই পরিবেশ গড়ে তুলতে সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালী মণ্ডলের কর্মকর্তারা। আগামী 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে আজ স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের

নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। তিনি বলেন, প্রতি বছর বহু পুণ্যার্থী খার্চি পূজা ও মেলায় অংশ নেয়, তাই খার্চি পূজা এবং মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এবছরের খার্চি মেলার ভাবনা এক পের মাকে নাম। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ভিত্তিক বৈঠক কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মজদিশপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, বুথ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্র এবং অন্তর্দ্বয়ের আদর্শকে সামনে রেখে শেষ প্রান্তের মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের শ্রীনগর আউটপোস্টের উদ্যোগে পোয়াংবাড়ি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতনতা কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাস্থ্য অধিনিয়মের গুরুত্বপূর্ণ দিক, নাগরিকদের অধিকার ও দায়িত্ব এবং আইনের শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক স্বপন মল্ল ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল নম প্রমুখ। কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো লাদাখের পুগা ভ্যালিতে জিও থার্মাল ওয়েল অর্থাৎ ভূতাপীয় কূপ চালু করেছে, যা দেশের প্রথম 1 মেগাওয়াট ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের পথ প্রসারিত করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 1,000 মিটার গভীর খনন করা এই কূপগুলি টেকসই এবং সারা বিশ্বের জন্য ক্লিন এনার্জি ব্যবহার করার দিকে একটি বড় ধাপ হিসেবে চিহ্নিত করে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী সদস্যদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি সব রাজনৈতিক দলকে বর্ষাকালীন অধিবেশনের কর্মসূচি সুষ্ঠুভাবে চালানোর জন্য সহযোগিতার অনুরোধ করেন। সংসদীয় মন্ত্রী বলেন, সংসদ সবার এবং সরকারের পক্ষ থেকে অধিবেশনে বিভিন্ন আইন প্রণয়নমূলক কাজ ও বিল উপস্থাপন করা হবে। তিনি আশা করেন, বিরোধী দলের সদস্যদের পাশাপাশি শাসক দলের সব সদস্য গঠনমূলকভাবে অংশ নেবেন। কিরেন রিজিজু বলেন, সংসদ যত বেশি দক্ষভাবে কাজ করবে দেশ ততই উপকৃত হবে। উল্লেখ্য, আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। এদিকে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ ভবনের অ্যানেক্সে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রসাদ নাড্ডা, সংসদীয় বিষয়ক রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এবং ডাক্তার এল মুরুগানও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার ঠিক পরে বিরোধী দলগুলি ভারতের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে প্রতীকীভাবে সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালসে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। জনগণনার গুরুত্ব সাধারণ মানুষকে বোঝাতে শান্তির বাজার মহকুমা প্রশাসন ও শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে আজ শান্তির বাজার শহরে একটি সচেতনতামূলক পথনাটক
পরিবেশিত হয়। শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের নাট্যশিল্পীরা ডিজিটাল জনগণনার নতুন পদ্ধতি, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব এবং প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নাটকের মূল বিষয়বস্তু হিসেবে

0: হিসেবে তুলে ধরেন। খেলার খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবেলা হবে। ভারতীয় সময় আজ রাত 12:30 ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ ঘিরে রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এদিকে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে বুকাও সাকা হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় মৌচাক ক্লাব ও ত্রিপুরা পুলিশের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে নেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ ও সিপাহী জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরবাদ ও উত্তরপ্রদেশের কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কেরল, কোঙ্কন, গোয়া, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু স্থানে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান, রবিবারের আড্ডা।

শ্রোতা বন্ধু, ঋতুরানী বর্ষার ঘনঘটায় আমাদের শঙ্কার শেষ নেই। তারপরও বর্ষায় সৃষ্টির অনাবিল আনন্দে মেতে ওঠে বিশ্ব প্রকৃতি, প্রাণের হিল্লোলে মেতে ওঠে কৃষক থেকে শুরু করে সকলেই। কবিগুরু রবীন্দ্রনাথের কথায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। সত্যি, বর্ষার অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক রকমের। আজকের রবিবারের আড্ডা জমবে আপনাদের সঙ্গে আলাপচারিতায়। বিষয়, বর্ষায় আমার ভাবনা, আপনার ভাবনা কি? অবশ্যই ফোন করবেন আজ এখন থেকে। ফোন নাম্বার 8731875545। শুরু করছি অনুষ্ঠান রবিবারের আড্ডা।

0: শ্রোতা বন্ধুরা, বর্ষা ইতিমধ্যে মাঝামাঝি চলে এসেছে। আমরা সবাই জানি বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল, আজ দোসরা শ্রাবণ। বর্ষা তার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তার মাঝামাঝি সময় রয়েছে, আর ইতিমধ্যে আমরা খবরেও শুনতে পেলাম আগামীকাল 24 ঘন্টায় কিন্তু কোথাও কোথাও প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। তবে ইদানিং প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির জন্য যা কিছু অসুবিধা হয় সেটা আমরা সবাই হয়তো মানিয়ে নিচ্ছি, কিন্তু খুব বেশি বর্ষা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ক্ষতিকর হতে পারে সে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে। তো আজকের বিষয়টা এই কারণেই রাখা হয়েছে যেন আপনারা আপনাদের মনের কথা আমাদের বলতে পারেন, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং অবশ্যই প্রত্যেক শ্রোতাবন্ধুর কথা অন্য শ্রোতাবন্ধুরা অবশ্যই শুনতে পাবে, এবং বর্ষায় আপনি কিভাবে সময় কাটান, কিভাবে আপনার মনে বর্ষা দাগ কাটে, বা বর্ষা নিয়ে আপনার ভাবনা কী, সে সম্পর্কে আপনাদের ফোনের অপেক্ষায় আমরা স্টুডিওতে থাকব। অবশ্যই আপনারা ফোন করবেন 8731875545 এই ফোন নাম্বারে। আর একজন শ্রোতা বন্ধু ফোনে অপেক্ষা করছেন, দেখা যাক কোন বন্ধু আছেন ফোন লাইনে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, হ্যালো, হ্যাঁ বলুন, নাম বলুন।
1: আমি ব্যাঙ্গুর থেকে বেনুরাম বলছি স্যার।
0: হ্যাঁ বেনুরাম, কেমন আছেন?
1: স্যার ডিউটির জন্য একটু অনুষ্ঠানে খুব মিস করি, তো আজকের বিষয়টা কিন্তু টপিকটা খুব ভালো লেগেছে বর্ষা।
0: হ্যাঁ
1: তো স্যার বর্ষাতে তো স্যার অনেক ভালো লাগে, বর্ষাতে ভিজতে ভালো লাগে। তো যেহেতু এখন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তো তুরন্ত বর্ষা রিমঝিম বৃষ্টিতে রাতের বৃষ্টিতে কিন্তু বর্ষাতে কিন্তু রাতে যদি বৃষ্টি হয় ঘুমাতে মজা কিন্তু স্যার
0: একদমই।
1: আর আকাশবাণীর পক্ষ থেকে আকাশবাণী আমার সমস্ত বন্ধুদেরকে এক পয়সা বৃষ্টিতে বেজার শুভেচ্ছা রইলো।
0: একেবারে এক পয়সা বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে কিন্তু শরীরও খারাপ হতে পারে।
1: না হবে না স্যার, সেটা প্রকৃতি মেনে নেবে।
0: একদমই
1: হবে না, এক বৃষ্টি সুন্দর এক পয়সা বৃষ্টি শুভেচ্ছা। বৃষ্টি হলে তো স্যার অনেক কিছু ভালো লাগে।
0: আচ্ছা বলছি বেনুরা, আপনি এখন ব্যাঙ্গালোর রয়েছেন?
1: স্যার ব্যাঙ্গালোরে আছি, এখানে বৃষ্টি অনেক,
0: ওখানে বৃষ্টি হচ্ছে?
1: ওখানে বৃষ্টি হয় না, কম হয় স্যার, তবে এখানে আবহাওয়া সব সময় মতলব সারা বছর আবহাওয়াটা ঠান্ডা থাকে।
0: বাহ খুব ভালো, দারুণ।
1: গরম নেই ইন্ডিয়ার যত, আপনার যত রাজ্য আছে সবটাতে চেন্নাই আর বোম্বে গুজরাট গরম বেশি, বেঙ্গালোর তামিলনাড়ু আর ব্যাঙ্গালোরে আবহাওয়াটা খুব, ব্যাঙ্গালোর আবহাওয়াটা খুব ভালো, এখানে এখানে মৌসুমটা খুব ভালো স্যার।
0: বাহ বাহ বাহ খুবই ভালো। তো বলুন কেমন কাটাচ্ছেন আপনি বর্ষা, বর্ষা নিয়ে আপনার ভাবনা বলুন
1: স্যার। যখন ছোটবেলা ছিল, ছোট ছিলাম, স্কুলে যেতাম, আসতাম, বৃষ্টি হতো, বৃষ্টিতে এসে সকালে স্কুলে যেতাম 10টা করে স্কুল থেকে এসে স্যার বর্ষা হলে তখন নৌকা বানিয়ে নৌকা চড়তেন।
0: সেই তো, একদম ঠিক। আর সেটা সেটা সেটা কি দিয়ে বানাতেন, কিভাবে বানাতেন?

0: সেটা স্যার কলা গাছ ছিল না, কলা গাছ,
1: আচ্ছা,
0: কলা গাছ কেটে, কলা গাছ কেটে সেখানে বাঁশ দিয়ে চার পাঁচটা কলা, কলা আমাদের কলা বাগান ছিল
1: আচ্ছা আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: এখনো আছে,
1: হুম
0: সেটাকে কেটে
1: হুম
0: চার পাঁচটা গাছ কেটে একে নৌকা বানাতাম।
1: বাহ,
0: নৌকা বানিয়ে আমাদের বাড়ির পাশে ছোট নদী আছে, ওখানে জল উঠে যেত,
1: আচ্ছা,
0: তখন ও নৌকাতে চড়তাম, খুব
1: বাহ বাহ
0: ভালো
1: বাহ,
0: লাগতো। আর দুপুরে এসে বাবা তো দেখতো কয়ে গেলাম না গেলাম, তারপর
1: খুঁজতে
0: পরে
1: বেরুতো,
0: ডাক্তার পরে দিত
1: খোঁজার জন্য
0: মায়ের
1: বেরুতো,
0: ভালো।
1: মানে
0: হ্যাঁ
1: খোঁজার জন্য বেরুতেন বাবা।
0: না না বেরোতো, বেরিয়ে আবার গালি শুনতে হতো, মারতো, ঘরে নিয়ে দরজা বন্ধ করে মারতো স্যার। সে
1: সেই
0: অনুভূতিগুলো
1: সেই
0: এখনো মনে পড়ে।
1: সেই
0: সে
1: সেই সেই
0: বিকালবেলা স্যার বৃষ্টি হচ্ছে, বিকালবেলা লুডু খেলা বসে
1: হ্যাঁ,
0: বসে ঘরের
1: আর
0: মধ্যে,
1: কি করা যাবে,
0: তারপরে খিচুড়ি বানানো, খিচুড়ি খাওয়া,
1: অসাধারণ, বাহ
0: অনেক অনেক অনেক স্যার। তো
1: দারুন দারুন দারুন,
0: বর্ষার কিন্তু ভালো লাগে, আবার এই বর্ষাতে আবার মামার বাড়িতে পরীক্ষা টরীক্ষা শেষ চলে যাওয়া মামার বাড়ি,
1: হুম, সেখানে অনেক ওই যে আম কাঁঠাল,
0: আম কাঁঠাল এই আর কি স্যার। তো হ্যালো স্যার,
1: হ্যাঁ বলুন বলুন,
0: আমি একটা আকাশবাণীকে, এখন তো কথা পূরণ চলছে,
1: হ্যাঁ
0: তবে যে যেদিন অনুষ্ঠান থাকে তার ঠিকানা দিয়ে যদি পদ্মা পুরাণের অ্যাড্রেসটা দেওয়া হয় তো ভালো হতো। যে আজকে জোলাবাড়ি থেকে অমুকে পদ্মা পুরাণ করবেন, ওনার নাম সহ যদি ও গ্রামের নাম দেওয়া হয় তাহলে সেটাও ভালো হয়, আমরা
1: খুব ভালো,
0: শুনতে
1: ঠিক
0: পাচ্ছিলাম।
1: আছে, আপনার
0: তিনি
1: আপনার কথা,
0: প্রতিষ্ঠিত বলতে
1: আপনার কথাটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদেরকে বলা হবে, তো আপনি ভালো থাকুন।
0: তো স্যার আবার কিছু ঘুমঝুম বৃষ্টিতে স্যার রাত্রেবেলা ঘুমোতে খুব মজা, এই
1: সেই
0: যে টিনের শব্দে পানি পড়ছে, মানে খুব ভালো লাগছে
1: খুব
0: স্যার।
1: ভালো, খুব ভালো, দারুন, আপনি ভালো থাকবেন,
0: ঠিক আছে
1: ভালো
0: স্যার, রাখছি,
1: থাকবেন,
0: পরবর্তী
1: হ্যাঁ,
0: সেটা আমার
1: সেই
0: জন্য
1: সেই
0: সুযোগ করে দিচ্ছি।
1: ভালো। বেনুরাম, ওনার সঙ্গে কথা হচ্ছিল, ব্যাঙ্গালোর রয়েছেন এবং সেখান থেকে তিনি ফোন করেছেন। সত্যি তিনি বলছিলেন অনেকগুলো স্মৃতির কথা, অনেকগুলো গল্পের কথা বলছিলেন, যে গল্পে আমরাও অনেকেই কিন্তু গা ভাসাতাম। তো পরের বন্ধু কে আছেন দেখা যাক, ওনার সঙ্গে কথা বলি, উনি কি বলেন। হ্যালো হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, আপনি কে বলছেন?
0: আমি কৃষ্ণ মোহন বলছি তোমার থেকে, তবে রেডিও আমরা শুনতে পাই না।
1: এই তো আমি তো শুনতে পাচ্ছি আপনাকে।
0: হ্যাঁ এই তো ফোনে মুড়ে শুনতে পাচ্ছি। তো
1: আচ্ছা, আপনি আপনি রেডিওতে শুনছেন না?
0: না না রেডিও আমাদের আছে না, ওই তো সাদ্রী বাবা আছে না, মারন্দবাবু আছে না, সমস্ত
1: এখন তো,
0: সুন্দর
1: এখন তো রেডিওটা খুব সহজে পাওয়া যায়, আপনি আপনার মোবাইলে গেলে যে অ্যাপ
0: হ্যাঁ
1: আছে সেখানে পাওয়া যায়, তো পরিষ্কার, একদম পরিচ্ছন্ন পাওয়া যায়।
0: এই তো যারা আমাদের আসাম, হিমাচল প্রদেশ, তারা আমার বন্ধুরা ফোন করলো যে
1: হ্যাঁ
0: FM যে শোনা যায়, আপনি রেডিও না শুনতে পারলো আপনি ফোন করে, তাই আমি ফোন করলাম আর কি।
1: আচ্ছা আচ্ছা, আজকের বিষয় আপনি ফোন করেছেন হচ্ছে রবিবারের আড্ডায়, বিষয় হচ্ছে বর্ষাকে নিয়ে, আমাদের আজকের বিষয় রাখা হয়েছে বর্ষাকে নিয়ে, বিষয় হচ্ছে বর্ষায় আমার ভাবনা, আপনার ভাবনা, বর্ষাটা আপনার কাছে কেমন লাগে, এই যে বৃষ্টির দিনগুলো কেমন লাগে?
0: বৃষ্টি তো, বৃষ্টি তো আমাদের ছয়টা ঋতু, তার মধ্যে বর্ষা ঋতু তো বর্ষার সময় বর্ষা আসবে আমার মত আর কি।
1: আচ্ছা,
0: হ্যাঁ কিন্তু বর্ষা অতিমাত্রা আসবে বা কম আসবে সেটা বর্ষা ঋতু, কিন্তু আমাদের বর্ষার সময় আমাদের সতর্কতা থাকার আমাদের দরকার
1: কেন,
0: আমার
1: কৃষি
0: মনে
1: কি
0: হয়।
1: কেন সতর্ক থাকা দরকার বলুন।
0: যেমন যেমন পাহাড়ের নিচে আমরা যারা পাহাড়ে থাকে, তারা পাহাড়ে বিভিন্ন বাড়ি ঘর,
1: আচ্ছা,
0: আমরা আমরা শুনেছি পাহাড় ধস করে যা
1: হ্যাঁ
0: অনেক ক্ষতি হয়, এবং রাঙামাটি, বাংলাদেশের রাঙামাটি বলে কিছুদিন আগে আপনারা শুনছেন।
1: আচ্ছা,
0: হ্যাঁ আর যারা
1: মানে ধস
0: পাহাড়ে
1: পড়তে পারে, এটা একটা বিষয় রয়েছে যেটা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে থাকতে হয়, যারা
0: আচ্ছা
1: বিশেষ করে পাহাড়ের নিচে বসবাস করেন সে সমস্ত
0: হ্যাঁ
1: নাগরিকদের।
0: হ্যাঁ
1: হুম,
0: এটা বাংলাদেশের রাঙামাটিতে
1: আচ্ছা, আর আর কি বলবেন?
0: আর আর হইলো যারা সমতল থাকে,
1: হুম
0: সমতল যারা নদীর পাশে পাশে থাকে, যে কোনো মুহূর্তে জল বিপদ সীমা অতিক্রম করতেই পারে।
1: করতেই পারে, হুম
0: হ্যাঁ তার জন্য আমাদেরকেও সতর্কতা। এই তো আমাদের ত্রিপুরাতে কি বর্ষা এলো, আচ্ছা আপনার ক্ষয় কর, তেলে কর, আমার পানি ছাড়া কর, তোমার আছে শিবির,
2: আছে এটা তো সবাই জানা আছে
1: একদমই,
2: কিন্তু আগামী দিনে তো আরো বর্ষা থাকবে, বর্ষার সময় তো বর্ষা আসবেই। কিন্তু আমাদের সতর্কতা হইলো আমাদের মূল মন্ত্র,
1: সতর্কতা আমাদের অত্যন্ত জরুরি এবং সতর্কতাই পারে আমাদেরকে রক্ষা করতে, তাই তো?
2: রক্ষা করতে
1: একদম।
2: আপনারা দেখবেন যেমন ভূমিকম্প, যেমন আমাদের সরকারের যে গাইডলাইন, এই গাইডলাইন যদি এক্সপোজার বা রক্ষা করি বা আমরা পাবলিক রক্ষা করি, কিছু তো হইলে আমরা রক্ষা করি, যারা রক্ষা করে না, কিন্তু আমাদের গাইডলাইনটা তো আমাদের রক্ষা করতেই হবে, ঠিক না?
1: সেই সরকার থেকে যে গাইডলাইন দেওয়া হয় সেটাকে আমরা যদি মেনে চলি তাহলে হয়তো আমাদের অনেক বিপদ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, তাই তো?
2: তাই তো। আপনি দেখবেন আপনি যে রেডের মাধ্যমে শোনা যায় যে বিভিন্ন সমুদ্র মৎস্যজীবী দেবে পান, আজকে কেন আমাদের অন্ধ্রপ্রদেশে আজকে সাত মৎস্যজীবী নিখোঁজ একটা পলার, সরকারের নিয়ম গুলো আমাদের মানতে হবে,
1: ঠিক?
2: এইগুলো সরকার মানলে আমার ব্যক্তিগত আমি যা কিছু করলাম আমি তো বিপদ হয়ে যাইগুলো, আজকে একে শহীদ হইলো অন্ধ্রপ্রদেশে, আজকে তার দায়িত্বে দিব সরকার, দিব তো আমি দিব।
1: আচ্ছা আর কিছু বলবেন বর্ষায় আপনার ভাবনা সম্পর্কে আর কিছু বলবেন?
2: না না আমি যেটা বলছি যদি ভুল বলেন,
1: ঠিক আছে, ভালো থাকবেন, আবারও ফোন করবেন, ঠিক আছে?
2: আমি মেসেজ দিব আর কি, আমি মেসেজ দিব।
1: ভালো থাকবেন, ঠিক আছে,
2: আমি মেসেজ দিব। আগামীতে যারা সতর্কভাবে চলো, সরকারের নিয়ম নির্দেশিকা পাইলা চললে আমাদের একটু শুভকামনা হবে আর কি।
1: তো আমরা কথা বলছিলাম, যিনি ফোন করেছেন উনি বলছিলেন খুব সুন্দর কতগুলো কথা বলছিলেন যে যে কোনো বিপর্যয়ে যদি আমরা আমাদের যে সরকার থেকে যে সমস্ত গাইডলাইন দেওয়া হয়, যে সমস্ত বিষয়গুলো সতর্ক বার্তা দেওয়া হয়, সেই বার্তাগুলোকে যদি আমরা ফলো করি, আমরা যদি মেনে চলি, তাহলে হয়তো আমাদের যে অসুবিধেগুলো, যে সমস্যাগুলো আসে বিভিন্ন দুর্যোগের সময়, সেই সমস্যাগুলো থেকে আমরা অবশ্যই নিজেদেরকে দূরে রাখতে পারি। তো যিনি ফোন করেছেন এর আগে, আপনি আপনাকে অনুরোধ করবো আপনি ফোন লাইনটা কেটে দেবেন, কেটে অপরজনকে ফোন করার সুযোগ করে দেবেন, এতে করে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হবে। তো শ্রোতারা যারা ফোন করছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে বিষয় রয়েছে বিষয়ের মধ্যে থেকেই কথা বলবেন, বিষয়টা হচ্ছে বর্ষায় আমার ভাবনা, আপনার ভাবনা কি এই বর্ষাকে নিয়ে, এই যে এতদিন ধরে টানা বৃষ্টি চলছে বা এর আগেও আমরা বর্ষার অভিজ্ঞতা আমাদের রয়েছে, সেই সম্পর্কে আপনাদের ভাবনা আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। তো পরের বন্ধুর কাছে যাই, কোন বন্ধু আছেন ফোন লাইনে? হ্যালো, হ্যালো, ফোন লাইনটা কেটে গেছে। তো বন্ধুরা আপনারা ফোন করবেন 8731875545 এই ফোন নাম্বারে। আজকের রবিবারের আড্ডায় আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। দেখা যাক পরে বন্ধু কে আসেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? বুঝতে পারছি না আপনার আপনার কণ্ঠটা আর একটু স্পষ্ট করে বলুন কথাগুলো। সুমন মুহুরি, আগরতলা থেকে। হ্যাঁ বলুন সুমন ভাই, কেমন আছেন? ভালো আছি। রবিবার আমাদের রবিবারের যে আড্ডা রয়েছে এই অনুষ্ঠানে আপনি রয়েছেন, বলুন আজকের বিষয় জেনেছেন? বর্ষায় আপনার ভাবনা, বর্ষায় আপনার ভাবনা কি?
3: বর্ষাটা দেখুন, বর্ষাটা একটা মানে খুবই ভালো লাগে আমার, আর বর্ষার সময় বিশেষ করে বন্ধুদের সাথে আড্ডা মারা, মাছ ধরতে যাওয়া, এগুলো আমি আগেও ছোটবেলায় অনেক করতাম, এখন কিছুটা মানে কমে গেছে, এরকম আগের মতো বন্ধু বান্ধব পাই না, তো চেষ্টা করি আনন্দ উপভোগ করার জন্য। খুবই ভালো লাগে বর্ষা, আর বেশি বর্ষা আবার ভালো লাগে না, যেমন হঠাৎ করে বন্যা চলে এসে এখানে ক্ষয়ক্ষতি হয়, এগুলো আমি ভালো লাগে না। আগের বারে যেরকম একটা হয়েছে তীব্রত পরিস্থিতি, আশা রাখছি এটা যাতে না হয়, এভাবে মিটে গেলে মানে ভালো হওয়ার মতো আর কি।
1: একদমই একদমই ঠিক, মানে আমরা আসল সত্যি আমরা সবাই কি চাই, একটু সুখ, একটু শান্তি আর মনের আনন্দ, তাই না? বর্ষাটা সত্যি যেমনটা আমাদের মনে আনন্দ এনে দেয়, সেই আনন্দ যেন আবার আমাদের মনের সেই সেই একদমই। ভালো থাকবেন আপনি।

0: রেডিও তো শুনতে পাচ্ছি না, তাই একটু শুনতে অসুবিধা হচ্ছে।
1: এখন শুনতে পাচ্ছেন স্পষ্ট?
0: না না এখন তো শুনতে পাচ্ছি না, আজকে 2টার পর থেকে মানে শোনা যায় না, রেডিও তো শোনা যায় না, মানে অনলাইনে শুনতে হবে আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক
0: জানেন
1: আছে
0: স্যার,
1: ঠিক আছে, আমি দেখবো। আমরা আসলে আসলে তো অনেক সময় এই যে এখন বৃষ্টি হচ্ছে, বর্ষা চলছে, অনেক সময় বিভিন্ন কারণও থাকতে পারে, সেটা অবশ্যই দেখা হবে। আপনি ভালো থাকবেন, আবারও ফোন করবেন। আপনি যে ফোন করলেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, আবার ফোন করবেন। তো বন্ধুরা, কথা হচ্ছে বর্ষায় আমার ভাবনা, অর্থাৎ আপনাদের ভাবনা কি এই সম্পর্কে এই কথা হচ্ছে। দেখা যাক পরের বন্ধু কে আসেন ফোন লাইনে, তার অভিজ্ঞতা নিয়ে, তার ভাবনা নিয়ে আমরা যাই পরের বন্ধুর কাছে। হ্যালো,
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি বিশ্বজিৎ দেব বলছি, আগরতলা থেকে।
1: হ্যাঁ দাদা বলুন, ভালো আছেন?
2: হ্যাঁ আছি আছি, ভালো আছি। আসলে আমি আগরতলার বাসিন্দা হলেও আমার জন্ম বিলোনিয়াতে।
1: আচ্ছা, কোন জায়গায়?
2: বিলোনিয়ার ঈশানচন্দ্রনগর, নাম শুনেছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
2: হ্যাঁ, সেই এখন যেখানে লোকনাথ বাবার আশ্রম হয়েছে,
1: হ্যাঁ
2: ওখানটায় আমাদের একসময় বাড়ি ছিল।
1: বাহ, তো আজকে আপনি ফোন করেছেন রবিবারের আড্ডায়। আজকের বিষয় হচ্ছে বর্ষায় আমার ভাবনা।
2: দেখুন, বর্ষাকে নিয়ে তো ভাবনার শেষ নেই।
1: সেই একদম,
2: আমাদের একটু কথা প্রতি ইন্ট্রোডাকশনটা আমি বলছি।
1: বলুন।
2: দেখুন, আমাদের কবিতা গল্পে বা সাহিত্যের আঙিনায় বর্ষার কিন্তু একদম দাপট বেরিয়ে চলেছে, ওরা দাপট দেখিয়ে চলেছে। আমাদের কবিগুরুর লেখাই যে অনুপ্রেরণা সেটা আপনিও জানেন, জল পড়ে পাতা নড়ে,
1: একদম
2: তার থেকেই কবিগুরুকে লেখার উৎসাহ যুগিয়েছে এই বর্ষাকাল। আসলে বিষয়টা ভাবনায় যদি আপনি বলেন, সে ফিরে যেতে হবে ছোটবেলায়। দেখুন, একদম বৃষ্টি পড়লে সে কচু পাতা, আপনার মনে আছে কিনা জানি না, বড় বড় কচু পাতা মাথায় দিয়ে এই যে ছেলেমেয়েরা যে ছুটাছুটি করতো, আমি হয়তো বা আর্থিক অবস্থায় কিছুটা সচ্ছল থাকা সত্ত্বে মনে করুন একটা ছাতা নিয়ে গেলাম, কিন্তু এমনও কিছু পরিবার ছিল যারা কচু পাতাটাকেই সম্বল হিসেবে ব্যবহার করত।
1: অসাধারণ, বাহ, ঠিক।
2: তা নিজের কাছে ভালো লাগতো কি জানেন, নিজের ছাতাটাও বন্ধ করে মনে করে যে কচু পাতার তলে একটু ঢুকি
1: না। এমন তো অনেক সময়ই ঘটেছে আমাদের, বিশেষ করে আমার জীবনেও এটা হয়েছে, যখন আমি স্কুলে যাই, হয়তো আমি ছাতা নিয়ে যাইনি সেদিন, কিন্তু বৃষ্টি এলো, তখন আসার সময় কি করব, তখন তো কিছু একটা মাথায় গুজে নিয়ে আসতে হবে বাড়িতে। সেই
2: এই যে বিষয়টা আজকে আপনি উস্কে দিলেন।
1: হ্যাঁ,
2: আরেকটা জিনিস আপনাকে বলছি সঞ্চালক মহোদয়,
1: বলুন
2: যে মাছ ধরার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়
1: বর্ষার সময়।
2: দেখুন, বর্ষাকালে আমরা ধরতে পারি না, কিন্তু যারা ধরে তাদের কিন্তু দাপট গুলি দেখি, আপনার সঙ্গে সাথে নিয়ে যাচ্ছে, মাছ রাখার জন্য যে জায়গাগুলি রাখছে সেগুলি আবার বিক্রি করার জন্য ওরা আমাদের খুঁজছে কাকে বিক্রি করা যায়। তা আমরা উৎসাহ একটু ঝুঁকে পড়ে খবরটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, মাছ বিক্রি হচ্ছে, ভালো ফ্রেশ মাছ। এটা কিন্তু বর্ষাকালের একটা দাপট থেকেই যায়। তবে একটা কথা আমি আপনাকে বলবো, যেটা আমাদের গুরুদেব রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করেছিলেন, শিষ্য জিজ্ঞাসা করেছিলেন যে গুরুদেব, সব বর্ষা বন্যা হয় না কেন?
1: আচ্ছা,
2: দেখবেন বর্ষার থেকে কিন্তু বন্যার জন্ম হয়। তখন বলেছে, দেখো যে এটা আবেগের বৃষ্টি, সব বৃষ্টি কিন্তু বন্যার রূপ নেয় না, এটা আবেগ যখন জড়িত হয়ে যায় বৃষ্টির সাথে সেটা কিন্তু বন্যার ভয়াবহ রূপে পরিণত হয়।
1: ঠিক।
2: তবে আমার কাছে এটাই শুধু একটু খারাপ লাগে, অন্য কিছু না। বর্ষাটা ছড়িয়ে ছিটিয়ে থাকুক খাল বিল, কারণ প্রকৃতি যে সেজে উঠে, আমরা দেখুন আমরা নিজের বাড়ির উঠোনের গাছে জল দিই না, প্রকৃতি কিন্তু সমান ভাবে ওর ছেলেপুলেদের জল দিয়ে যাচ্ছে। কেন বলবো, এই সন্তানগুলি কিন্তু প্রকৃতির মুখ চেয়ে কিন্তু
1: মুখ চেয়ে আছে,
2: আনন্দে জেগে উঠেছে। তো সে জায়গায় বলবো যে প্রকৃতি যেভাবে সমভাবে তার বাড়িধারাটাকে বন্টন করে দিচ্ছেন সবার মধ্যে, এটাই হয়তো আমাদের শিক্ষণীয় বিষয়। আর সবচেয়ে পরিশেষে যেটা বলবো, বন্যার রূপ নিলে

0: তার ভয়াবহতা কিরকম ভয়াবহ হতে পারে আমাদের রাজ্যের। জানেন তো আমরা গরিব অংশের মানুষ, আমাদের তো সেরকম নেই যে সবাই সেই অট্টালিকে ঘুমবে। সে কুড়ি ঘরে থাকার লোক আছে, নদীর পারের লোক থাকে, সেখানে যে ভয়াবহ রূপ তাকে গ্রাস করে নেয়, তার যে ভয়াবহতা এটা আমাকে কষ্ট দেয়। আর পরিশেষে বলবো, আমার বড় মেয়ের নাম বর্ষা, ছোট মেয়ের নাম মেঘা, থেকে ভালোবাসি বলেই
1: সেই তো
0: এতটা আনন্দের সাথে তাদের নাম রাখতাম।
1: খুব ভালো, আপনি ভালো থাকুন। আর নামটা জানি কি বললেন, ভুলে গেলাম।
0: আমার নাম বিশ্বজিৎ দেবনাথ,
1: বিশ্বজিৎ
0: দেবনাথ, বাগারঘাট মাতৃপল্লী আগরতলা থেকে।
1: খুব ভালো থাকুন, আপনি আবার ফোন করবেন।
0: নমস্কার।
1: বাগারঘাট মাতৃপল্লী থেকে ফোন করেছিলেন বিশ্বজিৎ দেবনাথ। উনি বলছিলেন কথায় কথায় যে উনি বিলোনিয়াতে থাকতেন একটা সময়। তো সুন্দর বলছিলেন আসলে, যেটা অত্যন্ত মানে চমৎকার লাগছিল সেটা হচ্ছে বর্ষার সময় যে মাছ ধরা, সেটা হয়তো একেবারে খুব নেহাতি একেবারে এক দুইটা মাছ পেলো, কিন্তু উৎসাহটার কিন্তু ভাটা নেই। মানে উৎসাহটা একেবারে চূড়ান্ত উৎসাহ, অনেকেই মিলে মাছ ধরা হচ্ছে কিন্তু কেউ হয়তো পাচ্ছে কেউ হয়তো পাচ্ছে না, কিন্তু উৎসাহটার কিন্তু শেষ নেই। তো সেটাই কিন্তু একটা চেনা চিত্র কিন্তু বর্ষাকালে বিশেষ করে। দেখা যাক, একজন বন্ধু আছেন, কোন বন্ধু আছেন তার সঙ্গে কথা বলি। হ্যালো, হ্যালো, হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি উত্তর সরাসিনা থেকে বিশ্বজিৎ পান।
1: হ্যাঁ বিশ্বজিৎ, ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: ভালো আছি। রবিবারের আড্ডা, আজকের বিষয় বর্ষায় আমার ভাবনা।
2: আমার ভাবনা
1: বলুন।
2: তো এই বিষয়টা খুবই ভালো রেখেছেন, খুবই ভালো লাগছে শুনতে। তো বর্ষার ভাবনা তো সবাই থাকে, আমরা কদিনকালের শেষে আমরা বর্ষাকালটা পাই, তখনই আমরা বিভিন্ন গাছ গাছড়া রোপণ করি, কারণ তারা জলের অপেক্ষা এবং আশায় বসে থাকে। যেমন চাল কুমড়া, ডিমি কুমড়া, বিভিন্ন আমরা শাকসবজি লাগাই, তখন তা যখন নতুন বৃষ্টি ফোটা পড়ে তখনই তো আস্তে আস্তে তারা এবার বড় হয়। তো এই বর্ষার ভাবনা বলতে আমরা,
1: আপনি আপনি আপনি গাছ লাগিয়েছেন কিছু?
2: হ্যাঁ, আমাদের বাড়িতে আছে গাছ
1: অনেক। আচ্ছা,
2: গাছ লাগিয়েছি। গাছ লাগান, দেশ বাঁচান, আমাদের পরিবেশ বাঁচাতে
1: হবে, প্রকৃতিকে বাঁচান, সবাইকে বাঁচান। গাছ লাগানো মানেই তো প্রাণের সঞ্চার হওয়া, তাই না?
2: এটাই
1: সেই, বলুন। হ্যাঁ,
2: তো এই বর্ষা নিয়ে ভাবনা, আমাদের যেভাবে আমরা জল অপচয় করছি, আমরা যদি বর্ষাকালে কিছু জল আমরা যদি সংগ্রহ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী সময়ে সেটা উপকারে আসবে।
1: একদমই।
2: তো এটুকু বলবো, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি, আপনি ফোন করবেন আবারও।
2: হ্যাঁ হ্যাঁ,
1: ভালো থাকবেন।
2: ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার। তো সুন্দর বলছিলেন আসলে, এটা একটা দিক কিন্তু, এই যে বর্ষাকালে বিশেষ করে জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর অবধি মোটামুটি এই যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো উৎসব আমাদের পালন করতে হয়। যেমন বর্ষামঙ্গল, বর্ষামঙ্গলের মধ্যে বৃক্ষরোপণ উৎসব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, যে উৎসবে আমরা সবাই সামিল হতে পারি, কারণ এই বর্ষার সময় কিন্তু গাছ লাগানোর প্রকৃত সময়। এই সময় যদি আমরা গাছ লাগাই তাহলে হয়তো সেই গাছটা জীবন পায় এবং সেটা অনেক একটা বড় গাছে রূপান্তরিত হয়। কৃষিকাজের জন্যও কিন্তু বর্ষার যে প্রকৃতি, বর্ষার যে সময় সেটা অন্তত জরুরি। আমরা যাব পরের বন্ধুর কাছে, দেখা যাক পরের বন্ধু কে আসেন ফোন লাইনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি বলিয়ে। আজকা যে বিষয় হ্যাঁ, সমঝ গে কন বলিয়ে আজকে বারে মে, আজকা আজকা যে বিষয় হো হর্ষা, বর্ষা কো লেকর আপকা সোচ বলিয়ে।
2: तो मैं ये कहना चाहता हूँ कि वर्षा के लेकर मेरी ये सोच रहे हैं, क्योंकि हमें जो है वर्षा जो है अच्छा, जब हम वर्षा में जो है जब भेजते हैं तो हम मन भी शांत है, और वर्षा हमारे लिए जीवन में बहुत महत्वपूर्ण है। वर्षा से हमें फसल और फल नहीं मिलता, पानी नहीं मिलता, लेकिन हमारे जो मन जो है

0: सुंदर होता है और अच्छा लगता है बरसात में। लेकिन बरसात से कई ऐसे चीजें हैं, उदाहरण है जो हमें बरसात के मौसम में बहुत अच्छा लगता है। तो ये वर्षा जो है हमें सिर्फ ये नहीं कि हमें पसंद है, वर्षा से हमें कई कई चीजें यादें हैं हो जाती है ताजा।
1: कौन सी कौन सी यादें हैं, एक दो बताइए।
0: जैसे जब कई बार वर्षा होती है तो कई बार बचपन में हम वर्षा में बैठते थे, कई बार वर्षा में कुछ खाने पीने की चीजें याद आती है, जैसे कि अदरक वाली चाय
1: अदरक
0: या
1: वाली
0: कुछ
1: चाय,
0: पौड़े
1: हाँ
0: वगैरह।
1: हाँ
0: हाँ, अदरक वाली चाय और पौड़े वगैरह, मतलब ऐसे जो चीजें जो हम कभी साफ मौसम में नहीं खाते, लेकिन वर्षा के मौसम में हमें ये चीजें खाने का मन करता है
1: मन
0: कि ये
1: करता है।
0: चीजें हमें आज खानी है, ये चीजें हमें आज खानी है क्योंकि आज वर्षा भी है।
1: वर्षा भी है और
0: जैसे
1: वो अच्छा भी लगेगा।
0: अच्छा भी लगेगा, आप सब जब पॉपकॉर्न खाते हैं और कढ़ाई में तल के क्या वो, तो वो भी अच्छा लगता है। चलो बरसात के
1: पकोड़ा
0: मौसम
1: भी
0: में ये
1: खाते हैं
0: चीजें
1: ना।
0: खाने, जी, जो तो बिल्कुल जी,
1: ठीक
0: तो
1: है।
0: ठीक
1: हाँ,
0: है,
1: और कुछ
0: जी,
1: और कुछ।
0: बस सभी अच्छा है। और बरसात के मौसम में कई बार संगीत सुनना भी बढ़िया होता है।
1: ठीक है, तो अच्छा
0: जी
1: रहिए आप, और
0: जी जी
1: फोन कीजिए।
0: ओके, धन्यवाद।
1: ठीक है, धन्यवाद। तो शिमला थे के बोलछिलेन राकेश भाई, উনি আমাদের নিয়মিত শুনে থাকেন। তো বন্ধু কে আছেন ফোন লাইন, দেখি পরের বন্ধুর কাছে যাই। হ্যালো হ্যালো হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নাম বলুন।
2: নমস্কার নেবেন?
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক বলুন?
1: হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন।
2: এবার আমি শুনতে পাচ্ছি, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিবিমি জেলা থেকে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শ্রীভূমি থেকে অসম, প্রেমজিৎ।
2: প্রেমজিৎ চক্রবর্তী,
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আপনাদের নিয়মিত শ্রোতা, হয়তো বা অসমের শ্রোতা, আমি একটুখানি আপনাদের থেকে অনেক দূরে
1: আমাদের
2: রয়েছি,
1: আমাদের
2: আপনাদের
1: যারাই আমাদের শোনেন তারাই আমাদের নিয়মিত শ্রোতা,
2: নিয়মিত
1: আমাদের
2: শ্রোতা,
1: দূরের
2: আপনাদের
1: শ্রোতা,
2: নিয়মিত
1: কাছের
2: শ্রোতা,
1: শ্রোতা,
2: আমরা
1: সবাই
2: আপনাদের
1: কাছের শ্রোতা।
2: আর এখন তো নিউজ অন এয়ারের মাধ্যমে একদম, মানে কি বলবো, একদম কাছাকাছি করে নিয়েছে আমাদের সবাই, তাই
1: একদমই
2: না?
1: কাছের, একদম
2: কাছে
1: রেডিওর
2: কাছে করে
1: ওপারে।
2: নিয়েছে। দেখুন, এককালে হয়তো বা শুধু খালি হয়তো বা বিলুনিয়ার হয়তো বা যত যত দূর অব্দি মানে সিগন্যালের মাধ্যমে রেডিও সেট থেকে শুনছেন, এখন কিন্তু নিউজ অন এয়ারের মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে
1: যে
2: আমরা
1: কোনো প্রান্ত
2: শুনে
1: থেকে,
2: গেছেন সবাই।
1: একদমই ঠিক বলেছেন।
2: আজকে যে বিষয় আপনি নিয়ে এসেছেন, মানে বিশেষ করে বর্ষা ঋতুর উপর ভিত্তি করে, মানে
1: হ্যাঁ
2: বর্ষার আপনার কি ভাবনা বা কি
1: সেই
2: এরকম বিষয় নিয়ে
1: বলুন।
2: এরকম লাগে এরকম না? আসলে দেখুন দাদা, ঈশ্বর আমাদেরকে 6টি ঋতু দিয়েছেন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমাদের প্রত্যেকের জলের প্রয়োজন হয়, বিশেষ করে হয়তো বা আমরা যারা মানুষ, যারা আমরা হয়তো আমাদের যখন জলের তৃষ্ণা আমরা পাই আমাদের বা কীট পতঙ্গ, তখন কিন্তু আমরা বুঝতে পারি বা তখন জল পান করি, ঠিক না?
1: ঠিক,
2: কিন্তু গাছের তৃষ্ণা বা মেটানোর জন্য হয়তো বা দেখুন সেটা হয়তো বা বর্ষা ঋতু ভগবান দিয়েছেন, এই সময় আমরা বৃষ্টিপাত হয়, আসলে বৃষ্টি পাই, তখন সমস্ত গাছ গাছুরা সেই বর্ষার জল পেয়ে কিন্তু পুরো বছর কিন্তু ওরা কাটায়, ঠিক না? আর এই সময় দেখুন আমরা বিভিন্ন গাছের চারা কিন্তু রোপণ করি, তার জন্য আমরা পরিবেশ দিবস বা বন সংরক্ষণ দিবস সপ্তাহ পালন করি, কারণ এই
1: একদমই
2: সময়ে সেই দিবস বা সেই বিষয় তো আমরা পালন করতে পারতাম হেমন্ত সময়, ঠিক না,
1: সেই
2: বা বসন্তকালে, তখন কেন করি না? না, সেখানে হবে না। আসলে দেখুন জলের প্রয়োজন, জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না পৃথিবীর সমস্ত কিছু। তো বর্ষা দেখুন আমার খারাপ লাগে না, নয় ভালো লাগে, তবে মনে করুন হয়তো বা একটা লিমিট রয়েছে, সেই লিমিটের মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাতে আমাদের সবারই ভালো মঙ্গল, কিন্তু বেশি বৃষ্টি যদি হয়ে যায় সাথে কিন্তু আমাদের মানে জনজীবন ব্যাহত হয় বা অনেক কিছু
1: সেই
2: নষ্ট
1: অনেক অসুবিধে
2: নষ্ট
1: অসুবিধে
2: হয়ে যায়,
1: তৈরি হয়, তাই তো,
2: বা বিশেষ করে হয়তো বা ধান মানে সমস্ত নষ্ট হয়ে যায়, তাতে আমাদের মানে কি বলবো
1: ক্ষতি হয়,
2: একটা দুর্ভোগ এসে যায় আমাদের,
1: অনেক ক্ষতি হয়ে যায়,
2: ক্ষতি হয়ে যায়। তাই হোক বর্ষা হোক, না হলে আমাদের হয় না, কারণ বিশেষ করে যেমন এই সময়ে বর্তমানে এখন এত গরমের সিজন, এই সময় মানে ওখানে অনেক গরম পড়েছে বা রৌদ্রের তেজ বেড়েছে, এই সময় যদি কিছুটা বৃষ্টিপাত হয়ে যায় তখন দেখুন অনেক শক্তি পাওয়া যায়, তাতে কিন্তু আমরা শান্তি পাই মানসিকভাবে শারীরিকভাবে, তার জন্য অবশ্যই বৃষ্টির প্রয়োজন হয়, তবে একটা লিমিটে বৃষ্টি হোক সেটা আমরা চাই। দেখুন আমরা এখন কিন্তু আমরা কিন্তু প্রতিদিন বৃষ্টি পাচ্ছি আমাদের অসমে, আমাদের বিশেষ করে সিরুমি জেলাতে,

0: আপনারা জানেন না প্রতিদিন পাচ্ছেন কিনা, সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন বৃষ্টি পাচ্ছি দাদা, প্রতিদিন পাচ্ছি বৃষ্টি, হয়তো সকালে পাচ্ছি, না হলে বিকেলে পাচ্ছি বা দুপুরে পাচ্ছি।
1: আপনি আপনি এক্ষুনি যে বললেন, আপনার গলাটা খুব স্পষ্ট আসছিল, একটু রিসিভারটা আপনার মুখের সামনে ধরবেন তাহলে ভালো আসবে।
0: আচ্ছা, বলে কি একটা কথা আপনাকে,
1: হ্যাঁ এখন তো ভালো আসছে, দারুণ আসছে।
0: আসলে দেখুন দাদা, যেমন আমরা এখন কিন্তু প্রতিদিন বৃষ্টি পাচ্ছি, বিশেষ করে আমরা যারা শ্রীভূমি জেলা বসবাস করছি বরাক উপত্যকার অসমে, আমরা প্রতিদিন বৃষ্টি পাচ্ছি, কিন্তু আপনারা জানি না কতটুকু পাচ্ছেন না পাচ্ছেন। তার মধ্যে দিয়ে কিন্তু পৃথিবীতে এমন একদিন আসবে জলের সংখ্যা কিন্তু কমে যাবে, ঠিক না, জলের সংখ্যা কমে যাবে, সেই জল নিয়ে হয়তো বা ভবিষ্যতে
1: যুদ্ধ হতে পারে, যুদ্ধ হতে পারে,
0: সেটা অনুমান করা হচ্ছে, কিন্তু
1: সেই অনুমান করা হচ্ছে,
0: যাতে সেটা না হোক আমরা সেটা চাই, আমরা চাই সবাই শান্তি, শান্তি চাই। আর বর্ষাকালে কিন্তু কি জানেন, আসলে দেখুন বর্ষা আসু গ্রীষ্ম বৃষ্টিপাতং ভবতি অস্মিন কালে প্রতিকদম, আসলে দেখুন এই সময় হয়তো বা রাস্তাঘাটে কিছুটা কাদা হয়ে যায়, তাতে আমাদের কিছু অস্বস্তি ভাব হয়, তাতে তার মধ্যেও কিন্তু শান্তি,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন,
0: ঠিক আছে ঠিক আছে,
1: আমরা অনুষ্ঠানে যাই,
0: আবার আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে,
1: ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন, আবার ফোন করবেন। আমরা যাবো পরের বন্ধুর কাছে। তো শিলচর থেকে ফোন করেছিলেন, শিলচর শ্রীভূমি জেলা থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, দেখা যাক পরের বন্ধু কে আসেন ফোন লাইনে। হ্যালো, হ্যালো,
2: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, নাম বলুন।
2: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: হ্যাঁ বলুন, আজকের বিষয় জেনেছেন?
2: তো আজকের বিষয়টা অবশ্যই বর্ষা নিয়ে,
1: বর্ষায় আমার ভাবনা,
2: ভাবনা তো সত্যি কথা বলতে কি, আমাদের ছয়টা ঋতু আমাদের আমরা দেখতে পাই, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে ছয়টা ঋতুর এই কি বলবো সম্ভাব্যতা, সেটা কিন্তু আমরা দেখতে পাই, বর্ষা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, কিন্তু বর্ষার ব্যাপারটা আমাদের কাছে বিশেষ করে চাষি ভাইদের কাছে এক বিরাট
1: প্রাপ্তি, বিরাট প্রাপ্তি,
2: ভগবানের আশীর্বাদের,
1: আশীর্বাদের স্বরূপ, ঠিক ঠিক ঠিক।
2: তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা বর্ষা, আমরা বিশেষ করে চাষি ভাইরা বর্ষার উপর নির্ভরশীল, কারণ বর্ষা যখন হয় তখন প্রচন্ড বা ভীষণ ভাবে জলের যে একটা কি বলবো ব্যাপকতা, সেটা মানে লক্ষ্য করা যায়, যার ফলে চাষবাস বা অনেক কিছু গাছপালা ঠিকঠাক ভাবে জল পায়, আর গাছ একেবারে কি বলবো স্বচ্ছ শ্যামলা,
1: স্বচ্ছ শ্যামলা হয়ে ওঠে,
2: হিসেবে পরিণত হয়। বর্ষা আমাদের কাছে কি বলবো, কারণ শুধু চাষি ভাইরা না, মানে বর্ষা যারা সাধারণ মানুষ যারা আমরা আছি, সাধারণ যারা জীবন যাপন করেন, তো একটা পর্যায়ে বর্ষা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ, কিন্তু বর্ষা যদি মানে প্রচন্ড ভাবে হয় বা ব্যাপক ভাবে যদি বর্ষা অনুভূত হয়, তাহলে অনেকটা বিড়ম্বনা দেখা
1: দেয়,
2: বিড়ম্বনা দেখা দেয় বলছি এই কারণে, বিশেষ করে ফসল বা যে কোনো কিছু যদি আমরা লাগাই বা চাষিরা লাগান, তাহলে কি হয়েছে সেটা অতিরিক্ত জলের প্রভাবে সেই মানে চারাগুলো বা গাছপালাগুলো ঠিকঠাক ভাবে মানে বেড়ে উঠতে পারে না, তারা অনেকটা নষ্ট হয়ে,
1: নষ্ট হয়ে যায়।
2: হ্যাঁ, তো বর্ষা, বর্ষার ভাবনা এটাই আমার কাছে মনে হয় যে পরিমিত যদি বর্ষা হয় তাহলে

0: সব দিক দিয়ে
1: মঙ্গল।
0: চাষিরা বা বিশেষ করে সাধারণ মানুষরা একটা কি বলবো একটা ফ্রুটফুল বা একটা লাভবান
1: লাভবান হতে পারে, লাভবান হতে পারে একদম।
0: আর এই সেই লাভবান হওয়ার যে ব্যাপারটা বর্ষাতেই হয়, আর অন্য জায়গায় আমরা দেখেছি বর্ষার উপর অতটা তারা মানে কি রিলাই করে না বা কৃত্রিম ভাবে বা
1: চাষাবাদ করে,
0: জল সেচ করে বা পাওয়ার টিলার দিয়ে সে জল সেচ করে অনেকটা তারা জল মানে যোগান দেয়। আর আমাদের চাষি ভাইরা বিশেষ ভাবে বর্ষার উপর নির্ভরশীল, একেবারে ডিপেন্ডেন্ট অন রেন।
1: রেন
0: তো রেন বর্ষা যখন ঠিকঠাক হয় তখন চাষিদের মনে আনন্দ ফুটে উঠে এবং চাষবাস ঠিকভাবে করতে পারে। তো এটাই বলার ছিল, সব মিলে এটাই বলছি বর্ষা হয় যখন তখন আনন্দে সবাই আমরা মানে আনন্দ করতে থাকি, কিন্তু বেশি বর্ষা হলে অনেকটা বিড়ম্বনা
1: বিড়ম্বনা তৈরি হয়। ভালো থাকবেন, আবারও ফোন করবেন।
0: হ্যাঁ ভালো থাকুন, ভালো রাখুন।
1: সুন্দর বলছিলেন যে কথাটা আমাদেরও অনেক শ্রোতা বন্ধু বলেছেন, সেটা হচ্ছে মানে বর্ষা যদি সাধারণভাবে চলে তাহলে তো সেটার উপকার বলে বোঝানো যাবে না। কারণ যিনি বলছিলেন, সুন্দর বলছিলেন যে কৃষকরা না শুধুমাত্র, সাধারণ মানুষও কিন্তু উপকৃত হয়, সেটা সেটা যেভাবেই হোক। কৃষকরা যদি উপকৃত হয় তাহলে তো বাকি সবাই উপকৃত হবে, কারণ আমরা কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল। সে কৃষক বলুন, ব্যবসায়ী বলুন, চাকরিজীবী বলুন, আর অন্য পেশার মানুষ বলুন, সবাই কিন্তু একে অন্যের উপর আমরা নির্ভরশীল। তাই আমাদের দেশের যে অর্থনীতি সেটা তো কৃষি নির্ভর। কৃষকরা যদি ভালো থাকে, কৃষকরা যদি ফসল ফলায়, তাদের যদি বর্ষার জলে তাদের উপকার হয়, ফসল বেশি উৎপন্ন হয়, তাহলে এর চাইতে ভালো তো কিছু হতে পারে না, তাই না? যাব পরের বন্ধুর কাছে, দেখা যাক ওনার মনের কথা কি আছে। হ্যালো, হ্যাঁ নাম বলুন।
2: নারায়ণচন্দ্র মজুমদার, মাধবনগর থেকে।
1: হ্যাঁ নারায়ণবাবু, ভালো আছেন?
2: আছি স্যার।
1: আচ্ছা বলুন, আজকের বিষয় নিয়ে।
2: আজকের বিষয় তো রেডিও স্যার অসল।
1: আচ্ছা এখন কিভাবে বলছেন?
2: এখন ওই যে বিশ্বজিৎ বাবু আমাকে ফোন করে দিয়েছে এই
1: আলোচনা করতে। আচ্ছা বলুন, আপনি বলুন।
2: বর্ষাকাল তো,
1: হ্যাঁ বর্ষায় আপনার ভাবনা, বর্ষায় আমার ভাবনা, আপনার ভাবনা বলুন
2: স্যার। আমরা জানি আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল, কিন্তু এই যে বর্ষার প্রারম্ভে।
1: আচ্ছা নারায়ণবাবু, আমি আপনি বলার আগে একটু প্রশ্ন করে নিই, আপনার কি জমি আছে?
2: আছে।
1: আচ্ছা হ্যাঁ এবার বলুন।
2: বর্ষার প্রারম্ভে যখন কৃষক বন্ধুরা জ্বালা বসাবেন,
1: হ্যাঁ
2: তখন কিন্তু বৃষ্টি নেই।
1: অনেকে
2: এই বছর অনেক দেরিতে জ্বালা বসিয়েছেন,
1: বসিয়েছেন ঠিক,
2: কিন্তু বৃষ্টির অভাবে আকাশে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই দুদিন একটু একটু হচ্ছে। তো আমরা আগের দিনে দেখতাম বর্ষাকাল বলতে আষাঢ় কাকে বলে, আষাঢ় শ্রাবণ দুই মাস কত যে বৃষ্টি হইত, কিন্তু এই কয়েক বর্তমান কিছু বর্ষ যাবৎ সেইভাবে বৃষ্টি হচ্ছে না, আগের তুলনায় অনেক কম, কৃষির ব্যাঘাত হচ্ছে, আর হইলেও অপ্রতুল বৃষ্টি হচ্ছে যেটাই ক্ষতি হয়। তো এই বছর আপনার কৃষিতে অনেকে ফিসিয়ে যাচ্ছে, এই দিনে আশা করি শ্রাবণ মাসের আজকে হয়তো দুই তারিখ বোধ হয়,
1: আজকে দুই, হ্যাঁ
2: দুই স্যার, তো এমন দিনে প্রায় অর্ধেক রোয়া হয়ে যেত আগে আগে বলছে কয়েক বছরের মধ্যে।
1: আচ্ছা
2: এখন আমি আজকে ওই তাই করেও গিয়েছি স্যার, চতুর্দিকে দেখলাম জমি চাষ দিয়েছে ঠিকই, রোয়া রোপণ হয়েছে একদম কম তুলনামূলক হারে।
1: আচ্ছা
2: তো যদি ঠিকমতো যদি বর্ষা না হয়,
1: মানে আপনি বলছেন যে বর্ষার যে আসার যে সময়টা সেটা হয়তো ঠিক ঠিক হচ্ছে না,
2: হ্যাঁ বিলম্বে আসছে,
1: বিলম্বে আসছে, দেরি করে আসছে,
2: দেরি করে আসছে, এবং কৃষকের আসলে ফিকি গেছে।

0: Tui at ui degbe no to ki ja gotwal moto to plano hoyte pare o ki bisti hoy abar susurate kom pore dike oto beshi hoy kintu balance thakche na sir ashar ebong shamoner moddhe je somporko ta sir
1: oita thakche na
0: kishoker ei jololo ashol jol na hole kishok ashol
1: খুব ভালো
0: আচ্ছা
1: সেটা শুনি কিন্তু রেডিওটা ঠিক করে নিতে হবে ঠিক আছে
0: স্যার এটা কি স্যার
1: এটা ঠিক করাতে হবে ওই রেডিও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ঠিক আছে
0: আমার না তো স্যার নিউইয়র্ক থেকে ফোন করি আমার জিজ্ঞেস সম্পর্কে থেকে জিজ্ঞেস আছে আর দিলে নিয়ে থেকে তো বিশ্বজিৎবাবু কইছেই
1: ভালো থাকুন আবারও ফোন করবেন যিনি ফোন করেছেন সুন্দর বলছেন যে আসলে সত্যি ঠিক জ্বালা বসাবার যে সময়টা সেটা কিন্তু পেরিয়ে গেল কিন্তু কৃষকদের ওই যে বললাম যে সারা বছর কিন্তু কৃষকরা এই সময়কালটার জন্য বসে থাকেন কারণ আমাদের এখানে ওই যে বললেন কৃষকের জলটা হচ্ছে আসল জল থাকলে কৃষক আছে আর জল না থাকলে কৃষকের কষ্ট কিন্তু চোখে দেখা যায় তো আমরা শনিবার বিশেষ করে আজকের অনুষ্ঠান রবিবারের আড্ডা আমরা রয়েছি যারা ফোন করবেন অবশ্যই 8731875545 এই ফোন নম্বরে ফোন করুন আপনার মনের কথা বর্ষাকে নিয়ে বর্ষায় আমার ভাবনা এবং অবশ্যই সেটা আপনার ভাবনা কি হতে পারে সে সম্পর্কে আমাদেরকে বলুন বলতে বলতে একটা ফোন এসে গেল দেখা যাক কোন বন্ধু ফোন লাইনে আছেন এবং তার সঙ্গে কথা বলি হ্যালো হ্যালো
2: নমস্কার আমি তুলসী থেকে গোপাল মহাজন বলছি
1: হ্যাঁ গোপালবাবু ভালো আছেন
2: রেডিওতে
1: শোনা যাচ্ছে না আচ্ছা রেডিও কি অন আছে রেডিও শোনা যাচ্ছে
2: একটা শব্দ আসছে
1: ও আচ্ছা তো আপনি কি অ্যাপে অ্যাপে শুনতে পারেন
2: অ্যাপ তো স্যার আছে না আর এখন রেডিও যেহেতু আছে আমরা তো অ্যাপ চালাই না রেডিওতে সব সময় মনসা মঙ্গলের গানটা নিয়ে শুনতে আছি কিন্তু আজকে বিলনিয়া সেন্টারের এটা শোনা যাচ্ছে না বিকাল থেকে সকালে শোনা গেছে
1: আচ্ছা ঠিক আছে আমরা এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে ট্রান্সমিশন যারা চালাচ্ছেন আমাদের যে কন্ট্রোল রুমের যারা কারিগরি বিভাগ রয়েছে সেখান থেকে জানানো হয়েছে ট্রান্সমিটারটা কিছুটা খারাপ হয়েছে তার জন্যই আপনারা শুনছেন না খুব খুব শীঘ্রই আপনারা শুনতে পাবেন
2: ঠিক আছে আর আজকে বর্ষা সম্বন্ধে কিছু বলবো আমরা তো খেটে খাওয়া মানুষ এখন তো বর্ষার প্রয়োজন আছে তবে
1: শোনা যতটা আমি জানতে পেরেছি শোনা যাচ্ছে কিন্তু সেটা ট্রান্সমিটারটার যে ক্ষমতা রয়েছে সেটা কিছুটা সীমিত হয়েছে কেমন তাই জন্য একটু দূরে যাচ্ছে না আপনারা খুব তাড়াতাড়ি শুনতে পাবেন খুব তাড়াতাড়ি শুনতে পাবেন হ্যাঁ বলুন এবার বলুন আপনার ভাবনাটা বলুন
2: আমাদের ভাবনা আমরা তো জমি চাষ করি আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এই বর্ষাকালে যদি বর্ষাকাল নিয়ম মতো হয় আমাদের রোয়া লাগানোটা সহজ পদ্ধতিতে চলে একদম আর মেশিনের জল লাগে না কিছু জমি আছে উঁচা কিছু জমি আছে জল সরার জল গড়াইয়া যায় তখন ভারি বর্ষা হলে কিন্তু প্লাগে রোয়া গুলো নষ্ট হয় এখন তো বর্ষাকাল এটা ঠিকই আছে নিয়ম মতো চলে বর্ষা সবার প্রয়োজন যারা চাষ অতিরিক্ত বর্ষা হলে তো কিছু প্লাবিত হয় ক্ষতি হয় যেমন বর্তমানে সবজি খেত গুলো নষ্ট হয়ে গেছে আছে
1: আচ্ছা
2: বরগটি ঢেঁড়স কাঁচা লঙ্কা গাছগুলো জিন্দা হয়ে গেছে কারণ অতিরিক্ত বর্ষা হয়ে গেছে

0: এটা হয়তো পছন্দ ধরে যাবে।
1: হ্যাঁ পছন্দ কি আছে ধরে আয় ফুলে করা বর্তমান আমদার শুধু সেটা না, যেমন বরগটি কেটে লতাগুলো লাল হয়ে যাচ্ছে,
0: আচ্ছা
1: ফুলও আছে এদিকে বলছে তার কিছু করার নাই, এগুলি ভালো জায়গা লাগে, তোমরা তো গমিনা করছো এইভাবে যা বিক্রি করছে এইভাবে চেষ্টা করছে, বিক্রি করা হয়েছে কিছু এমন না, তাহলে বর্ষাকালে তো এগুলি হবেই, এগুলি সহ্য করে কৃষিকাজ চালা যেতে আর কি, সব জমি তো আর সমান পাওয়া যাবে না,
0: পাওয়া যাবে না, কিন্তু পরে পরবর্তী সময়ের জন্য তৈরি থাকতে হবে, যেটা যেটা স্যাররা বললেন যে জমিটাকে এভাবেই তৈরি করতে হবে যাতে সহজেই জলটা নেমে যায়।
1: হ্যাঁ আরো আগামীতে করতে যাতে এখন যতটুকু উঁচা করছে আরো একটু বেশি করে উঁচা করে চারাগুলো লাগাবে।
0: ঠিক,
1: আর কৃত্রিম উপরে মানে ওই যে পলিথিনটা দিলে জলটা একটু কম আনন্দ উপভোগ করো এটা ঠিক আছে, কৃষিকাজ না করলে আমরা খেতে খাওয়া মানুষ খাবো কি করে, আর বর্ষা এখন তো মোটামুটি যে বর্ষাটা চলে প্রত্যেকটা কৃষকের উপকার হচ্ছে,
0: উপকার হচ্ছে,
1: কিন্তু সবজি ক্ষেত্রে একটু
0: ঠিক আছে, ভালো থাকবেন আপনি, আপনি ফোন করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও ফোন করবেন, ভালো থাকবেন,
1: নমস্কার
0: নমস্কার
1: নমস্কার।
0: সুন্দর বলছিলেন গোপালবাবু যে সত্যি কৃষকদের কিন্তু যেমনটা বর্ষার সময় অনেক উপকার হয়, কখনো কখনো কিন্তু সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে, তো সেটা ওই একটু আগে একজন শ্রোতা বন্ধু বলছিলেন আমাদেরকে সতর্ক থাকতে হবে, বর্ষার যখন সতর্কবার্তা দেওয়া হয় আবহাওয়া দপ্তর থেকে বা বিভিন্ন মাধ্যমে, তখন আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে এবং আমাদের জমিতে বা বর্ষার যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে যেন জলটা বেশি পরিমাণে না দাঁড়ায়, বিশেষ করে সবজি ক্ষেতের বেলায় সেদিকে আমাদের নজর রাখতে হবে, এবং তাহলে হয়তো আমাদের যে পরিশ্রম সেটা হয়তো সফল হতে পারে। তো বন্ধুরা আজকের শনিবারে মাফ করবেন আজকের রবিবারের যে আড্ডা সেই আড্ডার সময়ও কিন্তু প্রায় শেষ হয়ে এলো, তো যেতে যেতে এই কথাই বলবো যে ঋতুর যে ছয় ঋতু রয়েছে, ছয় ঋতুর যে সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু এক এক ঋতুর বেলায় এক এক রকমের, আর বর্ষায় যে প্রকৃতি, প্রকৃতির নবরূপ সাজ, নবরূপ নবকলেবরে প্রকৃতিকে সাজিয়ে তোলে ঋতুর রানী বর্ষা, তাই তো রবীন্দ্রনাথ তার প্রতিটি সৃষ্টিতে বর্ষাকে এক সুমহান আসন দান করেছেন। আর শুধু রবীন্দ্রনাথ কেন, সাহিত্যের বিভিন্ন যারা দিকপাল লেখক লেখিকারা রয়েছেন বা যারা যারাই সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকেই বর্ষাকে তাদের নিজেদের লেখনীতে স্থান দিয়েছেন এক অপরূপ মাধুর্যে বর্ষাকে সাজিয়ে তুলেছেন। তো বর্ষা যেন আমাদের প্রত্যেকের জীবনেই অনেক হাসি অনেক আনন্দ নিয়ে আসে, আর বর্ষার যে করাল রূপ রয়েছে সেটা যেন আমাদেরকে আমাদের আমরা যেন সেই করাল রূপে সম্মুখীন না হই, এই প্রত্যাশার সাথে আজকের যে অনুষ্ঠান রবিবারের আড্ডা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজকের অনুষ্ঠানে আমি ছিলাম আপনাদের সঙ্গে সবার সঙ্গে হরিপ্রসাদ মজুমদার, সবাই ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন লাইভ টক শো অনুষ্ঠান রবিবারের আড্ডা, আকাশ বাণী বিলোনিয়া। এখন শুনবেন বাংলা নাটক। আজকের নাটক চন্দ্রগুপ্ত, পরিচালনা শৈলেন চৌধুরী। বাংলা নাটক চন্দ্রগুপ্ত।

0: সংবাদান থেকে অনেক একে
1: গুপ্তচর
2: সে কি
0: গুপ্তচর
1: আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল আমি দেখতে চাইলাম পত্রখানি দেখালো পড়তে পারলেন না তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি
0: কি লিখছিলে যুবক সত্য বলো
3: সত্য বলবো রাজাধিরাজ ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনো শেখেনি
0: উত্তম বলো কি লিখছিলে
3: আমি সম্রাটের বাহিনী চালনা গুহ রচনা প্রণালী সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম
0: কার কাছে
3: এই সেনাপতির কাছে
0: সত্য চালুকা সত্য সম্রাট তারপর
3: তারপর গ্রিক সৈন্যকাল স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম
0: কি অভিপ্রায়
3: সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করবার অভিপ্রায় নয়
0: তবে
3: তবে শুনুন সম্রাট আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত আমার পিতার নাম মহাপদ্ম আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাচিত করেছে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি
0: তারপর
3: তারপর শুনলাম মাতৃজন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদীগিরি দুর্বার বিক্রম অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুল রবি কুরুকে পরাজিত করেছেন এই সম্রাট আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়েছে কোথায় সে শক্তি লুক্কায়িত আছে আর যে মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলেন আমার ইচ্ছা শুদ্ধ আমার ঋতুরাজ্য পুনরুদ্ধার করা এই মাত্র
2: আমি কিন্তু এরূপ বুঝি নাই সম্রাট

0: লোকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো, তাই আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে বিশ্বাসঘাত,
1: এই বিশ্বাসঘাত
0: এই যুবক,
1: এই যুবক না তুমি
0: অ্যান্টিগোনাস।
1: সেলুকাস,
2: নিরস্ত হও। অ্যান্টিগোনাস, অ্যান্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দুঃস্পর্ধা, আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দুঃস্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম। আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক
3: সম্রাট,
2: তোমায় যদি বন্দী করি,
3: কি অপরাধে সম্রাট?
2: আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো এই অপরাধে।
3: এই অপরাধে ভেবেছিলাম যে সেকেন্দার সাহাবি, দেখছি তিনি ভীরু, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার সাহ এত কাপুরুষ তা আমি ভাবিনি।
2: সেলুকাস, বন্দী করো।
3: সম্রাট, আমায় বধ না করে বন্দী করতে পারবেন না।
2: চমৎকার, যাও দেব, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃদরাজ উদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি।
4: বদ্ধ জলা ধোঁয়ার কুণ্ডলি, পচা হাড়ের দুর্গন্ধ, প্রকৃতি কতখানি বিভৎসতা অর্জন করেছ ঈশ্বরের কাজ থেকে, তার সামনে আমি দাঁড়ালাম বুক ফুলিয়ে।
5: নমস্কার চাণক্য।
4: কে তুমি?
5: আমি মহারাজ নন্দের মন্ত্রী কাত্যায়ন।
4: মহারাজ নন্দের মন্ত্রী? সরে দাঁড়াও, সরে দাঁড়াও।
5: কেন, আমি কি অপরাধ করেছি?
4: কেন মন্ত্রী মশাই, আমার তো আর কিছু নেই, না যে স্ত্রী, না যে কন্যা, আছে ওই ছোট্ট কুড়ে ঘরখানা, তোখানে তাও কুড়িয়ে দিয়ে যাও। ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকতো।
5: আজ নেই, কিন্তু এই ব্রাহ্মণী নিজের প্রভুত্ব খুইয়েছে, আবার এই ব্রাহ্মণী তাকে উদ্ধার করবে। আমি আজ সেই উদ্দেশ্যে তোমার কাছে এসেছি ব্রাহ্মণ।
4: কিরকম?
5: তোমায় মহারাজের মাতামহের সাথে পৌরোহিত্য করতে হবে।
4: মন্ত্রী মশাই, আমি দিন দরিদ্র ব্রাহ্মণ, সত্য কোনোদিন খেতে পাই, কোনোদিন হয়তো খেতে পাই না সত্য, তথাপি মহারাজের সাথে পৌরোহিত্য, ক্ষত্রিয়ের দাসত্ব আমি কদাচ করব।
5: শোনো ব্রাহ্মণ।
4: না, এ কি অত্যাচার, আমি আমার নিজের কুড়ে ঘরে বসে কাঁদতেও পাব না?
5: পুরুষের ক্রন্দন শোভা পায় না।
4: তা পায় না বটে, পায় না বটে, কিন্তু কি করব মন্ত্রী মশাই, দেখুন উপর্যুপরি ভাগ্য বিপর্যয়ে আমার কিছু করতে পারিনি, কিন্তু আমার কন্যার অপহরণ আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
5: তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি এত অধীর হচ্ছ?
4: অধীর? ইচ্ছে করে কাঁদি, চিৎকার করে কাঁদি, আমার অশ্রু জলে পৃথিবী ডুবিয়ে ভেঙে চুরে ভাসিয়ে দিই, কিন্তু অশ্রুর উৎস শুকিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ভেতরে যত কিছু অশ্রু ছিল জমাট বেঁধে গিয়েছে, অবিচারে অত্যাচারে পীড়নে ঈশ্বরকেও ছেয়ে খেয়ে ফেলেছে, দেখতে পাই না।
5: দুঃখ কি তুমি একাই পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো? এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার সাত সাতটা পুত্রকে চোখের সামনে অনাহারে মরে যেতে দেখিছি।
4: সে কি? হ্যাঁ, তবু তুমি তার মন্ত্রী?
5: হ্যাঁ চাণক্য, প্রতিশোধ নেবার জন্য মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য, তুমি আমার সহায় হও, সেই ব্রাহ্মণের লুপ্ত তেজ এসো আমরা পুনরুদ্ধার করি। আমি রাজার মন্ত্রী আছি, তুমি হও রাজার পুরোহিত। আজ আমরা দুই ব্রাহ্মণ মিলিত হই, আমাদের প্রতি অন্যায়ের অত্যাচারের প্রতিশোধ নিই।
4: উত্তম, প্রতিশোধ? আমি পৌরোহিত্য স্বীকার করলাম। মন্ত্রী মশাই, জানি সব যাবে, ব্রাহ্মণের প্রভুত্ব থাকবে না, বৌদ্ধ ধর্মের বন্যা এসেছে ভাসিয়ে দেবে, তবু প্রলয়ের পূর্বে এই কলির ব্রাহ্মণ একবার তাদ সূর্যের তেজে দিংমণ্ডল পুড়িয়ে ছাড় খার করে দেবে।
6: তুমি?
7: আমি ব্রাহ্মণ।
6: এখানে সময় কিসের চললে?
7: আমি তোমার মাতামহের সাথে পৌরোহিত্য করতে এসেছিলাম, যেতে আসিনি।
5: তোমাকে বিবাহে যেতে আনতে গিয়েছিল ঠাকুর?
7: তোমার মন্ত্রী।
6: মন্ত্রী ডেকে এনেছে, তার কাছে যাও।
7: তোমার শালক, এই শালক আমার অপমান করেছে।
6: যাও এখান থেকে, এখানে আমরা ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসিনি।
7: না, তা শুনতে আসবে কেন? ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকত, আমাকে অশ্রক্তিম দেখে ওইখানে তুমি মাটির ভেতর সে দিয়ে
5: যেতে। দেখি ব্রাহ্মণের প্রতাপটা, আর তুমিও মহারাজের শ্যালকের প্রতাপটা একবার দেখো।
7: দেখবে মহারাজ, তুমিও দেখবে যদি এর প্রতি বিধান না করো।
6: কি, তুমি ওইখানে দাঁড়িয়ে আমার পুস্তক রাখবে? বেরোবে এখান থেকে। বাতাল গলায় হাত দিয়ে বার করে দাও তো।
7: ব্রাহ্মণ কান পেতে শোনো, ক্ষত্রিয় ব্রাহ্মণকে বলছে বেরিয়ে যায় এখান থেকে, তবু ঝড় উঠছে না, অগ্নিবৃষ্টি হচ্ছে না, পৃথিবী কেঁপে উঠছে না।
6: কি আশ্চর্য! আমরা কি এখানে এক উন্মাদের প্রলাপ শুনতে এসেছি? একে বার করে দাও, টিয়া তো শিখা ধরে বার করে দাও।
5: এই এগিয়ে যা ভিক্ষুক, এগিয়ে যা।
7: যাচ্ছি, তবে যাবার আগে একবার বলে যাই মহারাজ নন্দ, তবে এই কলিযুগে এই ব্রাহ্মণের পোতা দেখবে, একবার দেখবে তোমার রক্তে রঞ্জিত হস্তে এই শিখা বাঁধব, এই প্রতিজ্ঞা করে গেলাম। হ্যাঁ, আরো এক প্রতিজ্ঞা করে যাচ্ছি। একদিন এই মহারাজ নন্দকে জানু পেতে প্রাণ ভিক্ষা করতে চাইতে হবে এই দরিদ্র ব্রাহ্মণের কাছে, আর সে ভিক্ষা আমি দেব না, দেব না, দেব না।
6: কে হয়েছিল?
5: হবে আবার কি? ওই অপগণ্ড জানোয়ারটা এইছিল পুরু বিক্রি করতে, এদিকে আমি পুরুতে না হাজির করেছি, ওকে উঠতে বললাম, ও উঠলো না, আমি তারপরে বাড়ি ধাক্কা দিয়ে বার করে দিয়েছি।
6: এ আবার কে? ও, তা এখানে কেন?
5: মহারাজ যে আজ্ঞা করলেন অবিলম্বে,
6: তাই বলে এখানে এই প্রমোদ উদ্যানে একটা ভদ্রতা তো আছে।
5: আজ্ঞা হয়তো আবার রেখে আসি।
6: না, যখন এনেছো, শোনো মা, তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে, সে কোথায় তুমি জানো?
8: আমি জানি না বৎস।
6: জানো? বলো, নইলে
8: আমায় বধ করবে।
6: না, তোমায় বধ করবো না, তোমায় আজীবন কারারুদ্ধ করে রেখে দেবো, অনাহারের চালায় তিলে তিলে দগ্ধ করবো।
8: না, এত নিষ্ঠুর তুমি হবে না, আমি তোমার মা।
6: হ্যাঁ, সত্যানি মা বটে, পিতার দাসী হয়ে স্পর্ধা মহারাজের মা হতে চাও?
8: না, আমি মহারাজের মা হতে চাই না, আমি চন্দ্রগুপ্তের মা, এই আমার পরম গৌরব।
6: চন্দ্রগুপ্ত কোথায় এখনো বলো, তুমি জানো?
8: যদি জানতাম তবুও বলতাম না। ভাবো কি মহারাজ নন্দ, যে মা তার নিজের প্রাণ রক্ষার জন্য তার ছেলেকে বাঘের মুখে ছেড়ে দেবে? আরে মুড়ো, মা চিনলি?
6: বলবে না বটে, আমি শুনেছি সে আমার বিপক্ষে বিদ্রোহের সূচনা করছে, সৈন্য সংগ্রহ করছে।
8: ভগবান, এই কথা যেন সত্য হয়, চন্দ্রগুপ্ত যেন তার মাতার অপমানের প্রতিশোধ নেয়।
6: এই নিয়ে যাও কারাগারে।
8: এত দূর মহারাজ নন্দ, তোমার মাতার এই অপমান তুমি উপভোগ করছো? না, আমি তোমার মাতা নই, কিন্তু আমি নারী, দীনা, দুর্বলা, নিঃসহায়া নারী, নারীর লাঞ্ছনা, দুর্বলের প্রতি অত্যাচার নারী সইতে পারে, কিন্তু ধর্ম সয় না। যেন
6: এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়?
9: তোমার এই অপমান চন্দ্রগুপ্ত জীবিত থাকতে ভীরুপাষণ্ড কাপুরুষ এর প্রতি ভল পাবে। এসো মা, এ গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু, মহারাজের জন্য আমার এই পার্বত্য সৈন্য প্রাণ দেবে।
10: আমি এই অশিক্ষিত সৈন্য গ্রিক প্রথায় এমন করে শিক্ষিত করে তুলব যার কাছে মগধ ছাড় সমস্ত ভারতবর্ষ মাথা হেট করবে।
9: কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি কুট, অতি বুদ্ধিমান।
10: হ্যাঁ, আমার পক্ষেও নন্দের পুরাতন মন্ত্রী গাত্তায়ন আছেন, আর আমি তাকে পাঠিয়েছি চাণক্যকে ডেকে আনবার জন্য।
9: এই চাণক্যকে?
10: শুনেছি তিনি একজন অতি বুদ্ধিমান একনিষ্ঠ ব্রাহ্মণ। চন্দ্রকেতু, তোমার উপর নির্ভর করতে পারি?
9: মহারাজ, চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত, জানবেন।
10: ভাই, তবে আর কোনো চিন্তা নাই, চলো চন্দ্রকেতু, মা তার আশীর্বাদ নিয়ে আসি।
11: ইনি কি অবতীর্ণ দেবরাজ, এর দর্শন পূর্ণ চন্দ্রের হৃদয়, এর স্বর রণবাদ্য। দাদাকে যখন ইনি আলিঙ্গন করলেন, মনে হলো যেন শরতের মেঘকে সূর্য কিরণ এসে ঘিরেছে, চলে গেলেন যেন একটি মলয়োচ্ছ্বাস।

0: মা, আমি অন্যায়ের প্রতিশোধ নিতে বেরিয়েছি, আগুন জ্বালিয়েছি, তোমার অপমান আজ তাতে আহুতি দিল। যদি কখনো স্নেহের দোষ বললে ভাই নন্দকে আমি ক্ষমা করতে চেয়েছিলাম, আজ হতে সেই চিন্তা আমি মন থেকে নির্বাসিত করলাম।
1: যখন নন্দ আমাকে শুদ্রাণী মা বলে সম্বোধন করলো, তখন আমার মনে হলো বৎস, যে অগ্নির লেলিহান শিখার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তারপর যখন তার আজ্ঞায় অথম বাতাল আমার কেশ আকর্ষণ করলো।
0: যদি জয় সম্বন্ধে কোনো সন্দেহ ছিল, আর তার রেখা মাত্র নেই। অবলার উপর অত্যাচারে একটা জাতি উচ্ছন্ন যায়, নন্দ বংশ তো ছাড়, আমি এর যোগ্য প্রতিশোধ নেব।
1: সেই আশায় জীবন ধারণ করে রইলাম বৎস।
0: কে?
2: আমি কাত্যায়ন।
0: কই, জানো তো কই?
2: ওই যে আসছেন।
3: তুমি চন্দ্রগুপ্ত?
0: আপনার দাস।
3: তুমি পারবে
0: যদি আপনার কৃপা থাকে।
3: আমি কে? কেউ না, তুমি একাই পারবে। আমি কে? দীন ব্রাহ্মণ, অতি দীন।
0: দীন ব্রাহ্মণ?
3: আজ ব্রাহ্মণের মতো দীন কে? তার সাপে সগর বংশ ভস্ম হওয়া দূরে থাক, সামান্য প্রদীপটা পর্যন্ত জ্বলে না, তার উপবীত আজ ভিক্ষুকের চিহ্ন, ক্ষত্রিয় আজ তাকে পদাঘাত করে চলে যায়। কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই।
0: সে কি শুনেছি চাণক্য পণ্ডিত?
3: বিচক্ষণ বিদ্যান কূট না, ঠিক শুনেছি। কেবল একটা কথা শোনি, শোনি যে তার হৃদয় নেই, আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই বক্ষ বুকে হাত দিয়ে দেখো, কি দেখছো?
0: ক্ষীণ রক্তস্রোত বইছে।
3: কিসের স্রোত? মূর্খ, রক্ত নাই এ দেহে, রক্ত নাই এ হিমানি প্রবাহ, রক্ত যা ছিল জমা হয়ে গিয়েছে।
0: গুরুদেব, আমি সব শুনেছি, আমায় শুদ্ধ আশীর্বাদ করুন, আমায় শুদ্ধ বলুন, চন্দ্রগুপ্ত তুমি অগ্রসর হও, আর সব আমি করব।
3: পারবে?
0: গুরুদেব, আমি পারবো, শুধু আপনি আমার এই মহাযজ্ঞের পুরোহিত হন।
3: কি, তুমি কি আজ্ঞা করছো প্রাণেশ্বরী? তোমার আজ্ঞা উত্তম, তবে পাথুয়ে শপথ করো এই ব্রাহ্মণের আজ্ঞা সর্বদা সর্বথা পালন করবে।
0: শপথ করছি গুরুদেব।
3: তুমি পারবে? হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব, তোমায় মগধের সিংহাসনে বসাবো, তোমায় ভারতের অধিষ্ঠান করব। তবে ইন্ধন প্রস্তুত করো চন্দ্রগুপ্ত, আমি তাকে ব্রহ্মতেজে প্রজ্বলিত করব। চন্দ্রগুপ্ত, সম্মুখ ভবিষ্যতের দিকে চেয়ে দেখো দেখি, কিছু দেখতে পাচ্ছ
0: না?
3: অন্ধ, সেখানে একটা ঝড় উঠবে, ভয় নেই চন্দ্রগুপ্ত, ওঠো। আমি আমার চোখের সামনে কি দেখছি জানো? এই প্রথমিতা প্রজ্জ্বলিতা প্রবাহিত রক্তস্রোতস্যতি বৈরবা, ভারত ভূমির পরিবর্তে এক রত্নালঙ্কারা সঙ্গীত মুখরা আশ্রময়ী জননী, জলধি হতে জলধি পর্যন্ত বিস্তীর্ণ এক মহা সাম্রাজ্য, সে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি, আর তার পুরোহিত এই দীন দরিদ্র ব্রাহ্মণ চাণক্য।
4: হেলেন, বীরবর সেকেন্দার সার মৃত্যু হয়েছে।
5: সে কি, কি করে জানলেন?
4: জস্ত গেলে পৃথিবী টের পায় না, তিনি আমায় এশিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গেছেন। হ্যাঁ হেলেন, আমি একবার সৈন্যাধ্যক্ষের শিবিরে যাব, তুমি ঘুমাও গে যাও।
5: যাচ্ছি বাবা, সূর্য অস্ত যাচ্ছে, আজ সিন্ধু নদ তীরে সেদিনকার সেই গরিমাময় সূর্যাস্ত মনে পড়ে, কোথায় সেই রবিকর উজ্জ্বল ভারত, কোথায় এই কুজ্ঝটিকাবৃত আফগানিস্তান, সেই মগধের রাজপুত্র। আমি সংস্কৃত শিখব, শুনেছি সংস্কৃত ভাষা ভাবুকতা কবিত্ব জ্ঞানের খনি।
1: কালযুদ্ধ?
3: কালযুদ্ধ?
1: চন্দ্রগুপ্ত আক্রমণ করবে?
3: আমরা সে তো সমস্ত দিনে 101 বার বলেছি, সেই কথা বলতে আবার রাত্রির দুপুরে কেন এসেছো?
1: স্থির হতে পারছি না গুরুদেব, গুরুদেব এই যুদ্ধে কাজ নাই।
3: মারি সম্মুখে কালের সংহার মূর্তি, দেখছো না আকাশ কি স্থির, রুদ্ধশ্বাসে একটা ঝটিকার অপেক্ষা করছে, সমস্ত প্রস্তুত, এখন নারীর কাকুতি শুনবার অবকাশ নেই।
1: নারীর কাকুতি, এতই অপব্যয় নারী। গুরুদেব আপনি কি বুঝবেন, এ বক্ষে কি ঝড় বইছে, আমি কতখানি সহ্য করছি।
3: তুমি কি বুঝবে নারী লুপ্ত গৌরবের দীন মহিমা, যা

0: গারে লৌহদারে মাথা খুঁড়ে নিজে রক্তে নিজে ভুলন্তি তায় যা কি কাত্তায় এত রাত্রে
1: সংবাদ নন্দের বৃদ্ধ মন্ত্রী
0: এসেছিলেন নাকি? তারপর
1: তিনি সন্ধের কথা বলছেন।
0: বটে বটে, চন্দ্রগুপ্ত সেখানে ছিল? বিচক্ষণ এই মন্ত্রী। চন্দ্রগুপ্ত কিছু বলেছিল
1: না?
0: তুমি কিছু বলেছিলে?
1: আমি বলেছিলাম যে তোমার পরামর্শ নিয়ে তারপরে বলে পাঠাবো, তা তুমি কি বলো?
0: দেখো না, মনসা চিন্তিতং কর্ম বচসা না প্রকাশে।
2: একবার চন্দ্রগুপ্তকে আমার শিবিরে পাঠিয়ে দাও, বিশেষ প্রয়োজন। গুরুদেব কি আমার ডেকে পাঠিয়েছিলেন?
3: হ্যাঁ চন্দ্রকেতু, বিশেষ প্রয়োজন। কাল যুদ্ধ, তুমি জানো যুদ্ধে আমাদের জয় সম্পূর্ণ নিশ্চিত যদি তোমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করো।
2: যদি আমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করি? এই কথা আপনি কেন বলছেন গুরুদেব? আমায় কি আপনি অবিশ্বাস করেন?
3: না,
2: তবে
3: চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বিশ্বাস করি না।
2: সে কি গুরুদেব?
3: আমি লক্ষ্য করে দেখেছি যে উচ্চাসার চেয়েও বলবতী একটা প্রবৃত্তি তার পেছন থেকে উঁকি মারছে। তার শৌর্য দুর্জয় যদি এই প্রবৃত্তির সঙ্গে তার সংঘাত না হয়, কাল যুদ্ধ সে পর্যন্ত তুমি সর্বদা তার পাশে থাকবে, তাকে ব্যাপৃত করে রাখবে, কদাচ একাকী থাকতে দেবে না, আর প্রাতকালে যুদ্ধযাত্রা করবে মুড়া উঠবার পূর্বে, যেন মুড়ার সঙ্গে তার সাক্ষাৎ না হয়। যুদ্ধযাত্রা করবে তুমি আর চন্দ্র।
4: কাত্তায়ন, কি সংবাদ?
1: আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে, চন্দ্রগুপ্ত পলাইছে।
4: আশঙ্কা করেছিলাম।
1: কিন্তু না, ওই যে চন্দ্রগুপ্ত আসছে।
4: যাও, তুমি সৈন্যদের বলো চন্দ্রগুপ্ত পালায়নি, রণস্থলে আছে। চিন্তা নাই, কণ্টকে নৈব কণ্টকম। মুড়া মুড়া।
5: কি গুরুদেব?
4: এইখানে দাঁড়াও, কাঁদতে জানো নারী? ওই চন্দ্রগুপ্ত আসছে, তোমায় কাঁদতে হবে।
5: পুত্র পুত্র,
4: এখন স্নেহ নয়, তিক্ত ভৎসনা, উষ্ণ সুজল সন্তানের ওপর মাতার অভিমান, অভিনয় করতে হবে, প্রস্তুত। মোরা, চন্দ্রগুপ্ত এসেছে যুদ্ধে জয়লাভ করে, বীর পুত্র তোমার, বক্ষে নাও, উৎসব করো।
6: না গুরুদেব, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি।
4: না না, এক্ষণিক দৌড় করলো, যাও যুদ্ধ করো চন্দ্রগুপ্ত।
6: পারবো না।
4: কি পারবে না?
6: যে ভাই তোমাকে নির্বাসিত করেছে,
5: যে ভাই তোমার মাতাকে অপমান করেছে,
4: যার রাজত্ব দৌরাত্মের নামান্তর মাত্র।
6: গুরুদেব, রাত্রি বিরোধে কি আপনি আমাকে আজ্ঞা দেন?
4: চন্দ্রগুপ্ত সমর ক্ষেত্রে দাঁড়িয়ে কি সাংঘাতিক দৌড় বললো তোমার? চন্দ্রগুপ্ত, মুহূর্তে জীবনের সাধনা নিষ্ফল করে দিও না, যাজ্ঞ ত্যাগ করে যুদ্ধে অগ্রসর হও।
6: মার্জনা করবেন গুরুদেব।
4: মোরা,
5: চন্দ্রগুপ্ত সত্যই কি আমার পুত্র তুমি? জি নন্দ,
6: তাকে মার্জনা করো মা। নন্দ তোমার পুত্র, মা গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না? নন্দের মাতার মৃত্যুর পর তুমি কি তাকে মানুষ করনি?
4: এক মাতৃগর্ভে জন্ম বলি ভাইয়ের সঙ্গে সম্বন্ধ না, মায়ের সে ভাই বড়। কাঁদো অভাগিনী নারী, এই তোমার পুত্র, মা চেনে না জানে না, জগতে যত পবিত্র জিনিস আছে মার কাছে কেউ নয়।
6: জানি গুরুদেব।
4: না জানো না, যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল, মা রোগে শোকে দৈন্যে দুর্দিনে তোমার দুঃখ যে নিজের বক্ষ পেতে নিতে পারে, তোমার প্রাণ মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে, যার স্বচ্ছ স্নেহ মন্দাকিনী এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, মা যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের রশ্মির মতো কিরণ দেয়, বিতরণে কার্পণ্য করে না, বিচার করে না, প্রতিদান চায় না, উন্মুখ উদার কম্পিত আগ্রহে দুহাত তুলে আপনাকে বিরতে চায়। চন্দ্রগুপ্ত এ যে সেই মা।
5: চন্দ্রগুপ্ত, এতদিনে বুঝলাম যে আমি তোমার কেউ নয়, নন্দই তোমার ভাই, আমি শূদ্রাণী, আমি তো তোমার মা নই।
6: পুত্রের উপর তুমি এত নিষ্ঠুর হতে পারো মা? তুমি আমার মা নও, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা, তুমি আমার ঈশ্বরী, দৈবাদেশ তোমার আজ্ঞা করো, আশীর্বাদ, চললাম যুদ্ধে।
5: এই তো আমার পুত্র,
4: এই তো আমার শিষ্য, কার সাধ্য তোমাকে পরাস্ত করে, ওই আসছে চন্দ্রকে তোমার সাহায্যে, এ তোমরা যুদ্ধে যাও, বৎস জয়লাভ করো।
6: এ কক্ষ অন্ধকার।
7: ভগ্যে, আশুরা হাত থেকে তো বেঁচেছি।
6: এই কক্ষে কাকপায়নকে বন্দি করে রেখেছিলাম।
7: হ্যাঁ মহারাজ,
6: কি ভয়ানক।
7: আর এই ঘরে তার সাতটা ছেলেকে না খেতে দিয়ে হত্যা করেছিলেন মহারাজ।
6: অনুতাপ হচ্ছে।
7: হচ্ছে নাকি মহারাজ? তবে আর কি, তবে আর ভয় নেই।
6: ভয় নেই বা বলি কেমন করে, তবে চন্দ্রগুপ্ত আমায় বধ করবে না। যদি করে সেই পথে হিংসাপরায়ণ ব্রাহ্মণ চাণক্য, সেদিন ব্রাহ্মণ আমার পানে চাইলে সে যেন নৌকার হাত শিকারের প্রতি সাতুলের লোলুপ চাহনি।
7: তা ভয় কিসে?
6: তোমার কি ভয় করছে না বাতাস?
7: আগে নাই, কিচ্ছু ভয় করছে না। মহারাজকে হদ্দমদ্দ বধ করবে, তার বারা তো আর কিছু করবে না, তাতে আমার আর ভয় কি? তবে হ্যাঁ, আমার ভগ্নি বিধবা হবে এইটা।
6: ও, তুমি ভাবছো আমায় তারা বধ করবে আর তোমায় ছেড়ে দেবে। হ্যাঁ, মহারাণীকে যুদ্ধের আগে তুমি মন্ত্রীর আশ্রয়ে রেখে এসেছিলে তো?
7: তা ঠিক, রেখে এসেছিলাম। দরজা খুলেছে, এলো বুঝি।
8: এই যে মহারাজ।
6: বিশ্বাসঘাতক মন্ত্রী।
8: আমি বিশ্বাসঘাতক চিরদিন ছিলাম না নন্দ, তুমি আমাকে বিশ্বাসঘাতক করে তুলেছ। তুমি আমার সপ্তপুত্রকে কারাগারে নিক্ষেপ করে বধ করেছ। আমি আমার এই বিদ্রোহীন দৃষ্টির সম্মুখে তাদের এই কক্ষে এই অন্ধকারে একে একে অনাহারে মরে যেতে দেখেছি। প্রতি পুত্র তার মুষ্টিমেয় খাদ্যের শীর্ণ শেষাংশ মরে যাবার আগে আমাকে দিয়ে গেল আর বলে গেল, বাবা প্রতিশোধ নিও। তুমি কি বুঝবে নন্দ, সন্তানের জন্য বৃদ্ধ পিতার ব্যথা।
6: ব্রাহ্মণ অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি। আমি এত পাষণ্ড ছিলাম না, সঙ্গ দোষ আমায় পাষণ্ড করেছে। আমায় ক্ষমা করো ব্রাহ্মণ।
8: যাও নন্দ, তোমাকে আমি ক্ষমা করলাম।
7: তবে আমরা মুক্ত?
8: তোমাদের মুক্তি দেবার অধিকার আমার নেই বাঘাল। তবে মন্ত্রী চাণক্যকে অনুরোধ করব।
6: সেই ভিক্ষুক চাণক্য আজ মন্ত্রী।
8: শুধু মন্ত্রী নন, তিনি মহারাজ চন্দ্রগুপ্তের গুরুদেব।
6: সত্য, চন্দ্রগুপ্ত মহারাজ ভিক্ষুক চাণক্য মন্ত্রী, আর সেনাপতি
8: মলয়রাজ চন্দ্রকেতু।
6: উত্তম। ব্রাহ্মণ, তোমার প্রতি অন্যায় করেছি, তোমার কাছে মার চলো চাইতে আমার দ্বিধা নেই, লজ্জা নেই। কিন্তু সত্য চন্দ্রগুপ্ত আর সত্যানি মুরাকে আমি ঘৃণা করি। যদি মুক্তি পাই,
8: আমি তোমার মুক্তির জন্য অনুরোধ করব নন্দ।
7: আগে মন্ত্রী মহাশয় আমার জন্য একটু করবেন।
8: তুমি স্বয়ং এসে করো বাচাল, মন্ত্রী চাণক্য তোমাকেই ডেকে পাঠিয়েছে।
6: বাচালকে তার কি প্রয়োজন?
8: তা জানি না নন্দ, এসো বাচাল।
7: আরে মহারাজ,
6: আমি আর কি করবো, তোমারই মতন বন্দি।
8: মহারাজ,
4: ফিরে যাব কোথায়? নিশ্চিন্ত আদর্শে, নিষ্কর্ম নৈরাশ্যে, না না সে পচা গরম অসহ্য। বিধাতা স্বর্গ থেকে যখন আমাকে ভ্রষ্ট করেছেন, নরকই যাব। কে ও কি? কাত্যায়ন সঙ্গে তোমার কে ওটা?
8: নন্দের শালক বাঁচা, প্রণাম হই।
4: ও, এখন যে ভারী ভক্তি দেখছি। একদিন আমার শিখা ধরে টেনেছিলে, মনে আছে?
8: ওই না তো।
4: স্মরণ নেই, স্মরণ করিয়ে দিচ্ছি আগে। হ্যাঁ নন্দে, তোমার ভগ্নি কোথায়? নন্দের পরিবার?
8: আগে আমি তো জানি না।
4: তুমি জানো?
8: জানি।
4: বলো কোথায় তোমার ভগ্নি?
8: আগে মলয় পর্বতে।
4: মিথ্যা।
8: মিথ্যা কোথায়?
4: কোথায় সত্য বলো, প্রচুর পুরস্কার দেব।
8: আগে পিত্রালয়ে।
4: কাত্যায়ন সেখানে লোক পাঠিয়ে দেখো, যদি সত্যি কথা বলে থাকে লোকটাকে ছেড়ে দেবে, যদি মিথ্যা কথা বলে থাকে ওর প্রাণদণ্ড।
8: প্রাণদণ্ড হবে?
4: হ্যাঁ বাছা,
8: আমার ভগ্নি তো সেখানে নেই।
4: আচল বক্র সাপ নিয়ে খেলা করছো মনে থাকে জানো?
8: এই তো দোহাই ধর্ম।
4: সত্য বলো এই শেষবার।
8: আগে মন্ত্রীর আশ্রয়ে।
4: আচ্ছা, সম্ভবত সত্য। আচ্ছা দেখি, প্রহরী যাও, এই খবরটা নাও, যদি সত্যি আগে ছেড়ে দেবে, যদি মিথ্যা হয় ওর মৃত্যু।
8: আরে আমার বড় জলতেষ্টা পেয়েছে,
4: ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে এটাকে একটু জল দাও জানোটাকে। কাত্যায়ন কি ভাবছো?
8: ভাবছিলাম মানুষ এত নীচ হতে পারে, অত্যাচার পীড়ন হত্যা সব সওয়া যায়, কিন্তু এই কৃতজ্ঞতা অসহ্য।
4: মানুষের এই কৃতজ্ঞতাই হচ্ছে চাণক্য নীতির মূল সূত্র, বুঝলে? আমি মানুষের কদর্য প্রবৃত্তিগুলোকে কাজে লাগাই। বন্ধুকে শত্রু করা, ভাইকে দিয়ে ভাইয়ের গলায় ছুরি বসানো, এর নামই চাণক্যের রাজনীতি। সঠে সাক্ষ্যম সমাচারের। যাক আমি ঘুমাবো, মনে রেখো, সব প্রস্তুত করে রেখো।
8: কি
4: যুবকাষ্ট আর খড়্গ, বলির জন্য চিন্তা নেই।
8: কিন্তু আমি বলছিলাম নন্দকে মুক্তি দিলে হয় না?
4: তাও হয়, কিন্তু তা হবে না। যাও যাও, প্রস্তুত রেখো।

0: কে? ও মহারাজ।
1: ছায়া, তোমার দাদা কোথায়?
0: জানি না, দেখি গে।
1: দাঁড়াও ছায়া।
2: ছায়া, যুদ্ধের পর তোমার সহিত সাক্ষাৎ হয়নি, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করবার সুযোগ হয়নি, প্রত্যুপকার স্বরূপ আমি তোমাকে।
0: কিছু প্রয়োজন নাই মহারাজ, আমরা হীন পার্বত্য জাতি উপকার বিক্রয় করি না, মহৎ প্রবৃত্তির ব্যবসা করি না, মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার।
3: এই যে চন্দ্রকেতু বন্ধু, ব্রাহ্মণের আজ্ঞা, আজ রাত্রে ভূতপূর্ব মহারাজ নন্দের বলি হবে। সেই বলি হবে? ব্রাহ্মণের আজ্ঞা, আমি কে? মগধের মহারাজ না? চন্দ্রকেতু বন্ধুবর, এ প্রাণদণ্ড হবে না, আমি মার্জনা আজ্ঞা লিখে দিচ্ছি, নিয়ে যাও। বলো, এ মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা মিনতি নয়, যাও প্রত্যুত হও।
4: ভূতপূর্ব মহারাজ নন্দ, দেখছো যে ব্রাহ্মণের প্রতাপ যায়নি, ঈশ্বর মূর্খ নন তাই বাহুর ওপর মস্তিষ্ক, আর্য ঋষিগণ মূর্খ ছিলেন না তাই ক্ষত্রিয়ের ওপর ব্রাহ্মণ, অর্ঘ দেখছো, যুবকাষ্ট দেখছো, আমার প্রতিজ্ঞা মনে আছে, তোমার রক্তে রঞ্জিত হস্তে শিখা বাঁধব, এখনো বাঁধিনি, ডাকো, এখনো কি বুঝতে বাকি আছে কি জন্যে তোমাকে এখানে আনা হয়েছে?
3: আমায় বধ করবে? কি অপরাধে?
4: ব্রহ্মহত্যার অপরাধে, ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করার অপরাধে, ব্রাহ্মণকে অপমান করার অপরাধে।
3: চাণক্য, আমি কাত্যায়নের প্রতি তোমার প্রতি অবিচার করেছি, আমায় ক্ষমা করো।
4: এই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, সেদিন বলেছিলাম না নন্দ, একদিন এই ভিক্ষুকের কাছে তোমায় প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর সেই ভিক্ষা আমি দেব না।
3: আমি প্রাণ ভিক্ষা চাই না ব্রাহ্মণ, ক্ষত্রিয় আমি, মৃত্যু ভয় করি না, পিতার কনিকা পুত্রকে ঘৃণা করি, কিন্তু নিজের অন্যায় বুঝি, ক্ষমা করো কাত্যায়ন।
0: নন্দ, আমি ক্ষমা করি।
4: কাত্যায়ন, ক্ষমা নেই, ভাগ্য নাও কাত্যায়ন, তোমাকে একে সহস্তে বধ করতে হবে।
0: আমি?
4: হ্যাঁ তুমি, পুত্র হত্যার প্রতিশোধ নাও, মনে করো কাত্যায়ন তোমার সপ্তপুত্রের শিরনায়মান পাণ্ডুর মূর্তি, অন্যের জন্য ক্ষীণ আকার, নিষ্প্রবায়মান দৃষ্টি, তারপর সব হিম কঠিন অসা, দুই চোখের ওপর মৃত্যুর করাল মুদ্রাঙ্কন, তুমি পিতা সচক্ষে তাই দেখছো, কাত্যায়ন সহস্তে তার প্রতিশোধ নাও।
5: মরবার আগে শুনে যাও নন্দ, ভূতপূর্ব মহারাজ তোমার বংশে বাদি দিতে কেউ নেই, নন্দ বংশ নির্মূল। কাত্যায়ন,
3: ব্রাহ্মণ
4: চন্দ্রকেতু,
3: এই মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞাপত্র, নন্দ মুক্ত।
4: মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা সে আমার জন্য নয়,
3: কিন্তু গুরুদেব এ রাজ আজ্ঞা,
4: ব্রাহ্মণের আজ্ঞা, কোনো চিন্তা নেই কাত্যায়ন, যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে সে তাকে সিংহাসন থেকে নামাতেও পারে।
3: সাবধান, এর জন্য যদি ব্রহ্ম হত্যা হয় তা আমি দ্বিধা করবো না। মা, আপনি?
6: হ্যাঁ আমি, আমার আজ্ঞা, বধ করো।
3: আপনি নন্দকে ক্ষমা করুন মা।
6: ক্ষমা? ক্ষমা নাই, আমি ক্ষমা করব না, আমি যে সুপ্রাণী গণিকা, বধ করো।
3: কিন্তু মা, এ রাজ আজ্ঞা।
6: এ রাজ মাতার আজ্ঞা, আমি দাসী গণিকা হলেও মহারাজ চন্দ্রগুপ্তের জননী, আমার আজ্ঞা, বধ করো।
3: কাত্যায়ন,
4: প্রতিজ্ঞা পূর্ণ হলো,
7: সপ্ত সন্তান হত্যা এই প্রতিশোধ।
0: এরা নন্দকে বধ করেছে।
3: কে বধ করেছে?
7: আমি,
3: ব্রাহ্মণ অবদ্ধ, তোমাকে আমি রাজ্য থেকে নির্বাসিত করলাম। মা,
0: আমার অপরাধের শাস্তি দাও বৎস।
3: তোমার অপরাধ মা, মায়ের অপরাধ সন্তানের কাছে, তুমি যাই করো, তুমি আমার কাছে চিরদিনই মা, জননী জন্মভূমিশ্চ ত্বার্গাদপি গরীয়তি।
5: প্রতিহিংসা পূর্ণ হয়েছে, কিন্তু সে একটা ক্ষণিক উন্মাদনা, আবার সেই অবসাদ, বাইরের বাদ্য থেমে গিয়েছে, আবার হৃদয়ের সেই হাহাকার শুনতে পাচ্ছি, অগাধ স্নেহ রাশি রাখি এমন পাত্র নেই, রাক্ষসী করিতিস কি? না, এ শুধু অরণ্যের ওদন, কঙ্কালে করা ঘাত।
8: কি সংবাদ? কাত্যায়ন শত্রু শিবিরে, এ সংবাদ ঠিক।
5: আর কিছু?
8: গ্রিক সিন্ধু নদ পার হয়েছে।
5: সৈন্য কত?
8: 4 লক্ষ। বিদ্রোহীরা দলবদ্ধ হয়েছে, তাদের সংকেত 3 তুরিধ্বনি।
5: আর কিছু?
8: মহারাজের শয়নকক্ষে 25 জন ঘাতক সুড়ঙ্গ কেটে অপেক্ষা করছে।
5: তাদের দলপতি?
8: পাচাল।
5: সৈন্য নিয়ে গিয়ে এই মুহূর্তে তাদের বধ।
8: জি আজ্ঞা।
5: চমৎকার এই ব্যবসা, সংবাদের চৌর্যবৃত্তি, এ চাণক্যের সৃষ্টি, রামচন্দ্র গুপ্তচর রাখতেন বটে, সে নিজের কুৎসা শোনবার জন্য। আমি গুপ্তচর রাখি কুৎসার কণ্ঠরোধ করতে।
9: আমায় ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব?
5: হ্যাঁ চন্দ্রকেতু, চন্দ্রগুপ্ত আজ রাত্রিকালে দাক্ষিণাত্য জয় করে ফিরে আসছে জানো?
9: জানি, তিনি নগরীতে উৎসবের আয়োজন করতে আমায় আদেশ দিয়েছেন।
5: আয়োজন করেছো?
9: করেছি। নগরী আলোকিত হবে, গৃহে গৃহে শঙ্খধ্বনি হবে, পথে জয়বাদ্য হবে।
5: না, যাও উৎসব বন্ধ করো।
9: সে কি গুরুদেব?
5: যাও।
9: আজ চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য জয় করে মগধে ফিরে আসছে। আজ বহুদিন পরে বন্ধুর জয়দীপ্ত মুখখানি দেখতে পাবো। আজ আমার কি আনন্দ! চন্দ্রগুপ্ত, তুমি কি পূর্বজন্মে আমার ভাই ছিলে? স্বাগত মহারাজ।
2: চন্দ্রকেতু, আমার আদেশ পেয়েছিলে?
9: কি আদেশ প্রিয়বর?
2: যে আমার আগমন উপলক্ষে নগরী আলোকিত হবে, এই আদেশ পেয়েছিলে?
9: হ্যাঁ পেয়েছিলাম।
2: সেই আদেশ পালিত হয় নাই কেন?
9: মন্ত্রীর নিষেধ ছিল।
2: তা আমি পূর্বেই অনুমান করেছিলাম। চন্দ্রকেতু, মগধের মহারাজ আমি না চাণক্য?
9: মগধের মহারাজ চন্দ্রগুপ্ত।
2: তবে
9: প্রিয়বর,
2: শুনতে চাই না, মন্ত্রীকে ডাকো।
5: মহারাজের জয় হোক।
2: মন্ত্রীবর, আমি আজ আমার নগর প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়েছিলাম, সে আজ্ঞা পালিত হয় নাই কেন?
5: আমি নিষেধ করেছিলাম।
2: মন্ত্রী, আমি জানতে চাই যে রাজ্যের রাজা আমি না চাণক্য?
5: মহারাজ চন্দ্রগুপ্ত।
2: কই, তা তো দেখছি না। দেখছি মন্ত্রী চাণক্য পাটলিপুত্রে নিশ্চিন্ত হয়ে বসে রাজভোগ খাবেন, আর মহারাজ চন্দ্রগুপ্ত তার উপকরণ দেশ দেশান্তর থেকে আহরণ করে এনে দেবে। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় পদাঘাত করবেন। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই মঙ্গল।
5: মহারাজের অভিরুচি, মন্ত্রিত্ব আমি ত্যাগ করলাম। মহারাজ চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসে নেই, সেইখানে বসে একটা প্রকাণ্ড সাম্রাজ্য আর তার সাম্রাজ্যপতিকে চালাচ্ছে। চাণক্যের রাজভোগ, সে আহার করে দুই মুষ্টি আতপ তণ্ডুল, শয়ন করে অজিন শয্যায়, রাজ্যের চিন্তায় তৃতীয় প্রহর রাত্রে উষ্ণ মস্তিষ্কে কুটির প্রাঙ্গণে পদচারণা করে। আমি চললাম। হ্যাঁ, যাবার আগে বলে যাই কেন আজ এই উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রীর দলস্থ লোকেরা উৎসবের সুযোগ নিয়ে রাত্রে রাজধানী আক্রমণ করতে মনস্থ করেছিল। রাজশয়ন কক্ষে সুড়ঙ্গ কেটে হত্যাকারীরা অপেক্ষা করছে। ভয় নেই, আমি সৈনিক পাঠিয়েছি তাদের বধ করতে। আরো এক কথা, বিজয়ী সেলেউকোস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারিদিকে সশস্ত্র। এখন উৎসবের সময় নয়, তাই আপাতত উৎসব স্থগিত রেখেছে।
9: গুরুদেব,
5: কৈফিয়ত দেবার পর চাণক্য আর মন্ত্রিত্ব গ্রহণ করে না চন্দ্রকেতু।
2: সেই জন্য কি ব্রাহ্মণ আমার ভাই নন্দকে হত্যা করেছিলেন? তিনি আর কাত্যায়ন আমার অভাগা ভাইকে হত্যা করে পয়সা চিকুল্লাতে তার মৃতদেহের উপরে তাণ্ডব নৃত্য করেছিলেন, আমি দেখিনি?
9: তাছাড়া এই সিংহাসনের জন্য তুমি তো তার কাছে ঋণী।
2: ঋণী? অপ্রিয় বাক্য বলতে তুমি বেশ পটু, তা আমি জানি।
9: অপ্রিয় সত্য বলবার অধিকার একমাত্র বন্ধুরই আছে।
2: সে বন্ধুত্ব হয় সমানে সমানে।
9: আমার অধ্যত্ব মার্জনা করবেন মহারাজ, ভবিষ্যতে আর আমি মহারাজের সঙ্গে বন্ধুত্বের স্পর্ধা করব না। বিদায়। তবে যাবার পূর্বে বলে যাই, মহারাজ সম্পদে আমার বন্ধুত্ব উপেক্ষা করেন করুন, কিন্তু বিপদে এসে বন্ধুত্বের উপর দাবি করতে লজ্জিত হবেন না। চন্দ্রকেতু আপনার প্রয়োজনে চিরদিনই মৃত্যুবরণ করতে প্রস্তুত।
10: বর্বর চন্দ্রগুপ্তের সঙ্গে গ্রিক সম্রাট সেলুকাসের কন্যার বিবাহ, আমি হেয় সন্ধি দিয়ে মুক্তি ক্রয় করব না, কখনো না।
11: বাবা, আর দশ শোভা পায় না, অপমানের চূড়ান্ত হয়েছে, এখনো শির উঁচু করে আছে, লজ্জা নেই?
10: কিসের লজ্জা? যুদ্ধে জয় পরাজয় আছে, এবার পরাজিত হয়েছি, আবার যদি মুক্তি পাই।
11: বর্বরের দয়ার উপর নির্ভর করে কোথায় গেল সে প্রতিজ্ঞা? হয় জয় না হয় মৃত্যু, লজ্জা করে না?
10: তোমার মুখে এই কথা, এই আমার দুর্গতির চরম সীমা।
11: না বাবা, অন্যায় করেছি, মার্জনা করুন। বাবা আপনি মুক্ত হন, মুক্ত হয়ে গ্রীকের এই অপমানের প্রতিশোধ নিন। আমি আপনাকে মুক্ত করব, আমি চন্দ্রগুপ্তকে বিবাহ করব।
10: না করুন, আমার মুক্তির জন্য সে মূল্য দেব না।
12: তার প্রয়োজন নেই। গ্রীক সম্রাট
2: আপনি মুক্ত, ইচ্ছা হয় আবার মগধ আক্রমণ করবেন, চন্দ্রগুপ্ত তার জন্য প্রস্তুত থাকবে। জান বীরবর, জান রাজকন্যায়, আপনারা মুক্ত।
10: লক্ষ্মী
2: সম্রাট, এই হিন্দু জাতি বর্বর নয়, তারাও পুরুর প্রতি সেকেন্দার শাহ সৌজন্যের উত্তর দিতে জানে। তবে আসি সম্রাট।
10: ভারত সম্রাট চন্দ্রগুপ্ত, তুমি মহৎ, তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আজ তুমি বিনা শর্তে আমাদের মুক্ত করে দিলে, আমি তা ভুলব না। ভারত সম্রাট, আমি প্রস্তাবিত সন্ধির সমস্ত শর্তে সম্মত আছি। যে সাম্রাজ্যখণ্ড ছেড়ে দিলাম তা পারি তো বাহুবলে আবার জয় করুক, কিন্তু তোমায় কন্যা দিতে পারি না, কারণ তুমি হিন্দু।
11: হিন্দু মানুষ
10: হেলেন।
2: বুঝেছি রাজকন্যা, এ আমার মহৎ সম্মান মাথাতে নিচ্ছি, কিন্তু বীরবর, আমি এ ভিক্ষা গ্রহণ করতে অক্ষম। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করি যে আমি আপনার কন্যার জন্য মুগ্ধ, কিন্তু সম্রাট, আমার বন্ধুবর চন্দ্রকে তো মৃত্যুকালে তার ভগ্নী ছায়াকে আমার পরে সমর্পণ করে গিয়েছেন। ভারতের ভাবি সম্রাজ্ঞী মলয় রাজ তুই তার ছায়া।
0: সম্রাটের অনুকম্পা, কিন্তু ছায়া এই অনুগ্রহ দত্ত সম্মানের ভিখারিণী নয়, ভারত সম্রাটের যোগ্য মহিষী এই গ্রিক সম্রাটের কন্যা হেলেন। বড় সুভাগিনী তুমি বোন যে মহারাজ চন্দ্রগুপ্ত তোমার অনুরাগী। আমি সৎসন্দ মনে আমার হৃদয়ের নিধি আমার সর্বস্ব তোমায় দান করলাম। নাও বোন, এই অমূল্য রত্ন তোমার বক্ষে ধারণ করো, এই আমার সর্বাপেক্ষা গৌরবময় মুহূর্ত। কিন্তু যদি জানতে বোন কি মূল্য দিয়ে সে গৌরব ক্রয় করলাম।
2: না না না না, এ হতে পারে না, এ হতে পারে না চন্দ্রকেতু, না না, কখনো নয়, কখনো নয়। সম্রাট সম্রাট আপনারা মুক্ত।
5: এসো কাত্যায়ন, এসো বন্ধু।
7: ব্যঙ্গের প্রয়োজন কি চাণক্য?
5: বন্ধন মোচন করে দাও প্রহরী, আর তো আমাদের মধ্যে প্রভেদ নেই বন্ধু।
7: প্রভেদ নেই? তোমার এক ইঙ্গিতে এই মুহূর্তেই আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। আমি বন্দী আর তুমি একটা বিশাল সাম্রাজ্যের সর্বময় কর্তা।
5: এই ছোড়া নাও, আমার বুকে আমূল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো।
7: তোমার অভিপ্রায় কি চাণক্য?
5: আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, এক উষর প্রান্তরকে উর্বর ক্ষেত্রে পরিণত করেছি, তুমি যা পারনি। এই বিশাল সাম্রাজ্যে একটা প্রস্ত শান্তি বিরাজ করছে। আকাশে যদি ঈশ্বর থাকেন, তিনি চাণক্যের এই মহাসৃষ্টি মুগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করছেন। সব করেছি কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলাম না। পারব কোথা থেকে? বাইরে এই অদ্ভুত মনীষা দেখছ, কিন্তু আমার হৃদয় চিনে দেখো বন্ধু, সে এক শুষ্ক মরুভূমি। এক কণা করুণা নেই, স্নেহ নেই, বিশ্বাস নেই, শ্বাস নেই। খোসা নিয়ে কি করব, ইচ্ছে করে ভেঙে টেনে ছুঁড়ে ফেলে দিই।
7: আশ্চর্য, তুমি আহির চাণক্য, এই দুর্দম তেজ, এই অটল প্রতিজ্ঞা, এই তীক্ষ্ণ বুদ্ধি।
5: বুদ্ধি বুদ্ধি, শুনতে শুনতে কান বধির হয়ে গেছে। পথে ঘাটে প্রান্তরে বিশ্বসূত্রের ওই এক কথা, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি। যে বুদ্ধিকে এতদিন আমি যেই দৈব বাণীর মতো অনুসরণ করে এসেছি, আজ বুঝতে পেরেছি সে বর নয়, সে অভিশাপ। সে ফিরে দাঁড়িয়েছে, মুখ দেখতে পেয়েছি, সজীব মূর্তি নয়, কঙ্কাল। এতদিন চালিয়ে নিয়ে বেড়াচ্ছিল, এখন এখন তাড়া করিতে ভয়ঙ্কর।
7: তুমি কি ক্ষিপ্ত হয়েছো চাণক্য?
5: এই সুন্দর প্রভাত ধরণী বিবাহের কন্যার মতো সেজেছে, তার মুখের ওপর সূর্যের কনকরশ্মি ঈশ্বরের আশীর্বাদের মতো এসে পড়েছে। আর সৃষ্টি ছাড়া আমি দ্বারস্থ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে তাই দেখছি।
7: চাণক্য চাণক্য,
5: তবু একদিন ছিল যেদিন সংসার আমার কাছে উৎসব মন্দির বলে বোধ হতো। সেই সব কাত্যায়ন বন্ধু থেকে আমি
7: তাকে
5: ওই ভিক্ষু কাভিক্ষু তারাকে কেন এমন হয়, এক বালিকা তার কণ্ঠস্বর কেন এমন হয়।
12: জয় হোক বাবা, চাকরি ভিক্ষে পাই।
5: ভেতরে এসো।
12: চাকরি ভিক্ষে পাবো বাবা?
5: ভিক্ষুক, এত রাত্রে ভিক্ষা করতে বেরিয়েছো যে?
12: এই মাত্র নগরে এলাম, সারাদিন কিছু খাইনি বাবা।
13: কিছু খাইনি বাবা?
5: এদিকে এসো তো মা। বালিকা, তোমার নাম কি?
13: মাধু।
5: তোমার বাড়ি কোথায়?
13: অনেক দূর। না না, আমাদের বাড়ি নেই বাবা। কখনো অতিথিশালায় থাকি আর কখনো গাছতলায় থাকি।
5: গাইতে পারো?
12: পারি বই কি বাবা, গা তো মাধু।
5: না না, আগে কিছু খাক, একটু বিশ্রাম করুক।
12: তাতে কিছু কষ্ট নাই বাবা, এ আমাদের ব্যবসা। গা তো মা।
14: ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে? ওই মহা

0: টিকে এসো তো মা, একেবারে সেই মুখ সেই চোখ দুটি, একেবারে অথচ ভিক্ষুক একটা কথা জিজ্ঞাসা করি, এ তোমার কন্যা? সত্য বলো, তোমায় প্রচুর পুরস্কার দেব, বলো।
1: না বাবা, এ আমার মেয়ে নয়, পথে মানি কুড়িয়েতেই।
0: তবে তোমার মেয়ে নয়?
1: না বাবা, কুড়িয়েতেই।
0: কোথায় পেলে?
1: ভগবান দিয়েছেন, কি পুণ্যে মাকে পেয়েছি জানি না, টাকা কি করে খেতাম সেই পাপে চক্ষু দুটি হারিয়ে।
0: তস্যু ছিলে, ব্যবসা ছেড়ে দিয়েছো?
1: এই বই কি বাবা?
0: মেয়ে কোথায় পেলে?
1: অবন্তিপুরে।
0: অবন্তিপুরে কোন জায়গায়?
1: পথে।
0: না, এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছো, কোনো ভয় নেই, চুরি করেছিলে?
1: না বাবা,
0: হত্যা করবো, সত্য বলো, টাকা কি করে এনেছিলে?
1: হ্যাঁ বাবা।
0: নদীর ধারে বাড়ি?
1: আজকে হ্যাঁ।
0: উদ্বেল হয়ো না, উদ্বেল হয়ো না, তখন এর বয়স
1: 3 কি 4 বছর।
0: নাম কি বলেছিল?
1: আত্রেয়ী।
0: আত্রেয়ী, শুনে তো কাত্যায়ন বলেছে আত্রেয়ী। বাবের নাম?
1: চাণক্য।
0: তস্যু, তোমায় মারবো না, তোমার কি সাগ্র স্পর্শ করবো না, কোনো ভয় নেই, কাত্যায়ন না, রক্ষি না, যাও ভিক্ষুক। আমি যেই ব্রাহ্মণ, এই কন্যা আমার।
1: আমার মেয়েটি টেনে নিও না বাবা, এই আন্ধের নুড়ি খেতে পাবো না বাবা।
0: এক রাজ্য খণ্ড দেবো, দস্যু তুমি আমায় পথের ভিকিরি করেছো, তুমি আমায় সম্রাট করেছো, তুমি আমায় নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে উঠিয়েছ, আমি তোমায় পথ করে তোমার মূর্তি পূজা করবো। আনন্দ না দুঃখ, এই যে না না, একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে, যাতে বুঝতে পারি যে আমি বেঁচে আছি। নারী দেখতে জানো, দেখো তো দেখো তো, আমি বেঁচে আছি কিনা, দেখো তো গৃহ কাল না বড় কাল, সত্য না সত্য, আলোকের উচ্ছ্বাস না অন্ধকারের বন্যা, সৃষ্টির সঙ্গীত না প্রলয় কল্ল, দেখো তো নইলে সম্ভব, এতদিন পরে আমার কন্যা, ভারতের শাসনকর্তার কন্যা কাত্যায়ন এসেছে আমার দ্বারে ভিক্ষা করতে। কাত্যায়ন, কাত্যায়ন,
1: তোকে দেখতে হম,
0: এ সম্ভব নয়, এ ছলনা, প্রতারণা, ষড়যন্ত্র। হ্যাঁ, তোমার ষড়যন্ত্র কাত্যায়ন। এ যে সেই মুখ সেই চোখ দুটি, আত্রেয়ী মা আমার, এতদিন সন্তানকে ভুলে কোথায় ছিলি পাঠানি মা? কাত্যায়ন শোনো, কুঞ্জবনে একটা শ্যামস্তত্ব উঠছে না, দেখো দেখো ওই নদী আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে, আকাশ থেকে একটা স্নিগ্ধ সৌরভ হিল্লোল ভেসে আসছে, আমার শরীর অবসন্ন হয়ে আসছে, আমায় শয্যায় নিয়ে চলো কাত্যায়ন।

0: সঙ্গে হেলেনের বিবাহ শেষে তাও হল। ওই নগরের উচ্চ উৎসব খোলা হও গ্রীকের বাচ্চা বিকশিত হচ্ছে। কিন্তু কই, হেলেন তো এখনো এলো না। এই যে হেলেন, হেলেন আমি এতক্ষণ তোমারই প্রতীক্ষা করছিলাম।
1: আমি নিজেই এসেছি আপনাকে রাজসভায় নিয়ে যেতে। আসুন বাবা।
0: না আমি যাব না, তাই তোমায় ডেকে পাঠিয়েছি।
1: কেন বাবা, আপনার কন্যার বিবাহ উৎসবে আপনি যাবেন না?
0: না মা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি।
1: বুঝেছি।
0: হেলেন আমার ওপর অভিমান করো না মা।
1: না বাবা, আপনার উপর আর আমার এমন কি দাবি আছে যে আমি আপনার উপর অভিমান করব?
0: আরে মূঢ় পিতা, এত স্নেহের এত যত্নের এত আদরের কন্যা একদিনে একেবারে পর তোর আর কেউ নয়।
1: না বাবা, আমার ক্ষমা করুন, আমি অন্যায় বলেছি। বাবা বাবা, এ কি আপনার চোখে জল? বাবা জানেন কি যে আপনাকে ছেড়ে যেতে এই বক্ষে কি হচ্ছে? একটা প্রলয় বয়ে যাচ্ছে। আমার বিদায় দিন, আশীর্বাদ করুন।
0: সখী হওয়া বৎসে
1: বিদায় দিন পিতা।
0: হেলেন মা আমার।
2: মহারাজ চন্দ্রগুপ্ত, আপনি স্বীয় বাহুবলে হিন্দুকুশ হতে কুমারিকা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছেন, যা পূর্বে বোধ হয় ভারতের কোন নরপতির কল্পনায় আসে নাই। আপনি বাহুবলে গ্রিক সম্রাটের বিরাট বাহিনীকে পরাজিত করেছেন, আপনার নাম ভারত ইতিহাসে ধন্য হোক।
3: গুরুদেব চাণক্যই সে কীর্তির সূচনা করে দিয়েছেন। একবার আমার ঔদ্ধত্যের জন্য তিনি আমায় ত্যাগ করে গিয়েছিলেন, আমার অকৃত্রিম বন্ধু চন্দ্রকেতু তাকে ফিরিয়ে এনেছিল। আজ সেই সৌভাগ্যক্রমে আমি এই সিংহাসনের অধিকারী। আর সেই মা তার নামে এই রাজবংশের নাম হোক মৌর্য বংশ।

এতক্ষণ শুনলেন বাংলা নাটক চন্দ্রগুপ্ত, পরিচালনায় শৈলেন চৌধুরী। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, চাণক্য শিশির কুমার ভাদুরী, চন্দ্রগুপ্ত ছবি বিশ্বাস, সেলুকাস অহিন্দ্র চৌধুরী, কাত্যায়ন নরেশ মিত্র, চন্দ্রকেতু শৈলেন চৌধুরী, অ্যান্টিগোনস ভূমেন রায়, সিকান্দার সন্তোষ সিংহ, নন্দ রতীন বন্দ্যোপাধ্যায়, বাচাল রঞ্জিত রায়, হেলেন অপর্ণা, ছায়া রানীবালা এবং মুরা চরিত্রে অভিনয় করলেন প্রভা। গীতাংশে ছিলেন রবীন মজুমদার, সঙ্গীত পরিচালনা রঞ্জিত রায়। বাংলা নাটক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মান্না দে। আকাশ বাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হারানো দিনের গান, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ হারানুদ্দিনের গান শুনলেন, শিল্পী ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। আকাশ বাণী বিলোনিয়া, এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 3রা শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, সোমবার। আমাদের অধিবেশন যথারীতি সকাল 6টায় শুরু হবে। 6:05 অমৃত বাণী শুনবেন ঠাকুর অনুকূল চন্দ্রদেবের বাণী থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন সকাল 6:10 শিল্পী ভোলানাথ মুখোপাধ্যায়। 6:25 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং। সকাল 6:55 অনুষ্ঠান সূচি। 7টায় প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে শুনবেন। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। 7:45 গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি, আবৃত্তি করবেন বিলোনিয়া বিদ্যাপীঠ হাই সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী অনন্যা মজুমদার। এই অনুষ্ঠানের পরে দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগম। সকাল 8:30 পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, বিষয় বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা এবং গৌরীর সহিত শিবের বিবাহ, পরিবেশনায় ঝিন্টু শীল নন্দী এবং সহশিল্পীরা। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন, 9:05 গানে গানে অনুষ্ঠান, 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দেশবন্দনা অনুষ্ঠান, 10:30 শুনবেন সরগম অনুষ্ঠানে শরৎবাদন শিল্পী উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। সকাল 11টা